0: শুনে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হুদের ৮৭ ও ৮৮ আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ শফিউল আজম।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ.
2: نحمده ونصلي على رسوله الكريم اما بعد تلاوات কৃত সূরা হুদের 87 ও 88 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা বলল, হে শোয়েব, আপনার নামাজ কি আপনাকে শিক্ষা দেয় যে আমরা ত্যাগ করি ঐসব উপাস্যকে যাদের উপাসনা করে আসছে আমাদের বাপ দাদারা, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছে মতো যা কিছু করে থাকি তা ত্যাগ করি? আপনি তো একজন বুদ্ধিমান ভালো মানুষ। শোয়েব বলল, হে আমার কওম, তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার রবের তরফ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, তবে আমি কেমন করে তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকব? আর আমি চাই না যে তোমাদেরকে যা করতে নিষেধ করি আমি নিজেই সে কাজ করি। আমি তো আমার সাধ্যমতো সংশোধন করতে চাই। আমার যাবতীয় কার্য সাধন কেবলমাত্র আল্লাহরই মদতে হয়, তারই উপর আমি ভরসা করি এবং তারই অভিমুখী হই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় কাজা নামাজ আদায়। এ সম্পর্কে বলছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফি।
3: ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অন্যায় ও অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। সালাত মুমিন জীবনের এমন এক ফরজ ইবাদত যার কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, কেউ যথাসময়ে নামাজ পড়তে ঘুমি অথবা ভুলে গেলে, তার নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে, পরে যখনই তার চেতনা হবে অথবা মনে পড়বে তখনই ওই ফরজ নামাজ কাজা পড়া জরুরি। কেউ বলেছেন, যতক্ষণ না হুশ বা চেতনা থাকবে সালাত আদায় করতেই হবে, সেটি দাঁড়িয়ে হোক ইশারা বা যেভাবেই সম্ভব সালাত আদায় করতে হবে। চেতনা রহিত হলে বা তার সেন্স না থাকলে তখন সালাত মাফ হয়ে যাবে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 603 হাদিসে উল্লেখ করেছেন, যেটি বুখারী এবং মুসলিমও কোট করেছে, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফারাতুহা আয়ুসাল্লিহা ইযা যাকারাহা। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায় কিংবা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তার কাফফারা হলো যখন নামাজের কথা স্মরণ হবে তখন তা আদায় করবে। হাদিসে নাসিউন শব্দটি একটি ব্যাখ্যামূলক, আরবি ভাষায় এটি যেমনি ভাবে ভুলে যাওয়ার অর্থে ব্যবহৃত হয় তদ্রূপ কোনো কাজ অবহেলা করে দেওয়ার অর্থ ব্যবহৃত হয়। তাই অনেকের মতে কাজা আদায়ের বিধানটি শুধু ঘুম ও ভুলে যাওয়া নয়, বরং দুই অবস্থার সাথে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং অবহেলা বশত ছেড়ে দিলেও কাজা জরুরি হয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নিদ্রা অবস্থা কোনো শৈতুল্য নেই, শৈতুল্যতা হলো জাগ্রত অবস্থা। সুতরাং যখন তোমাদের কেউ কোনো নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে, তখন তার উচিত স্মরণ হওয়া মাত্রই তা পড়ে নেওয়া। আল্লাহ তাআলা বলেন, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম করো। একথা স্পষ্ট যে কাজা নামাজ পড়ার জন্য কোনো সময় অসময় নেই। দিবারাত্রে যে কোনো সময় চেতন হলে বা মনে পড়লেই উঠে সর্বাগ্রে নামাজ পড়ে নেওয়া জরুরি, বেহুদা পরবর্তী সময়ের অপেক্ষা করা বৈধ নয়। নামাজ পড়া অবস্থায় যদি কেউ অজ্ঞান হয়ে যায় তখন জ্ঞান ফেরার সাথে সাথে সেই কাজা নামাজ সে আদায় করে নেবে। কাজা নামাজ পড়ার জন্য আজান ও ইকামত দিতে হবে। কয়েক ওয়াক্তের নামাজ কাজা পড়তে হলে প্রথমবার আজান, তারপর প্রত্যেক নামাজের পূর্বে ইকামত বলা কর্তব্য। এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লে ফজরের নামাজ ছুটে যায়, তাদের চেতনা হয় সূর্য ওঠার পর, অতঃপর একটু সরে গিয়ে তারা উযু করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন এবং অতঃপর ফজরের সুন্নত কাজা পড়ে একামত দিয়ে ফজরের ফরজ নামাজ আদায় করেন। মুসলিম শরীফের 681 নম্বর হাদিস, যেটি মুসনাদে আহমদ বর্ণিত হয়েছে। আমরা একটু জানার জন্য বলছি যে শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নত কাজায় আদায় করেছেন, অন্য সুন্নত নামাজ কাজা আদায় করেছেন বলে হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায়নি। খন্দকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাইগণের চার ওয়াক্ত নামাজ ছুটে গেলে গভীর রাত্রে তিনি বেলাল রাদিয়াল্লাহুকে আজান দিতে আদেশ করেন, অতঃপর প্রত্যেক নামাজের পূর্বে একামত দিতে বলেন। এভাবে প্রথমে জোহর, অতঃপর আসর, মাগরিব ও এশার নামাজ পরপর কাজা করেন। ফজরের আজান দিনেও যদি দিতে হয় তাহলেও আজানের ওই বাক্যটুকু বলতে হবে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, কারণ ফজরের ওই কাজা নামাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় যা করেন দিনেও তাই করেন। নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ রসুল যেভাবে করেছেন সেভাবে করতে হবে, কারণ হাদিস শরীফে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে বা সুযোগ সময় থাকা সত্ত্বেও যদি নামাজ না পড়ে, কেউ যদি শুধু কাজা নামাজের অপেক্ষা করে, এটি ঠিক নয়, কারণ নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় অনুযায়ী নামাজ পড়তে হবে এবং আদায় করতে হবে। আর কাজা আদায়ের জন্য আমাদেরকে নিয়ত করে প্রতি দিনের যে নামাজগুলো কাজা হয়েছে সেই দিনের মধ্যে সম্পূর্ণ করাই, এটাই মুহাদ্দিসিনে কেরাম বেশি গুরুত্ব প্রদান করেছেন। উমরি কাজা নামে একটি কথা রয়েছে, এর পক্ষে বিপক্ষে মুহাদ্দিসিনে কেরামের অনেক বক্তব্য রয়েছে। তবে মোট কথা হলো যে আমার জীবন সামনে যদি মনে পড়ে অতীতের যৌবনের, অতীতের হারিয়ে দেওয়া যাওয়া দিনগুলোর, সে সময়ের নামাজগুলো হয়তো আমার কাজা পড়ে গিয়েছে, আজকে মনে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর জোহরের ওয়াক্তে জোহরের নামাজকে আমরা পড়তে চাইব, আসরের সময় আসরের কাজা পড়তে আমরা চাইব, এবং মাগরিবের সময় মাগরিবের কাজাটা আমরা ফরজের পরে আমরা আদায় করার চেষ্টা করব। এভাবে পাঁচ ওয়াক্ত নামাজকে আমরা আদায় করতে পারি, এটি অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। নামাজ একটি নির্ধারিত ফরজ ইবাদত, এটিকে কেউ অবহেলার সাথে কাজা করে তাহলে তাকে কঠিন শাস্তি নিমজ্জিত হতে হবে। অতএব আমাদেরকে নামাজ নির্দিষ্ট সময় এবং ফরজ নামাজকে ফরজ হিসাবে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। তবে হ্যাঁ, একটি কথা রয়েছে যে আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত, প্রয়োজন আইন মানে না। অতএব যদি কেউ ঘুমিয়ে থাকে, কেউ যদি নামাজের কথা ভুলে যায়, নামাজ পড়ার মতো কোনো পরিবেশই একান্তই না থাকে, তখনই তার জন্য কাজা নামাজ। ইচ্ছা করে আমরা নামাজকে তরক না করি। অতএব সলাৎকে আমাদের হৃদয় ধারণ করতে হবে, সলাৎ ভিত্তিক আমাদের জীবনকে, পরিবারকে, সমাজকে গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল কাজা নামাজ আদায়। এ সম্পর্কে বললেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ফাদার কমল কোরাইয়া।
2: মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ করছি নয় অধ্যায়। একদিন দীক্ষাগুরু জোহনের শিষ্যরা যিশুর কাছে এলেন। তারা যিশুকে বললেন, আমরা ও ফরিসিরা তো প্রায়ই উপোস করি, অথচ আপনার শিষ্যরা তা করেন না কেন, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। যিশু আরও বললেন, কেউ পুরনো পোশাকে নতুন কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকের তালির টান পড়ে আর ছেঁড়াটা আরও বেড়ে যায়। তেমনি টাটকা সুরা লোকের পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না, রাখলে ভিস্তির গায়ে ফাট ধরে, তার ফলে সুরাও পড়ে যায় আর ভিস্তিও নষ্ট হয়। লোকেরা টাটকা সুরা থেকে বঞ্চিত হয়। যিশু তখন এইসব কথা বলছিলেন, তখন একজন ইহুদি সমাজনেতা তার কাছে এসে প্রণত হয়ে জিজ্ঞেস করলেন, আমার মেয়েটি এইমাত্র মারা গেছে, আপনি আমাকে কি করতে পারেন? আপনি এসে তার গায়ে একবার হাত রাখুন, তাহলে সে নিশ্চয়ই বেঁচে উঠবে। যিশু তখনই উঠে তার সঙ্গে চললেন, শিষ্যরও তার সঙ্গে গেলেন। সেই সময় ১২ বছর ধরে রক্তস্রাবে ভুগছিলেন এমন একজন স্ত্রীলোক পেছন থেকে এগিয়ে এসে যিশুর পোশাকের ধারটুকু স্পর্শ করল। সে তখন মনে মনে ভাবছিল, যিশুর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। যিশু ঘুরে দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে বললেন, মা আর ভেবো না, তোমার বিশ্বাসই তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। সে মুহূর্তে স্ত্রীলোকটি সুস্থ হয়ে উঠল। যিশু সে সমাজ নেতারা বাড়িতে পৌঁছে দেখতে পেলেন সেখানে বাঁশি বাজিয়েরা রয়েছে আর লোকেরা হইচই করে ভিড় করছে। তখন যিশু বললেন, তোমরা এখান থেকে চলে যাও, মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমাচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগল। লোককে তখন সেখান থেকে বের করে দেয়া হলো। যিশু এবার ঘরের ভেতরে গিয়ে মেয়েটিকে একটি হাত ধরে বললেন, তুমি ওঠো। সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়ালো। সেই জায়গা ছেড়ে যিশু এগিয়ে চলেছেন এমন সময়ে দুজন অন্ধ এসে যিশুর পিছু পিছু চলতে লাগল। তারা চিৎকার করে বলছিল, দাউদ সন্তান আমাদের দয়া করুন। যিশু বাড়ি এসে পৌঁছলে এই দুজন অন্ধ তার কাছে এগিয়ে এলো। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা যা চাও আমি যে তা করতে পারি, তোমরা কি তা বিশ্বাস করো? তারা উত্তর দিলেন, হ্যাঁ বিশ্বাস করি প্রভু। তখন যিশু তাদের চোখ স্পর্শ করে বললেন, তোমরা যেমন বিশ্বাস করো তোমাদের তেমনি হোক। আর সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টিশক্তি ফিরে এলো। যিশু তখন কঠোরভাবে তাদের সতর্ক করে দিয়ে বললেন, দেখো কেউ যেন এ কথা জানতে না পারে। তারা কিন্তু সেখান থেকে গিয়ে সেই অঞ্চলের সব জায়গায় এই আশ্চর্যের কথা বলতে শুরু করল। ওই বাড়ি ছেড়ে তারা দুজনে যখন বেরিয়ে আসছিল সেই সময় অপদূতে পাওয়া একজন বোবা মানুষকে যিশুর কাছে আনা হলো। দেখা গেল সেই অপদূতটাকে তাড়ানো হলে বোবা লোকটি সঙ্গে সঙ্গে কথা বলতে লাগলো। সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, ইসরায়েল দেশে এমনটি আর কখনো দেখিনি। কিন্তু ফরিসিরা বললেন, ও তো অপদূতের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। এরপর যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন, ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতে লাগলেন, ঐশ্বরাজ্যের মঙ্গলবার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ ও ব্যাধি তিনি সুস্থ করে তুলতেন।
1: এতক্ষণ পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন ফাদার কমল কোরাইয়া।
0: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত, এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১৯, সূর্য অস্ত যাবে ৬:৩২। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠানমালা। 10ই মে থেকে 13ই মে পর্যন্ত বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আজ 10ই মে সকাল 9টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজে।
1: কাবার পথে হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবুড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গানটি অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।
0: FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভোরের গান, শিল্পী ফাতেমাতুজ্জোহরা, গীতিকার ফজলে খোদা, সুরকার সুজেয় শ্যাম।

0: ভোরের গানটি শুনলেন
1: ফাতিমাতুজ জোহরার কণ্ঠে। গীতিকার ফজলে খোদা, সুরকার ছিলেন সুজেয় শ্যাম।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী খালিদ হোসেন।

0: দোকানি নজরুল সঙ্গীত শুনলেন খালিদ হোসেনের কণ্ঠে।
1: আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। রবীন্দ্রসঙ্গীত, পাপিয়া সরওয়ার।

দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। শুনছেন রবীন্দ্রসঙ্গীত পাপিয়া সরারের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন পাপিয়া সরোয়ারের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি প্রধান বাংলাদেশে ফসলের উৎপাদন কম বা বেশি নির্ভর করে প্রকৃতির উপর। নদী, বৃষ্টি, আলো, বাতাস, রৌদ্র যেমন কৃষির উন্নয়ন ঘটায়, তেমনি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, লবণাক্ততা, বন্যা, ঝড়, বজ্রবৃষ্টি কৃষির ক্ষতি সাধন করে থাকে। কৃষি বা ফসলের জন্য বৃষ্টি প্রয়োজন, কিন্তু বজ্রবৃষ্টি বা বজ্রঝড় নয়। প্রতি বছরই দেখা যায় বজ্রবৃষ্টি, বজ্রঝড় বা বজ্রপাতে অনেক প্রাণহানি ঘটে থাকে। সাধারণত আমাদের দেশে এপ্রিল থেকে জুন মাসে বজ্রপাত বা বজ্রবৃষ্টি বেশি হয়ে থাকে। কিষাণ কিষাণীরা মাঠে বা ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রবৃষ্টি শুরু হতে পারে। বজ্রপাত বা বজ্রবৃষ্টি 30 থেকে 35 মিনিট স্থায়ী হয়। এ সময় ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে। প্রয়োজনে রাবারের জুতা পরে বের হতে হবে। বজ্রপাত যেহেতু উঁচু জায়গায় আঘাত করে, সে হিসেবে তালগাছ মৃত্যু কমাতে সহায়ক। তাই রাস্তা বা ক্ষেতের মাঝখানে মাঝখানে বেশি করে তালগাছ লাগাতে হবে। নিয়মিত আবহাওয়া খবরাখবর জেনে বাইরে বেরোতে হবে। প্রিয় শ্রোতা, আপনাদের নিরাপদ জীবন কামনা করে শুরু করছি আজকের কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমাদের রান্নার অন্যতম উপকরণ হল মরিচ। এটি মশলা জাতীয় ফসল। প্রিয় শ্রোতা, এবারে আমার কৃষি পর্বে শুনবেন একটি সাক্ষাৎকার গ্রীষ্মকালীন মরিচ চাষ নিয়ে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায়। সাথে আছি আমি নওরিন ইয়াসমিন। আমাদের আজকের বিষয় গ্রীষ্মকালীন মরিচ চাষে করণীয়। এ বিষয়ে আজ আমরা কথা বলবো কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমেই আপনার কাছে জানতে চাই গ্রীষ্মকালীন মরিচ চাষের প্রয়োজনীয়তা ও জাত নির্বাচন সম্পর্কে।
2: মরিচ বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী মশলা জাতীয় ফসল। তবে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গ্রীষ্মকালের মরিচ গাছ মারা যায় এবং ফুল ফল ঝরে পড়ে। সরবরাহ কম থাকায় জুন মাস থেকে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত কাঁচা মরিচের দামটা অনেক বেড়ে যায়। অথচ যদি আমরা বসত বাড়িতে বা ছাদে 10 থেকে 15টি গ্রীষ্মকালীন মরিচ গাছ লাগিয়ে উপযুক্ত পরিচর্যা করি, তাহলে কিন্তু পরিবারের চাহিদা পূরণ করা যায় আর বাণিজ্যিক ভাবে মাঠে চাষ করে মরিচের সরবরাহ বাজারে বৃদ্ধি করা যায়। যে মরিচ চাষের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে গ্রীষ্মকালীন মরিচ চাষের উপযোগী একটা জাত, যেটাকে বলা হয় বাড়ি মরিচ 2, অবমুক্ত করা হয়েছে। জাতটি জীবনকাল প্রায় 250 দিন। জাতটি লম্বা, ঝোপাল এবং প্রচুর শাখা পোশাকা বিশিষ্ট। তুলনামূলকভাবে রোগ এবং পোকার আক্রমণ জাতটিতে কম। হেক্টর প্রতি ফলন প্রায় 20 থেকে 22 টন। এছাড়া কিছু স্থানীয় 12 মাসী জাত এবং বেশ কিছু হাইব্রিড জাত রয়েছে, যেগুলো মাঠ পর্যায়ে চাষ করে কিন্তু ভালো ফলন পাওয়া যাচ্ছে।
1: এবারে আপনার জানবো গ্রীষ্মকালে মরিচ চাষের জন্য চারা কিভাবে তৈরি করতে হয়।
2: গ্রীষ্মকালীন মরিচ চাষের জন্য সারাদিন রোদ পড়ে এমন জায়গাটা আমাদের চারা তৈরির জন্য নির্বাচন করতে হবে। আর বীজ বোনার আগে বীজটা প্রায় 6 ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে এবং বীজটা শোধন করে নিতে হবে। আর শোধন করা বীজ বীজতলায় 1 থেকে 2 ইঞ্চি দূরে দূরে মাটির গভীরে বুনতে হবে। বীজ মাটির বেশি গভীরে বোনা যাবে না, তাহলে অঙ্কুরোদ্গম সমস্যা হবে। বীজ মাটির প্রায় 1 থেকে 2 ইঞ্চি গভীরে বুনতে হবে। আর পোকামাকড় হাত থেকে রক্ষার জন্য বীজতলার চারিপাশে প্রতি লিটার পানিতে প্রায় 2 গ্রাম সেবিন দিয়ে মাটিতে স্প্রে করতে হবে। অতিবৃষ্টি বা প্রখর রোদ থেকে চারাকে রক্ষার জন্য বাঁশের চাটাই বা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে। ঢাকনা সকাল, বিকাল এবং রাত্রে সরিয়ে নিতে হবে। বীজ গজানোর পর ঝাঁঝরি দিয়ে সকাল এবং বিকালে বীজতলায় হালকা সেচ দিতে হবে। প্রায় 30 থেকে 35 দিন পর চারার বয়স যখন হয় এবং প্রায় 4 থেকে 5টি পাতা যুক্ত হবে, তখন মূল জমিতে চারাটা রোপণ করতে হবে।
1: গ্রীষ্মকালীন মরিচ চাষের জন্য জমি ও বেড় তৈরি।
2: গ্রীষ্মকালীন মরিচ চাষের জন্য উঁচু, সুনিষ্কাশিত, উর্বর, বেলে দোয়াশ, পলি দোয়াশ, এঁটেল দোয়াশ মাটি সমৃদ্ধ জমি নির্বাচন করতে হবে, যেখানে সারাদিন রোদ পায় এবং 4 থেকে 5টি আড়াইভাবে চাষ এবং মই দিয়ে মাটি বেশ ঝুরঝুরা করতে হবে। শেষ চাষের সময় সুপারিশকৃত মাত্রায় সবটুকু জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তবে এমপি সার 3/1 ভাগ মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আর গ্রীষ্মকালীন মরিচ চাষের জন্য 2 সারি পদ্ধতি অপেক্ষা একক সারি সব থেকে ভালো। আর গাছটা যদি ঘন করে রোপণ করা হয় তাহলে সূর্যের তাপে গাছের ক্ষতি কম হয়। এছাড়া পানি সেচ এবং পানিটা নিষ্কাশনের জন্য 2 বেডের মাঝে প্রায় 16 থেকে 20 ইঞ্চি প্রশস্ত নালা রাখা উচিত।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই গ্রীষ্মকালীন মরিচ চাষের জন্য মালচিং, সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা সম্পর্কে।
2: মালচিং পেপার দ্বারা বেডটা ঢেকে দিলে আগাছা জমিতে কম জন্মায়, আগাছা কর্তৃক সারের অপচয় কম হয়, রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়, গাছের গোড়া ঠান্ডা থাকায় গাছটা বেশ সতেজ থাকে, এতে গাছের উৎপাদন খরচটা কম হয় এবং ফলনটা বেশি হয়। আর চারা রোপণের পর অনুমোদিত মাত্রায় ইউরিয়া এবং অবশিষ্ট এমপি সার সমান 3 কিস্তিতে উপর প্রয়োগ করতে হবে। সেচের অথবা বৃষ্টিপাতের পর যখন জমিতে পর্যাপ্ত রস থাকে কিন্তু পানি জমা থাকে না, তখন জমিতে সার প্রয়োগ করলে তাড়াতাড়ি গাছ মাটি থেকে সার নিতে পারে এবং সারের কার্যকারিতা বেশ বেড়ে যায়।
1: ধন্যবাদ আপনাকে আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে আপনার মূল্যবান আলোচনার জন্য।
2: আপনাদেরকে ধন্যবাদ।

0: এই ঝড় তুফানে ঘর থেকে বাইরে যাইতেছস কেন বাবা?
1: মাতবর বাড়ির আম বাগানে অনেক আম গাছতনে পড়বো মা, আমি আর হাসুরা সবাই মিললা ওই আম কুড়ে ব্যাগ বইরা আনু।
0: না রে বাবা, এই ঝড় তুফানের দিনে ঘরের বাইরে যাবি না।
2: আমিও শুনছি বজ্রপাত হইলে বাগানে মাঠে জমিতে রাস্তায় সবখানে ঠাটা পইরা মানুষ সহ অন্য সব জীব জন্তু পুড়া যায়।
3: আল্লাহ, আচ্ছা জীব জন্তু মরে কেন রাশেদ ভাই?
2: আকাশ থেকে বজ্রপাত ঘটলে নিচে থাকা মানুষ সহ সব প্রাণীর শরীরে আগুন ছড়ায়।
3: ওরে আল্লাহ!
2: আর ওইটা তো আগুন নারে আবু,
3: তাইলে
2: ওইটারে বলে বিদ্যুতের আধান, ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক শর্ট। কথাটা কাল ওই মাস্টার স্যারের কাছে শুনে আসছি।
0: শুনছি ওই যে শরীরে ঢুকলে কার রক্ষা নাই, সারাটা শরীর চোখের পলকে পুইরা ছাই হয়।
3: আইসা, তাইলে কি করতে হইব রাশেদ ভাই? হেরা কন
2: খোলা ময়দানে জমিতে বড় লোহার খুঁটি বা লম্বা গাছের তলায় থাকুন যাইব না, পথচারী গো আরো সাবধান হইতে হইব। বাস পড়ার সময় সাইকেলে মোটরসাইকেলে চড়ন যাইব না। হাতের আংটি, ঘড়ি, সোনার উপর অলংকার, এমনকি চাষিদের হাতের ওই কাঁচি, খুন্তি, কোদাল, এইসবও অনেক দূরে রাখতে হইব।
0: আচ্ছা রাশেদ, বাস পরে কেন রে বাবা?
2: শোনেন চাষি, আকাশে বড় বড় ভারী মেঘের খণ্ড জোরে বাতাসে ধাক্কা খাইলে বজ্রপাত ঘটে, তখন বিদ্যুৎ তৈরি হইয়া সোজা মাটির দিকে ধাইয়া আসে, যার ফলে নিচের মানুষ জীবজন্তু মারা যায়।
3: আচ্ছা অনে এই ঠাডা বজ্রপাতের হাত থেকে বাঁচন যায় কেমনে রাশেদ ভাই? এটা কন
2: শোনো, রাস্তার পাশে মাঠের খালি জায়গায় উঁচা লম্বা তাল গাছ থাকলে আমরা রক্ষা পাইতে পারি।
3: আমি আমি আর কোনোদিন এমন ঝড় বাদলার দিনে ঘরের বাইরে যাবো না।
0: আর আমরা সবাই এখন থন বেশি বেশি তাল গাছ লাগামু।
3: হ মা, তুমি ঠিকই কইছ।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, ঝড় বৃষ্টি ও বজ্রপাতের এই সময়ে সচেতনতা, নিয়মিত আবহাওয়া বার্তার খবরাখবর জেনে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন। সুস্থ ও নিরাপদ থাকুন, শুভকামনা।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় সেলিনা আক্তার শেলী, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 27 বৈশাখ, 21 জিলকদ, 10ই মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। নির্বাচন ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যেকোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, 4 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইসরায়েলি হামলায় লেবাননে 39 জন নিহত। এবং মিরপুরের স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 1 উইকেটে 179 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন জন্য নতুন সংগ্রামে নামতে হবে।
2: যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো, নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে।
0: প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করবে,
2: একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
0: দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। ওয়াকিমুল ইসলাম গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণ তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদে আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2026। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনী 4 দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যা চলবে বুধবার পর্যন্ত। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এর উদ্বোধন করবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ দেশে আইনের শাসন সুসংহত করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে আজ থেকে শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026। এটি চলবে 16 মে পর্যন্ত। নৌ নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা। নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এই সপ্তাহের লক্ষ্য। আজ রাজধানীর রমনায় নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তার নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শুধু GPA-5 কেন্দ্রিক প্রথাগত নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার এই লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে।
3: যা প্রয়োজন তা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আমরা চাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি গতকাল পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখ চাষীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আখ চাষী ও শ্রমিকদের স্বার্থ সমুন্নত রাখতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের কাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন, পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিটিভিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেরও পরামর্শ দেন। সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের একটি বৃহৎ অংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা SME খাতের আওতায়। প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে এই খাতে। তবু GDP-তে অবদান এখনও প্রত্যাশিত পর্যায়ে নয়। তাই SME খাতকে আরও শক্তিশালী করে GDP-তে এর অবদান 35% উন্নীত করার লক্ষ্য ধার্য করেছে সরকার। কেন এই খাতকে এত গুরুত্ব দেয়া হচ্ছে তা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব শুনুন আজ।
4: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে ধরা হয় কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের 99% বেশি এই খাতের অন্তর্ভুক্ত। বর্তমানে প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে SME খাতে। তবে প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় GDP-তে এ খাতের অবদান এখনও প্রত্যাশার তুলনায় কম। এ কারণে জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার বাংলাদেশ বেতারকে জানান, এসএমই খাতের বিকাশ হলে কর্মসংস্থান তৈরি হবে, এর ফলে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে, পাশাপাশি উৎপাদন বাড়ার মাধ্যমে জিডিপিতে এসএমইর অবদান বাড়বে।
5: গভর্নমেন্টের কথা হচ্ছে যে এই এসএমই সেক্টরটাকে যদি এক্সপ্যান্ড করা যায়, ওদেরকে ডেভেলপ করা যায়, তাহলে ওরা একদিকে সারা দেশে একদম ব্যালেন্স এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এই এমপ্লয়মেন্ট জেনারেটের ফলে যেটা হবে লোকাল ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি সবচেয়ে বড় প্রোডাকশন বাড়ার মাধ্যমে ওদের জিডিপি কন্ট্রিবিউশনে বাড়বে।
4: এসএমই খাতকে গতিশীল করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে অবদান বাড়ার সঙ্গে নারীর ক্ষমতায়ন সহ সরকারের বিভিন্ন জাতীয় লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। এসব লক্ষ্য পূরণে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
5: এই লক্ষ্যে গভর্নমেন্ট এসএমই ফাউন্ডেশন করেছে এবং এসএমই ফাউন্ডেশন পরে গভর্নমেন্ট আরো কতগুলো সংস্থা করেছে, যেমন মনে করেন জয়িতা ফাউন্ডেশন আছে, তারও আগে ছিল বিসি, পাশাপাশি যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর আছে, এবং এর পাশাপাশি আরো সরকারের বিভিন্ন সংস্থায় তারা কিন্তু কাজ করছে।
4: সরকার মনে করছে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করা গেলে অর্থনীতির ভিত্তি আরো বিস্তৃত হবে, ফলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাতকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতার সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম গতকাল রাজধানীর একটি হোটেলে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বৃহত্তর প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম আঞ্চলিক সহযোগিতা, সংযোগ ও পারস্পরিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের স্বার্থে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। 1908 যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তাঁর মায়ের স্মৃতিকে ধারণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: মা কেবল একটি শব্দ নয়, এ যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম, যেখানে থাকে নিঃশর্ত ভালোবাসা, মমতা আর অনন্ত ত্যাগের গল্প।
8: শহরে নেই মায়ের মতো চাঁদ।
7: একজন সন্তানের জীবনে প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, আধোয়াধো প্রথম ভাষা, সবকিছুরই শুরু হয় মাকে ঘিরে। সন্তানের সামান্য কষ্ট যার চোখে অশ্রু হয়ে ঝরে, তিনি মা। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্ত হন মা। সন্তানের অসুস্থতায় রাতের পর রাত কোনো অভিযোগ ছাড়া ঘুমহীন কাটিয়ে দেওয়ার পরও যিনি কোনো ক্লান্তি বুঝতে দেন না, তিনি মা। সন্তানের জীবনের ভিত গড়ে দেওয়ার প্রথম শিক্ষক মা।
9: মার সাথে কিন্তু সবচেয়ে বেশি সময়টা পার করা হয়, ওই হিসাবে আসলে মার প্রথম, হ্যাঁ প্রথম শিক্ষক, ঠিক আছে, ওই হিসাবে মাই প্রথম মানে প্রায়োরিটির মতো করে গড়ে ওঠা।
10: মার ব্যাপারটা হলো আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এক কথায় সব একটা আছে না, যে সার্কেলের যে একটা অংশ এইটা, একটা অংশ ওইটা, মার ব্যাপারটা হচ্ছে পুরাটাই।
7: মায়ের কাছে সন্তানের বয়স কখনো বাড়ে না, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে আজীবন ছোট্টটাই।
11: দিন শেষে যখন বাচ্চা সবসময় হাসে, মাকে আদর করে, সবসময় মার মধ্যে সবকিছু খুঁজে, তখন অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। তখন মনে হয় না এত কষ্ট, এত পরিশ্রম সবকিছুই সার্থক, কারণ বাচ্চার কাছে তো সবকিছুই মা। মা মানে তার পৃথিবী।
12: আমি এখনো খাবাই দিই, ওই দিতে ফ্যান ফতে ফতে শাক গাদিতে গাদিতে আমি এনে খাবাই দিই। এখনো আমার সুড়ে গেছে আমার কাছে।
7: মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: গতকাল দেশে সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1435টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম রুবেলার টিকা প্রদান সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত সারাদেশে 1,72,68,908 জন শিশু এই টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 96%।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় 39 জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলেন, লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নগরী সাকিয়ায় এক হামলায় একটি শিশুসহ অন্তত 7 জনের প্রাণহানি ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা চালিয়েছে এবং তারা বেসামরিক লোকজন হতাহতের বিষয়ে সতর্ক আছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলায় অন্তত 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু বিভাগে গতকাল এই ঘটনা ঘটে। এই হামলার ঘটনাস্থলে অতিরিক্ত সহায়তা দিতে যাওয়া পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডিস্ট্রয়ার পাঠাবে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই তথ্য জানায়। গত মাসে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছিল, হরমুজ প্রণালীর সুরক্ষায় সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলার খবর। ক্রিকেট। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে গতকালের 1 179 রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 101, মমিনুল হক 91 এবং মুশফিকুর রহিম 71 রান করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার্ড তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যে কোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। 4 কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইসরায়েলি হামলায় লেবাননে 39 জন নিহত। এবং মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 1 179 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে পাকিস্তান। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখ আমরা সবাই চাই, কিন্তু সেই সুখের ঠিকানা তো জানা দরকার। সেক্ষেত্রে শ্রোতা বন্ধুরা, এই যে আমাদের সুখের ঠিকানা অনুষ্ঠান, সেটিও শুনতে অনুরোধ করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের বিশেষ আলোচনা, এবং এই আলোচনার বিষয় হল সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি। ছন্দবদ্ধ দুটো লাইন, এই লাইনের ভেতরে অনেক কথা লুকিয়ে আছে। সেই কথার ব্যাখ্যা বিশ্লেষণে আমাদেরকে আরও অনেক কিছু বুঝিয়ে দেবেন সম্মানিত আলোচক। আজকের আলোচ্য বিষয়ের সম্মানিত আলোচক হলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের সম্মানিত উপপরিচালক শাহনাজ পারভীন। বিষয় বলেছি, আপনার সঙ্গে পরিচিত হলাম, এবার বরং আমরা প্রশ্নোত্তরে যেতে চাই। এই যে বলা হচ্ছে সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি, যদি বলি শিশু স্বাস্থ্য বলতে কি বুঝব, কিংবা শিশুর সঙ্গে এই যে পরিবার পদ্ধতির কি সম্পর্ক আছে, কি বলবেন?
2: বিষয়টি হচ্ছে যে একটি পরিবার তো শুধু বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, শুধু স্বামী স্ত্রীর বিষয় নয়, এখানে শিশু আছে, এখানে পরিবারকে পরিকল্পনা করার বিষয় আছে। এখন আমাদের দেশে আমরা জানি যে বাল্যবিবাহের হার অনেক বেশি, সেক্ষেত্রে কোনো মেয়ে যদি নেহায়েত বাল্যবিবাহ হয়েই যায় তার, এবং সেই সঙ্গে সে যদি তখন তখনই মা হয়ে যায়, সেটা কিন্তু সেই কিশোরী মায়ের জন্য এবং তার স্বাস্থ্যের জন্য যেরকম হুমকি স্বরূপ, সেরকম তার শিশুটির জন্য সেটা অনেক বড় হুমকি। এছাড়াও দেখা যায় যে কারো ছোট একটি বাচ্চা আছে, তার পরপরই সে যদি আবার গর্ভবতী হয়ে পড়ে, সেটাও দেখা যায় যে কাঙ্ক্ষিত থাকে না। এবং এই দুই ক্ষেত্রেই দেখা যায় যে শিশু মায়ের সাথে সাথে শিশুটিও অনেক বেশি ভুক্তভোগী হয়। এই জন্যই আমরা বলছি যে পরিবার পরিকল্পনা পদ্ধতির সাথে শিশু স্বাস্থ্যের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ পরিবার পরিকল্পনা পদ্ধতি যদি আমি পরিকল্পিত উপায়ে গ্রহণ করি, তাহলে সেই পরিবারের শিশুর স্বাস্থ্যও ভালো থাকবে।
1: এই পরিবার পরিকল্পনা পদ্ধতির সঙ্গে মাতৃস্বাস্থ্যের কি সম্পর্ক?
2: কিশোরী স্ত্রী যদি মা হয়ে যান, কারণ উনি নিজেই তো তখন বড় হচ্ছেন, বাড়ছেন, ওনার শরীর তখনও বাড়ছে, সেই সময় যদি ওনার শরীরের ভেতরে আরও একটি ভ্রূণ তৈরি হয়, আরও একটি শিশু চলে আসে, তাহলে দেখা যায় ওনার বৃদ্ধি সেটা থেমে যায় এবং ওনার শরীর থেকেই দেখা যায় যে সেই শিশুটি বাড়তে থাকে। এবং উনি যেহেতু নিজেই শারীরিকভাবে এবং সেই সঙ্গে মানসিকভাবে তখনও পরিপক্ক হননি, এবং একটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত কিশোরী মায়েরা নিজের যত্নই ঠিক মতো নিতে শেখেনি, সেখানে উনি একজন শিশুর যত্ন কিভাবে নেবেন, শিশুটির বড় হওয়ার জন্য উনি কিভাবে পরিকল্পনা করবেন, সেসব বিষয়ে উনি অনেক ক্ষেত্রেই অবগত থাকেন না। ফলে অনেক সময় দেখা যায় উনি মানসিক অবসাদে ভোগেন এবং সেই সঙ্গে শারীরিক নানা ধরনের জটিলতার উনি সম্মুখীন হন। এছাড়া কোনো মায়ের যদি একটি ছোট বাচ্চা থাকে এবং সেই সময় যদি উনি আরও একটি বাচ্চা নেন, অথবা কারো যদি একাধিক বাচ্চা থাকে এবং উনি যদি ঘন ঘন বাচ্চা নিতে থাকেন, সেটা মায়ের স্বাস্থ্যের উপরে বিরাট ঝুঁকি তৈরি করে। এবং শুধু যে মায়ের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে সেটা না, সেই পরিবারের সুখ শান্তির উপরেও অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করে। ফলে পরিবার পরিকল্পনার এই পরিকল্পনাগুলো মায়ের স্বাস্থ্যের উপরে গভীরভাবে প্রভাব বিস্তার করে।
1: এই যে প্রথম লাইনে আলোচনা যে বিষয়ে, তার প্রথম লাইনে বলা হচ্ছে সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, এই সময় মতো এই শব্দটির ব্যাখ্যায় কি বলবেন?
2: দেখুন, যখন কোনো দম্পতি ছেলে এবং একটি মেয়ের বিয়ে হচ্ছে, তারা যখন দম্পতি হিসেবে সমাজে গ্রহণযোগ্য হচ্ছে, সেই সময় থেকেই তাদের পরিকল্পনা করা উচিত যে তারা কবে সন্তান নিতে চাচ্ছেন, সেই সন্তান যতদিন পর্যন্ত তারা নিতে না চাচ্ছে সেই সময়ের জন্য তাদের একটা পরিকল্পনা তৈরি করা উচিত। এবং আমরা যেটা বলি যে সাধারণত আমাদের দেশের আইনে যেটা আছে যে মেয়েদের 18 বছরের আগে এবং ছেলেদের 20 বছরের আগে বিয়ে করা উচিত নয়, এবং কেউ যদি বিয়ে করে সেটা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং সেই সঙ্গে আমরা আরও একটি কথা বলি, সেটা হচ্ছে যে মেয়েদের 18 বছর বয়সে বিয়ে হলেও 20 বছর বয়সের আগে তাদের সন্তান নেওয়া উচিত না। এবং আরো যে কথাটা আমরা বলি যে দুটো সন্তানের মাঝে কমপক্ষে 3 বছরের বিরতি দেওয়াটা সন্তান এবং মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আমরা সময়গুলো যে পাচ্ছি, 20 বছর বয়সের আগে সন্তান না নেয়া, দুটি সন্তানের মাঝখানে 3 বছরের বিরতি দেয়া, এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু পরিকল্পনা করতে হয় এবং এই যে সময় মতো পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো গ্রহণ করতে হয়। উনি যদি আগে থেকেই পরিকল্পনা না করেন তাহলে কিন্তু উনি সময় মতো পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো গ্রহণ করতে পারবেন না। এর ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়, হঠাৎ করেই দেখা যায় ওনারা অনাকাঙ্ক্ষিতভাবে তাদেরকে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আছি সুখের ঠিকানা অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে সম্মানিত আলোচক আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শাহনাজ পারভীন। আমাদের মা বোন কিংবা যারাই আছেন তারা যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চান, কোনো পরামর্শ পেতে চান, সুযোগ সুবিধা পেতে চান, তাহলে হাতের কাছে কোথায় কি সুযোগ সুবিধা আছে পরামর্শ পাবার?
2: আপনারা জানেন আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, যাদেরকে আমাদের FWA বলি, পরিবার কল্যাণ পরিদর্শিকা। তারা বাড়ি বাড়ি যেয়ে কিন্তু দম্পতিদের চাহিদা মোতাবেক তাদেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো বিতরণ করে থাকেন, যেগুলো স্বল্পমেয়াদী পদ্ধতি। এছাড়া মধ্যমেয়াদী পদ্ধতিগুলো আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত ক্লিনিকগুলো আছে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে সাধারণত দেখা যায় তারা হাসপাতালই বলে থাকেন, ইউনিয়ন পর্যায়ের যে হাসপাতালগুলো আছে, এছাড়া কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে এবং স্যাটেলাইট ক্লিনিক যেগুলো আছে, সব জায়গাতেই কিন্তু আমরা এই সমস্ত পদ্ধতির IUD, কন্ডোম, খাবার বড়ি, এই সমস্ত বিষয়গুলো বিতরণ করে থাকি। এছাড়াও উপজেলার যে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতাল থেকেও এই সমস্ত পরিবার পরিকল্পনার উপাদানগুলো তাদেরকে বিতরণ করা হয়। আর কেউ যদি মধ্যমেয়াদী পদ্ধতি যেমন IUD, ইনজেক্টেবলস, অথবা দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন NSV বা টিউবেকটমি করতে চান, সেজন্যও তারা সদর ক্লিনিকগুলো ভিজিট করতে পারেন এবং সেখান থেকে তাদের প্রয়োজন মাফিক পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করতে পারেন।
3: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে

0: বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, সময়ের ইশারায় আমাদের বিদায় নিতে হচ্ছে। সব কথা শেষ এখানেই। আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু ও ফারহানা খান পুরবী।

0: বৈশাখ মানেই নতুন উদ্যম, এক চিলতে রোদ আর নববর্ষের প্রমোদ। শেষ হয়ে আসছে বৈশাখ মাস, তবু বৈশাখী পূর্ণিমার মতোই উজ্জ্বল হোক সবার জীবন।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন সরসুরে। উপস্থাপনা রয়েছে আমরা দুজন, আমি ফারহানা খান পুরবী
0: এবং আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সেতু।
1: বাংলাদেশ হল রূপের রানী। এই রূপের রানী ৬ বার পরিবর্তন হয় বিভিন্ন রূপে, আমরা বলি ঋতু বৈচিত্র্য। চলছে বৈশাখ মাস, বৈশাখ পুরাতনের বিদায় দেয়, আনে নতুন কাব্য। বৈশাখ আসে ঝড় নিয়ে, তাই বৈশাখ সাহসী, খেপা, বৈরী, অশান্ত, অসীম, মারমুখ, নির্দয়।
0: বৈশাখের সৃজন ক্ষমতা শিল্পীর সুনিপুণ সৌকর্যকেও হার মানায়। কালবৈশাখী আসিল হেথায়, ভাঙিয়া পড়িত কোন সকাল। বন্ধুরা, এমনি কাব্যের মতোই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিতেও রয়েছে বৈশাখী নিয়ে কবিতা আর গান।

0: রোমান্টিক রবীন্দ্রনাথকে অনেক সাহিত্য রসিকই বর্ষার কবি বলে অভিহিত করে থাকেন। এই অভিধা মূলত তার ঘনঘোর মেঘমেদুর বর্ষার প্রতি দুর্নিবার আকর্ষণ বা মনের টান এবং শুধু অকরণপুলকে মেতে ওঠার কারণেই। তবে প্রচণ্ড তাপদগ্ধ শুষ্ক রুক্ষ গ্রীষ্ম কবিকে আন্দোলিত করেছে, যে গ্রীষ্মের চূড়ান্ত রুদ্রমূর্তি স্বরূপে আকস্মিক ছঞ্ছা বিক্ষুব্ধ হয়ে দেখা দেয় বৈশাখে। সেই বৈশাখ নিয়ে কবি রবীন্দ্রনাথের আবেগ উচ্ছ্বাসের মোটেও কমতি নেই।
1: তার জন্মমাস বৈশাখ হলেও হয়তো সেই রুদ্র ঋতুকে একটি আলাদা কবিত্ব কল্পনায় প্রবল আবেগে বরণ করেছেন, বরণ করেছেন বাংলা নববর্ষকে, যে নববর্ষ আসে বৈশাখের হাত ধরে। বৈশাখ নিয়ে রচিত রবীন্দ্রনাথের সব কবিতা, গান ও গদ্য রচনায় দেখা মেলে এক রুদ্র ভৈরব নটরাজের, যার তাণ্ডব নৃত্য, জনপদ জীবন, মানুষের বসতি, গাছপালা সব লণ্ডভণ্ড হয়ে যায়। একই সাথে অপর্যাপ্ত বাড়িবর্ষণেও তাপক্লিষ্ট রিক্ত নিঃস্ব পিপাসার্থ প্রকৃতি জগৎ নতুন প্রাণ ফিরে পায়।

বৈশাখের তাণ্ডবে যেমন ধ্বংস আছে, তেমনি তরু পল্লবে নবসৃষ্টি দেখতে পাওয়া যায়। বৈশাখের এমন রূপে এযুগের গীতিকবিরাও মুগ্ধ হয়েছেন।

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের অনুষ্ঠান সরসুর এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শের-ই-বাংলা নগর, ঢাকা 1207।
1: আর এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু,
0: আমি ফারহানা খান পুরবি,
1: আর প্রকৌশল নির্দেশনে মোহাম্মদ আতিকুর রহমান পলাশ। আবারও কথা হবে সরসুরের পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: বাংলাদেশ।
1: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন আধুনিক গান। গানে কণ্ঠ দিয়েছেন, কথা সাজিয়েছেন ও সুর করেছেন আপিল মাহমুদ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানের কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন সুবল দাস।

আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানের কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ, রাজীব ও নওশিন তাবাসুম স্মরণ। গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন জুয়েল আল দিন।

0: Assalamualaikum, 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Sunday, the 27th of Boishak, the 21st of Zilqad, and May the 10th. The news read by Shams Rahman. First, the headlines. Prime Minister Tariq Rahman seeks support of party leaders and workers in implementing election manifesto. Prime Minister praises the physically challenged youth for making smart car, assures cooperation in creative initiatives. Police Week 2026 begins today. Prime Minister Tariq Rahman inaugurates 4-day-long program. Government is determined to reopen country's closed state-owned sugar mills, states Commerce Minister. Information and Broadcasting Minister calls for producing time-befitting quality programs for BTV. Israeli attack in Lebanon kills 39. And Pakistan resumes their first innings batting with 179 runs for one against Bangladesh on third day today of first of two-match test series at Mirpur. Now the details. Prime Minister Tariq Rahman has sought the cooperation of his party's leaders to implement the party's election manifesto. He made the call while speaking at a viewers' exchange meeting with grassroots leaders of PNP, Jubodol, Shechashabok Dol and Chhatra Dol at the Krishibid Institution Bangladesh Auditorium at Farm Gate in the capital yesterday. Mentioning that government cannot succeed without the support and coordination of the party, Prime Minister said, all should now enter into a new struggle to implement the promises made before elections. The party manifesto has now turned into the manifesto of the government and the countrymen as they vote for BNP and brought the party to power, he added. Tariq Rahman said his government wants to ensure such a political environment in the country where people can freely express their opinions. Prime Minister Tariq Rahman has ridden in a smart car invented by physically challenged college student Waqimul Islam to encourage the youth for his creative endeavor. Waqimul Islam made the premiere at the Prime Minister's office at Tejgaon in the capital yesterday morning. Prime Minister praised Waqimul Islam for building the vehicle using local technology. Tariq Rahman underscored the need for developing a modern and user-friendly smart car at lower cost. He also assured of giving government support for such creative initiatives. The 4-day-long program marking Police Week 2026 is going to begin today at Rajar Bagh Police Lines in the capital with the slogan My Police, My Country, Bangladesh First. Prime Minister Tariq Rahman will inaugurate the annual event by inspecting the police parade, receiving the salute from various contingents. The event will continue till Wednesday next. Major programs of the week include welfare parades, conferences, Punak stall visits, and discussions on policing reforms and modernization. President Mahmoud Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages marking the occasion. In his message, President emphasized professionalism, discipline, transparency to tackle crimes, including cybercrime, misinformation, militancy, and trafficking. In his message, Prime Minister said, restoring people's confidence in police and improving law and order is the priority of the government. Meanwhile, to prevent accidents on waterways and ensure the safety of passengers' lives and property, the Naval Force of the country is observing Naval Safety Week 2026 from today and will continue till 16th May. Shipping Minister Sheikh Rabiul Alam will inaugurate the program, organized on the occasion of Naval Safety Week at Romna in the capital today. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon has said the aim of education is not merely to secure GPA 5 but to develop future generation as world-class citizen. He said this while speaking at the inaugural ceremony of the China-Bangladesh Education Cooperation Forum at the International Mother Language Institute in the capital yesterday. The education minister said the government's main goal is to convert the conventional education system into a modern and scientific one so that students can sustain in international competition. He further said the government is already making changes to the curriculum and academic calendar to ensure quality education. Industries, Commerce, Textiles and Jute Minister Khondokar Abdul Muqtadir has said the government is firmly committed to reopening the country's closed state-owned sugar mills. He said this while addressing a view exchange meeting with sugarcane farmers on the premises of Ponjogol Sugar Mills Limited yesterday. The minister also assured that in every case, the interests of sugarcane farmers, workers' employment and profitable management would be ensured, as the task of reopening will boost overall economic activities and reduce poverty of the country. Information and Broadcasting Minister Johiruddin Shopon has emphasized on producing time-befitting and quality programs for BTV. He laid the emphasis at a view exchange meeting with officials of Bangladesh Television in Rampura in the capital yesterday. The minister said the quality programs for BTV can be elevated through proper planning. He also proposed to use artificial intelligence in this regard. Director General of Bangladesh Television, Mohammad Mahbubul Alam, and other concerned officials were present at the meeting. 9 more children have died of measles and of symptoms of measles in the country in last 24 hours till 8 a.m. yesterday. A press release of the Directorate General of Health Services, DGHS, said the number of suspected measles patients during this period is 946. Meanwhile, another report from DGHS said a total of 1,72,68,908 children have received the measles rubella vaccine. The achievement is 96% of the target to vaccinate 18 million children. This is Bangladesh Betar giving you the news. Bangladesh and Pakistan have reaffirmed their commitment to deepening bilateral engagement and expanding cooperation across key sectors. A foreign ministry's press release said State Minister for Foreign Affairs Shama Ubaid Islam met the visiting Pakistan's Minister for Interior and Narcotics Control, Syed Mohsin Raza Naqvi, at a hotel in the capital yesterday. During the meeting, the two ministers discussed a wide range of issues of mutual interest and expressed satisfaction over the recent momentum in bilateral engagements, reaffirming their shared commitment to further strengthening relations between the two countries. Lebanon's health ministry says 39 people have been killed in another day of intense Israeli strikes across the country. Officials say one strike on the southern town of Saksakiyeh killed at least 7 people, including a child. The Israeli military says it was targeting the Lebanese armed group Hezbollah and added that it is aware of reports of civilian casualties. Cross-border attacks between Israeli forces and Hezbollah have continued despite a ceasefire agreement announced on the 16th of April. At least 3 police officers have been killed in a car bombing at a police post in northwestern Pakistan. The attack took place in Banu, a district in Khyber Pakhtunkhwa province bordering Afghanistan, late yesterday. It was followed by an ambush targeting police personnel who were rushing to the scene to provide backup. Cricket and visiting Pakistan will resume their batting on the third day today in their first innings in the first match of the 2-match test series against Bangladesh with an overnight score of 179 for 1 wicket. The match is scheduled to start at 10 a.m. at Sherebangla National Cricket Stadium at Mirpur in the capital. Bangladesh Betar will air the running commentary of the match. Earlier, Bangladesh scored 413 runs in their first innings. Final weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Bogura, Rajshahi, Pabna, Joshur, Kustia, and Tangail. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman seeks support of party leaders and workers in implementing election manifesto. Prime Minister praises the physically challenged youth for making smart car, assures cooperation in creative initiatives. Police Week 2026 begins today. Prime Minister Tariq Rahman inaugurates 4-day-long program. Government is determined to reopen country's closed state-owned sugar mills, states Commerce Minister. Information and Broadcasting Minister calls for producing time-befitting quality programs for BTV. Israeli attack in Lebanon kills 39. And Pakistan resumes their first innings batting with 179 runs for one against Bangladesh on third day today of first of two match test series at Mirpur. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. Shuru hocche hajjatrider jonno bishesh onushthan Kabar Pothe. Upasthapanay Maulana Kazi Maruf Billah.
2: Bismillahir Rahmanir Rahim Nahmadullah Subhanahu wa Ta'ala wa nashkuruhu wa natubu ilayhi wa nastaghfiruh Wassalatu wassalamu ala man la nabiyya ba'da Shammanito srotaderke antorik mubarakbad janiye shuru korchi hajjatrider jonno bishesh onushthan Kabar Pothe Shammanito srota Asker alochona bishoy hocche হাজিদের ওমরা পালনের গুরুত্ব ও নিয়মসমূহ পবিত্র কোরআনুল কারীমে হজ্জের পাশাপাশি ওমরার কথাও উল্লেখ করা হয়েছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ্জের পাশাপাশি ওমরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব অর্থাৎ তোমরা হজ ও উমরা একসাথে আদায় করো কেননা এ দুটো তোমাদের দারিদ্র ও পাপ তথা অপরাধকে মিটিয়ে দেবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল হজ্জাজু ওয়াল উমারু আফদুল্লাহ অর্থাৎ হজ ও উমরা পালনকারীরা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান ইন দাউহু আজাবাহুম তারা যদি আল্লাহ তাআলার নিকট কোনো কিছু প্রার্থনা করে দোয়া করে কোনো কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন এবং তার ডাকে সাড়া দেন ওয়াইনিস্তাগফারুহু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে গুনাহ মাপ চায় গফির আলাহুম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন সম্মানিত শ্রোতা ওমরার ফরজ দুটি এক ইহরাম বাঁধা দুই তাওয়াফ করা ওমরার ওয়াজিব দুটি এক সাই করা দুই মাথা মুন্ডুন করা এ কাজগুলো ধারাবাহিকভাবে অবশ্যই সম্পাদন করতে হয় সম্মানিত শ্রোতা এ পর্যায়ে হাজ্জিদের ওমরা পালনের গুরুত্ব ও নিয়মকানুন সম্পর্কে আলোচনা করছেন মৌলানা সৈয়দ মুহিবুল্লাহ
3: ওমরাহ হল পবিত্র কাবা শরীফ জিয়ারত ইহরাম তওয়াফ ও সাইয়ের মাধ্যমে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ সুন্নাত ইবাদত যা পাপ মোচন আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ উমরাহ অভাব দূর করে ইমান নবায়ন করে এবং এক উমরাহ থেকে অন্য উমরাহ মধ্যবর্তী পাপের কাফফারা হিসেবে কাজ করে হজের মতো উমরাহও ইসলামের একটি গুরুত্বপূর্ণ সামর্থ্য ভিত্তিক ইবাদত ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে এর ইতিবাচক প্রভাব অপরিসীম যা শৃঙ্খলাপরায়ণ জীবন গঠনে সহায়তা করে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার প্রতিটি নির্দেশনার নেপথ্যে রয়েছে ঐশী প্রজ্ঞা ও মানব জীবনের কল্যাণ তাই হজ একটি ফরজ ইবাদত হলেও তার পাশাপাশি অতীব গুরুত্বপূর্ণ সুন্নাত ইবাদত হল উমরাহ যদিও উমরাহ হজের মতো বাধ্যতামূলক নয় তবে এর তাৎপর্য মাহাত্ম্য ও ইতিহাস এতটাই গভীর যে একজন ইমানদার মুসলমানের অন্তরে এই ইবাদতের প্রতি এক গভীর আকর্ষণ ও শ্রদ্ধা জন্ম নেয় উমরাহ ইসলামী শরিয়াতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে একজন মুসলমান কাবা শরীফে উপস্থিত হয়ে কিছু নির্ধারিত কর্মপদ্ধতি পালন করেন উমরাহ আরবি শব্দ এর আভিধানিক অর্থ হল পরিদর্শন বা ভ্রমণ তবে ইসলামী পরিভাষায় উমরাহ বলতে বোঝায় ইহরাম গ্রহণ করে কাবা শরীফ তওয়াফ সাফা মারওয়ার মাঝে সাই শেষে মাথা মুন্ডন করে অথবা চুল ছেটে ইহরাম মুক্ত হওয়া হজের নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া বছরের যে কোনো সময় উমরাহ করা যায় উমরাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাতের অন্তর্ভুক্ত এবং তিনি জীবদ্দশায় সর্বমোট চারবার উমরাহ আদায় করেন। তাই তো পবিত্র কুরআন হাদিসে উমরাহ পালনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরাহ পূর্ণ করো। এছাড়াও সহিহ বুখারি ও মুসলিমের এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত গুনাহ মাফ। অনেক হাজি উমরাহ থেকে ফিরে নামাজি হয়ে যায়। উমরাহ করতে হলে প্রথমেই ইহরাম বাঁধা ফরজ। ইহরামের অনেকগুলো কাজের মধ্যে নিয়ত করা ও তালবিয়া পড়া ফরজ। এছাড়াও কাবা শরীফ সাতবার প্রদক্ষিণ করাও ফরজ। মাকামে ইব্রাহিমের পিছনে অথবা মসজিদের যে কোনো স্থানে দু রাকাত নামাজ পড়া ওয়াজিব। জমজমের পানি পান করা সুন্নাত। এছাড়াও আরেকটি সুন্নাত হল সাই করতে যাওয়ার পূর্বে হাজারে আসওয়াদকে চুম্বন করা। সাফা মারওয়া সাতবার সাই করা ওয়াজিব। মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ মাথার চুল ছাটা ওয়াজিব। মহিলাদের ক্ষেত্রে সম্পূর্ণ চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলা ওয়াজিব। উমরার সুন্নাত 6টি। তওয়াফ করার সময় ইজতিবা ও রমল করা। তওয়াফ করার সময় হাজারে আসওয়াদকে চুম্বন করে অথবা হাত দিয়ে স্পর্শ করে অথবা ডান হাত উত্তোলন করে হাতের তালু দিয়ে ইশারা করে আল্লাহু আকবার তাকবীর বলা। তওয়াফ করার সময় সম্ভব হলে রুকনে ইয়ামানি ডান হাত দিয়ে স্পর্শ করা। তওয়াফ শেষ করে দু রাকাত নামাজ পড়া। নামাজ শেষে জমজমের পানি পান করা। সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানে সবুজ আলো দ্বারা চিহ্নিত স্থানে পুরুষদের জন্য মধ্যম গতিতে দৌড়ে চলা। উমরার ইহরামে 2টি কাজ ফরজ, নিয়ত করা ও তালবিয়া পড়া। নিয়ত এভাবে করা যেতে পারে, হে আল্লাহ, আমি উমরাহ করার জন্য নিয়ত করলাম, ইহা তুমি আমার জন্য সহজ করে দাও। নিয়ত মনে মনে করা গেলেও মুখে উচ্চারণ করলেও কোনো সমস্যা নেই। আর তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়ে আমি হাজির। আমি হাজির হয়ে সাক্ষ্য দিচ্ছি যে আপনার কোনো শরীক নেই। আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসার যোগ্য শুধু আপনি, নিয়ামত সমূহ শুধু আপনার নিকট হতেই এবং সমগ্র সাম্রাজ্য ও সার্বভৌমত্ব আপনারই, আপনার কোনো শরীক নেই। সম্মানিত শ্রোতা, লক্ষণীয় বিষয় হল মিকাত অতিক্রম করার আগেই সুন্নাত তরিকায় ইহরাম বাঁধতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাজি সাহেবানদের উমরার নিয়মাবলী সঠিকভাবে পালন করে কাঙ্ক্ষিত সওয়াব অর্জন করে গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করুন।
4: আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত হাজ্জিদের উমরা পালনের গুরুত্ব ও নিয়ম কারণ তথা নিয়মসমূহ বিস্তারিত আলোচনা শুনলাম। আলোচনা করলেন মৌলানা সৈয়দ মুহিবুল্লাহ। সম্মানিত শ্রোতা, হজের পাশাপাশি আমাদেরকে উমরা পালনের ব্যাপারে গুরুত্ব প্রদান করতেই হবে। যখনই সময় পাবেন, যখনই সুযোগ পাবেন, অবশ্যই উমরা পালন করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া লাগবে। সম্মানিত শ্রোতা, এই পর্যায়ে হাজিদের উমরা পালনের গুরুত্ব ও নিয়মসমূহ নিয়ে আরও আলোচনা করছেন মুফতি নাহিদুল ইসলাম।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। উমরা হচ্ছে ইহরাম বাঁধা, তওয়াফ সাই এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করা। আর ইহরাম হল হজ বা উমরার ইবাদতে প্রবেশ করা এবং তা পালন করার নিয়ত করা। উমরা পালনে ইচ্ছুক ব্যক্তির জন্য সুন্নত হল ফরজ গোসল সম্পাদনের ন্যায় ভালোভাবে গোসল করা, মাথায় ও দাড়িতে যথাসাধ্য যে কোনো ভালো সুগন্ধি ব্যবহার করা, এবং তার ঘ্রাণ ইহরাম করার পরে অবশিষ্ট থাকলে কোনো ক্ষতি নেই। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইহরামা ইয়াতাতায়াবু বিআতীবা মা ইয়াজিদু সুম্মা আরা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসালাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করার ইচ্ছা করলে যথাসাধ্য সর্বাধিক ভালো সুগন্ধি ব্যবহার করতেন। তারপর আমি তার মাথায় ও দাড়িতে সুগন্ধি ঘ্রাণ পেতাম। আর ইহরামের পূর্বে গোসল করা পুরুষ ও মহিলা উভয়ের জন্য সুন্নত। গোসল করে সুগন্ধি লাগানোর পর ইহরামের কাপড় পরিধান করবে, আর তা হলো পুরুষদের জন্য সেলাইবিহীন লুঙ্গি ও চাদর, আর মহিলারা সাজসজ্জা ব্যতীত যে কোনো রকম কাপড় পরিধান করতে পারবে। অতঃপর ঋতুবতী ও নিফাস অবস্থায় থাকা মহিলা ব্যতীত অন্যরা ফরজ নামাজের সময় হলে ফরজ নামাজ আদায় করবে, আর যদি ফরজ নামাজের সময় না হয় তাহলে তাহিয়াতুল উযূর নিয়তে দুরাকাত নামাজ আদায় করবে। নামাজ শেষ করে ইহরাম করবে এবং বলবে, লাব্বাইক উমরাতান, হে আল্লাহ, আমি হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে। অতঃপর অধিক পরিমাণে তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হে আল্লাহ, আমি আপনার নিকট হাজির হয়েছি, আপনার কোনো শরীক নেই, নিশ্চয়ই সমস্ত প্রশংসা নিয়ামত এবং রাজত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া। তবে কখনো কখনো কিছু অতিরিক্ত করে বলতেন, যেমন লাব্বাইক ইলাহাল হাক্কি লাব্বাইক, আমি হাজির হয়েছি হে সত্য মাহবুদ, আমি হাজির হয়েছি। আর পুরুষদের জন্য উচ্চস্বরে তালবিয়া পাঠ করা সুন্নত, কেননা সাইয়্যিদ ইবনে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট জিব্রাইল আমিন এসে নির্দেশ দিলেন যে আমি যেন নিজ সহচরদের তালবিয়া উচ্চস্বরে পাঠ করার আদেশ প্রদান করি। এর কারণ হলো তালবিয়া উচ্চস্বরে পাঠ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন প্রকাশ করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া। তবে মহিলারা তালবিয়া ও অন্যান্য জিকির দোয়া উচ্চস্বরে পাঠ করবে না, কারণ তাদের ক্ষেত্রে পর্দাই হচ্ছে শরীয়তের বিধান। আর ইহরামে ইচ্ছুক ব্যক্তি যদি বেধি বা অন্য কোনো বাধার কারণে নিজ হজের বা উমরার কার্যাবলী সম্পূর্ণ করতে অপারগ হওয়ার আশঙ্কা করে, তাহলে তার জন্য ইহরামে নিয়ত করার পূর্বে শর্ত লাগিয়ে নেওয়া সুন্নত। সুতরাং ইহরাম করার সময় বলবে, আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি, হে আল্লাহ, যেখানে তুমি আমাকে বাধা প্রদান করবে সেখানেই আমি হালাল হয়ে যাব। অর্থাৎ যেখানে আমার হজ বা উমরা ইবাদত সম্পূর্ণ করায় কোনো কারণে বাধা সৃষ্টি হবে, যেমন রোগ, হজের স্থানে পৌঁছাতে বিলম্ব কিংবা অন্য কোনো অসুবিধা, সেখানে আমি নিজ ইহরাম থেকে হালাল হয়ে যাব। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা জুবআ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মনে হচ্ছে তুমি হজের নিয়ত করেছো। তিনি বললেন, আল্লাহর কসম, আমি খুব অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হজ করো এবং এভাবে বলে শর্ত করে নাও, আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি, হে আল্লাহ, যেখানে তুমি আমাকে বাধা দিবে সেখানে আমি হালাল হয়ে যাব। অপর একটি বর্ণনায় আছে, তোমার প্রতিপালকের নিকট যে শর্ত রেখেছো তা তোমার অধিকার, তবে যারা হজ বা উমরা সম্পূর্ণ করতে অপারগের আশঙ্কা নেই তার জন্য শর্ত করা ঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করার সময় কোনো শর্তারোপ করেননি, আর তিনি উম্মতকে সম্বোধন করে বলেছেন, তোমরা আমার নিকট হতে তোমাদের হজ ও উমরার বিধিবিধান নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে সাধারণভাবে শর্ত করার নির্দেশ দেননি, বরং একমাত্র জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা জুবাকে তার বিধিগ্রস্ত হওয়ার কারণে হজ সম্পাদনে অপারগ হওয়ার আশঙ্কা থাকায় শর্ত করার নির্দেশ দেন। আর মুহরিম ব্যক্তির বেশি বেশি তালবিয়া পাঠ করা উচিত, কারণ তালবিয়া হচ্ছে হজ ও উমরার বাচনিক নিদর্শন। বিশেষ করে অবস্থা ও কালের পরিবর্তনের সময় অধিক মাত্রায় তালবিয়া পাঠ করবে, যেমন উঁচু স্থানে উঠা বা নিচু স্থানে অবতরণ করার সময় কিংবা রাত বা দিনের আগমনের সময়, অথবা কখনো ইহরামের নিষিদ্ধ কাজে মনস্থ হওয়ার সময় বা কোনো অবৈধ কাজের খেয়াল আসার সময়। আর উমরার তালবিয়া পাঠ করা ইহরাম বাঁধার সময় থেকে শুরু করে তোয়াফ আরম্ভ করার পূর্ব মুহূর্ত সময় পর্যন্ত এবং হাজ্জে ইহরাম বাঁধার সময় থেকে শুরু করে ঈদের দিন জামরায় আকাবা কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত অব্যাহত রাখবে। অতঃপর মক্কায় প্রবেশ করলে সম্ভব হলে গোসল করে নেওয়া সুন্নত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশকালে গোসল করতেন। আর আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের সময় বাতনা নামক উঁচু এলাকায় প্রবেশ করতেন এবং মক্কা প্রস্থানের সময় নিচু এলাকা দিয়ে বের হতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ হয়ে প্রবেশ করতেন এবং যে পথ দিয়ে বিদায় হতেন, সে পথ দিয়ে কোনো হাজি যদি প্রবেশ করতে পারে এবং বিদায় হতে পারে তাহলে তা মুস্তাহাব। অতপর মসজিদে হারামে পৌঁছে প্রবেশের সময় ডান পা রাখবে এবং দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি দুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং আপনার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার সম্মানিত চেহারার মাধ্যমে এবং তার প্রাচীন রাজত্বের মাধ্যমে আশ্রয় গ্রহণ করছি, আর মসজিদে হারামে বিনয় ও নম্রতার সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআজিম ভরা অন্তর নিয়ে প্রবেশ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার সম্মানিত কাবা ঘরের উদ্দেশ্যে পৌঁছার তৌফিক দিয়েছেন সেই নিয়ামতকে স্মরণ করবে। অতপর তোয়াফ শুরু করার নিয়তে হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে কাবা ঘরের দিকে এগিয়ে যাবে, আর এই নিয়ত মনে মনে হবে, উচ্চারণ করে হে আল্লাহ আমি তোয়াফের নিয়ত করছি এ কথা বলবে না, কারণ মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, বরং নিয়তের স্থান হচ্ছে কলব। অতপর সম্ভব হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব প্রকাশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উদ্দেশ্যে ডান হাত দ্বারা হাজরে আসওয়াদকে স্পর্শ করবে এবং হাজরে আসওয়াদকে চুম্বন দিবে। তবে সরাসরি চুমা দেওয়া সম্ভব না হলে তাহলে নিজ হাতে স্পর্শ করে হাতে চুমা দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত যে তিনি নিজ হাত দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করলেন, অতপর নিজ হাতে চুম্বন দিলেন এবং বললেন, আমি যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চুমা দিতে দেখেছি তখন থেকে ইহা কখনোই ছাড়িনি। আর যদি হাত দ্বারা স্পর্শ করা সম্ভব না হয় তাহলে ভিড় করবে না, কারণ ভিড় করলে নিজেরও কষ্ট হবে এবং অপরকেও কষ্ট দেওয়া হবে, অনেক সময় তা ক্ষতির কারণ হয়। অতপর কাবা ঘরকে বামে রেখে ডান দিকে এগিয়ে যাবে, তারপর রুকনে মিনিতে পৌঁছালে সম্ভব হলে বিনা চুমায় তা স্পর্শ করবে, আর যদি তা সম্ভব না হয় তাহলে তা স্পর্শ করার জন্য ভিড় করবে না। আর হাজরে আসওয়াদ ও রুকনে মিনি ছাড়া কাবা ঘরের কোনো অংশ স্পর্শ করবে না, কারণ এ দুটি

0: ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত ভিত্তির উপর নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার আসওয়াদ ও রুকনি ইয়ামানি সারা কাবা ঘরের অন্য কোনো অংশে স্পর্শ করেননি।
1: ধন্যবাদ মুফতি নাহিদুল ইসলাম, আপনিও হাজিদের ওমরা পালনে গুরুত্ব নিয়মসমূহ সম্পর্কে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত শ্রোতা, আসুন যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই হজ পালন করব, এবং এর পাশাপাশি বিভিন্ন সময়ে যাদের সামর্থ্য রয়েছে ওমরা পালন করার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক অনুযায়ী ওমরা পালন করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের এই কাবার পথে অনুষ্ঠান প্রতিদিন সকাল 8:10 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক।
3: এতক্ষণ শুনলেন হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: জি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।
1: কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আধার পার।
0: বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো আমার মালা গাঁথা।
1: প্রত্যেকটা সকাল প্রত্যেকটা দিনের মতোই আলাদা, এক একটা দিনের শুরু যেন নিত্যদিনের অভিষেক। দিন পেরিয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা এসে রাতের সাথে মিলেমিশে এক হয়ে আবার ভোরের দিকে যাত্রা শুরু করে। শেষ রাত্রি এসে মিশে যায় আরেকটি নতুন দিনের পারাবারে। আমাদের দেশে কিংবা এই মহানগরীতেও এর কোনো ব্যতিক্রম নেই।
0: ঠিক তাই, ভোরের এই নিবিড় মুহূর্তে রমনা পার্কের বট গাছে, ক্রিসেন্ট লেকের কৃষ্ণচূড়া কিংবা ধানমন্ডি লেকের কিনারার শিরিশ গাছে, পুরনো ঢাকার ছাদ বাগানের টবের পাশে সবখানে পাখিদের কলকাকলি শুরু হয়। দোয়েল তার বুক ভরা সুর ছেড়ে দেয় ভোরের হাওয়ায়। এই পাখির ডাক যেন প্রকৃতির নিজের মুখে বলা একটি প্রার্থনা, আর একটি দিনের জন্য কৃতজ্ঞতার গান।
1: এভাবেই আবহমান কাল ধরে চলে এই মহানগরী ঢাকার রাত্রি আর দিনের পথ পরিক্রমা, আর প্রত্যেকটা সকালে ওঠা সূর্যের রক্ত আলোয় আলোকিত হয়ে জেগে ওঠে ভোরের পাতারা, ঝিকমিকি ওঠে তাদের দেহবল্লরে, আর দৃশ্যটুকুই অনির্বাচনীয়।

0: হ্যাঁ বন্ধুরা, প্রভাত বীণা সুরের এমন অনুভব নিয়ে এই বৈশাখী ভোরের আলোয় ঘুরে আসি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গন থেকে। আর আজ আপনাদের সাথে আছি আমি শিউলি রানী বালা
1: এবং আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব।
0: বন্ধুরা, বৈশাখী ভোরের শুভেচ্ছা সকলকে।
1: প্রিয় বন্ধুরা, দিনটি আজ রোববার, 27শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ, 21শে জিলকত, 1447 হিজরি, গ্রীষ্মকাল।
0: বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন।
1: শুভ জন্মদিন।

0: বন্ধুরা, আমরা যখন পত্রিকার পাতা উল্টাই কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, প্রায় একটি শব্দ চোখে পড়ে, বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে, যার নাম হচ্ছে ধর্ষণ। এই একটি শব্দ শুধু একটি অপরাধের নাম নয়, এটি একটি মানুষের জীবন, স্বপ্ন আর আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার গল্প।
1: হ্যাঁ বন্ধুরা, সারা বিশ্বেই ধর্ষণ একটি গুরুতর অপরাধ এবং মানবিকতার লঙ্ঘন। ধর্ষণ নিঃসন্দেহে ব্যক্তিগত অপরাধ, তবে এটি সামাজিক ও কাঠামোগত সমস্যাও বটে, যা সমাজের বিদ্যমান ক্ষমতার ভারসাম্য, লিঙ্গতম বৈষম্য এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন।
0: অনেকে মনে করেন ধর্ষণকারী মানে কোনো অজানা দানব, কিন্তু পরিসংখ্যান বলে বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম তার পরিচিত মানুষের দ্বারাই নির্যাতিত হন, প্রতিবেশী, আত্মীয়, সহকর্মী, এমনকি পরিবারের সদস্য। তাই সচেতনতার প্রথম ধাপ হল এই সত্যটি বুঝে নেওয়া।
1: তাছাড়া বাংলাদেশে নারীরা অনলাইন হয়রানির শিকার হচ্ছেন, যা অনেক সময় সাইবার ব্ল্যাকমেইল ও ধর্ষণের মতো অপরাধের সূত্রপাত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের ব্যক্তিগত তথ্য, ছবি অনৈতিকভাবে ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হচ্ছে, যা তাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
0: তাই ভিকটিমকে দোষ দেওয়া বন্ধ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ধর্ষণের দোষ ভিকটিমের নয়, দোষ সম্পূর্ণরূপে ধর্ষণকারী অপরাধীর। তাই কঠিন সাজার পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে সাইবার আইনের কঠোর প্রয়োগ এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কার্যকর মনিটরিং নিশ্চিত করা প্রয়োজন।
1: তবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেও ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘ ও জটিল, ফলে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। এছাড়া অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব থাকার কারণে তারা শাস্তি এড়াতে সক্ষম হয়।
0: হ্যাঁ বন্ধুরা, তাই আমাদের সকলের উচিত সচেতনভাবে সাহস নিয়ে ভিকটিমের পাশে দাঁড়ানো, অপরাধীকে সামাজিকভাবে বয়কট করা, নারী পুরুষ সমান মর্যাদা নিশ্চিত করা, ধর্ষণ বিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া, কেননা সমাজ পরিবর্তনের শুরু হয় সচেতনতা থেকে।
1: আর আজ সকলের প্রতি সেই আহ্বান জানিয়ে চলে যাচ্ছি আমাদের আজ রবিবারের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
0: প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকে ঢাকা।
1: থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা।
0: রয়েছে ঢাকার ঐতিহ্য সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি।
1: আছে ঢাকার চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ নাটক এবং সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি।
0: এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা।
1: এবং বন্ধুরা, সময় থাকলে শুনব গান, তো চলুন শোনা যাক এক এক করে।
0: প্রিয় বন্ধুরা, প্রথমে শুনব আজকে ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন নাহার মিল্কি।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। আজ অনুষ্ঠানের তৃতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল 5:30, থাকবে সঙ্গীত, শিল্প, নৃত্য ও আবৃত্তি। এর আগে বিকেল 5:00 একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের 2 নম্বর গ্যালারিতে উদ্বোধন করা হবে রবির চিত্রচিত্রের রবি শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে, চলবে আগামী 23 মে পর্যন্ত। এছাড়া আজ সন্ধ্যা 7:00 রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক অগ্নিদর্পণ। চন্দন সেনের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন জনি মাহমুদ। এটি পূর্ব পশ্চিম নাট্যাঙ্গন চতুর্থ প্রযোজনা। অন্যদিকে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে জাতীয় চিত্রশালার 4 নম্বর গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনী সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 15 মে পর্যন্ত। রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী রণজিৎ দাসের একক শিল্প প্রদর্শনী কাঠি ড্রয়িংস অ্যান্ড আদার্স। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট 65টি শিল্পকর্ম। প্রদর্শনী প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আর শিল্পী ইফফাত আরা দেওয়ানের অপরিচিতা শীর্ষক একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পচর্চার প্ল্যাটফর্ম শিল্পাঙ্গন। লালমাটিয়ার সি ব্লকের 2x6 নম্বর বাড়ির গ্যালারি ইলিশনসে আয়োজিত এ প্রদর্শনী বিকেল 3টা থেকে রাত 10টা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী 16 মে পর্যন্ত। আর রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও ও কলাকেন্দ্রের যৌথ আয়োজনে মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী উৎসব চলছে। এই উৎসবে দেশের 15টি স্টুডিও অংশগ্রহণে ছাপচিত্র মেলা, সমকালীন ছাপচিত্র প্রদর্শনী এবং মোহাম্মদ কিবরিয়া সহ বিশিষ্ট শিল্পীদের কাজ স্থান পেয়েছে। উৎসবে আলাদা আলাদা শিরোনামে 3টি প্রদর্শনী হবে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঢাকা।

0: বন্ধুরা, শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। ঢাকার প্রতি আস্থাশীল হয়ে এখানে স্থিতিশীল হচ্ছেন নানা পেশা সেই সব শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এখানকার শ্রমজীবী মানুষ ও তাদের বৈচিত্র্যময় পেশা।
0: ঠিক তাই বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজকে শুনব ঢাকার একজন নিরাপত্তা রক্ষীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আয়শা সিদ্দিকা মনি।
2: নিয়নের আলোয় ঘেরা এই শহর যখন রাতে ঘুমাতে যায়, তখনই আমাদের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকেন এই শহরের নৈশ প্রহরীরা। প্রিয় শ্রোতা বন্ধু, জীবন ও জীবিকার আজকের পর্বে আমরা জানতে চেষ্টা করব তাদেরই একজনের কথা। ভাই, ভালো আছেন?
3: ভালো আছি, আলহামদুলিল্লাহ।
2: ভাই, আপনার নামটা যদি বলেন।
3: আমার নাম নাসির।
2: নাসির ভাই, আপনি কতদিন ধরে নৈশ প্রহরী হিসেবে কাজ করছেন?
3: আমি ধরেন করতেছিলাম অন্য কাজ, ওখান কমপক্ষে 5 বছর করছি। এরপরে এখন যখন বয়স হয়ে গেছে, ওনারা বললো, কাকু আপনি তো ভারী কাম করতে পারবেন না, এর চেয়ে ভালো কোনো হালকা ফুলকা কাম করেন। 1 বছর ধরে আমি এই নাইট গার্ডে কাজ করতেছি।
2: আপনি কি এই কাজটা শুরু করার আগে কোনো ট্রেনিং নিয়েছেন?
3: ট্রেনিং লই নাই, কিন্তু মানুষ থেকে জিজ্ঞাসা যায় না, দেখি চোখ থেকে যে কিরকম কি করতে হইবে না, এই হিসাব করছি।
2: একমাস পর
3: বলছে যে 1 মাস পর চেঞ্জ হইব, 1 মাস দিনে 1 মাস নাইটে। এখন প্রথম আমার নাইট চলতেছে, ওপরে মাস পুষবার পরে আবার যদি উনি বললে কি না দিনে করতে হবে, তো আমাকে করতে হবে।
2: কাজের ক্ষেত্রে আপনাদের এই কর্মক্ষেত্রটা তো খোলা, তো আপনাদের কতটুকু জায়গা কভার করতে হয় নিরাপত্তার জন্য?
3: কভার করলে তো ধরেন যত কম জায়গা দেওয়া যাক আমাদের জন্য উত্তম, মানে ঠিক মতন ডিউটিটা করতে পারবো। কিন্তু বেশি দূরের থাকলে ধরেন ওই মাথায় গেলাম, ওই মাথায় কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল যদি, তো আমি তো ওইখান থেকে ওই মাথায় যা দেখতে পারবো না। আমি যেখানে থাকবো বা 4-5টা বাসা থাকলো ওইখান পর্যন্ত আমি লক্ষ্য করতে পারবো। তবুও আমরা রাতে টল দিতে থাকি, এই করতে থাকি, এইটাই শুধু মন টাঙা থাকে। আল্লাহ জানে আমি তো এই কোনাতে আছি, ওই কানে না জানি কী হবে, কিন্তু পাবলিক তো কবে এই গার্ড থাকা এরকম হইলো কেন। এরই জন্যে যত কম জায়গাতে গার্ডতে দিলে নিরাপত্তাটা ভালো মতন ডিউটি করতে পারতাম।
2: এই শিফটে আপনারা কতজন কাজ করছেন?
3: আমাদের এই শিফে আছে ধরেন নাইটে 4 জন, দিনে 2 জন, 6 জন।
2: ডিউটি শুরু করার আগে আপনি কি কোনো প্রস্তুতি নেন? ধরেন নিউজ দেখেন যে দেশের অবস্থা কি বা এলাকায় কোনো ঘটনা ঘটেছে কিনা।
3: ক্লান্ত থাকি তো কি আর নিউজ দেখবো, ওই রকম ছুটি থাকলে না দেখা যায়।
2: আপনার পরিবারে কে কে আছেন?
3: আমার পরিবারে আমার ওয়াইফ আছে, আমি আছি, আমার 4টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। বাস এইরকম করে ধরেন আল্লাহ রহমতে আল্লাহ কোনো রকম করে ভালো রাখছে বাবা।
2: আমরাও চাই আপনার জীবনটা আরো সুন্দর হোক। আপনার অনেক ছোট ছোট, মানে আপনার চাইতে বয়সে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা হয়তো বা রাতে আছে কোথাও বসে গল্প করছে, আপনি তখন তাদেরকে যখন বলেন যে বাড়ি ফিরে যেতে, ওরা আপনার কথা শোনে?
3: হ্যাঁ শুনে। আমি ছোটকে ইজ্জত দেবো, তা আমি ওর থেকে ইজ্জত পাবো।
2: প্রিয় শ্রোতা, কথা হবে জীবন ও জীবিকার আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই মহানগরের সাথেই থাকুন।
0: বন্ধুরা, শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। বন্ধুরা, আমরা জানি ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। আর এই ইতিহাসের চিত্র আজও ফুটে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান অনুষঙ্গে। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: বন্ধুরা, এবারে পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব ঢাকার ঐতিহ্যের দেয়াল নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়াল।
4: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের নিয়মিত আয়োজন নগর পাঁচালীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, ঢাকার ঐতিহ্যের দেয়াল এই শব্দবন্ধটি শুধু একটি নগরের স্থাপত্যকে নির্দেশ করে না, বহন করে বহু শতাব্দীর ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম এবং পরিবর্তনের স্তর বিন্যাস। প্রিয় বন্ধুরা, ভোরের এই নির্মল আলোয় আজ আমরা হাঁটব ঢাকার সেই সব দেয়ালের পাশ দিয়ে যেগুলো নীরবে ধরে রেখেছে সময়ের চিহ্ন। ঢাকা একটি প্রাচীন জনপদ হলেও মুঘল আমলে, বিশেষ করে সপ্তদশ শতাব্দীতে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক নগর হিসেবে গড়ে ওঠে। তখন এর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। সুবাদার ইসলাম খান চিশতির আমলে রাজধানী ঢাকায় স্থানান্তরের পর শহরের বিকাশ দ্রুততর হয়। এই সময়েই গড়ে ওঠে বহু স্থাপনা যেগুলোর দেয়াল আজও সেই যুগের সাক্ষ্য বহন করছে। শ্রোতা সঙ্গীরা, এসব স্থাপনার একটি লালবাগ কেল্লা। নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে মুঘল যুবরাজ মোহাম্মদ আজম শাহের উদ্যোগে। কাজটি পুরোপুরি শেষ হয়নি। অসমাপ্ত এই দুর্গের দেয়াল আজও স্পষ্টভাবে তুলে ধরে মুঘল সামরিক স্থাপত্য ও নান্দনিকতার মেলবন্ধন। ভেতরে অবস্থিত সমাধি, মসজিদ ও প্রাসাদের দেয়ালে ব্যবহৃত ইট, চুন, সুরকি আর নকশা আমাদের জানায় সেই সময়কার নির্মাণ প্রযুক্তি ও শিল্পরুচির কথা। এরপর সময় এগিয়েছে, পাল্টেছে শাসন, বদলেছে রুচি, কিন্তু দেয়ালগুলো অক্ষতই রয়ে যায়। এরপর সময় এগিয়েছে, পাল্টেছে শাসন, বদলেছে রুচি, কিন্তু দেয়ালগুলো অক্ষতই রয়ে যায়। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত আহসান মঞ্জিল সেই পরিবর্তনের এক উজ্জ্বল নিদর্শন। ঢাকার নবাব খাজা আব্দুল গনি এবং তাঁর উত্তরসূরিদের আবাস ছিল এই প্রাসাদে। এই প্রাসাদে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্ট। ১৮৮৮ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি পুনর্নির্মাণ করা হয় এবং সেই পুনর্গঠিত দেয়ালগুলোতেই আজ আমরা দেখি ঔপনিবেশিক যুগের রুচি ও স্থানীয় ঐতিহ্যের সংমিশ্রণ। শ্রোতা সঙ্গীরা, পুরনো ঢাকার অলিগলিতে গেলে ঐতিহ্যের এই দেয়াল যেন আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। শাঁখারি বাজার হিন্দু শাখা শিল্পীদের বসতি। এখানকার সরু সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বহু পুরনো ভবনের দেয়াল আমাদের স্মরণ করিয়ে দেয় একটি নির্দিষ্ট পেশাভিত্তিক সম্প্রদায়ের দীর্ঘ ইতিহাস। কাছেই আর্মেনিয়ান চার্চ, ১৭৮১ সালে প্রতিষ্ঠিত এটি। আর্মেনীয় বণিকদের উপস্থিতির এটি একটি নির্ভরযোগ্য দলিল। এর দেয়ালে খোদাই করা শিলালিপি আজও সংরক্ষণ করে তাদের নাম ও স্মৃতি। বন্ধুরা, ঔপনিবেশিক আমলে ঢাকার স্থাপত্যে যুক্ত হয় নতুন ধারা। বিংশ শতাব্দীর শুরুতে নির্মিত কার্জন হল, যার নামকরণ ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জনের নামে, এটি ইন্দো স্যারাসেনিক স্থাপত্য রীতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। এর দেয়ালে লাল ইটের ব্যবহার, খিলান ও অলঙ্করণে মুঘল প্রভাব, আবার পরিকল্পনায় ইউরোপীয় ধারা, সব মিলিয়ে এটি এক সংমিশ্রণের দলিল। ঢাকার দেয়াল কেবল স্থাপত্য নয়, ইতিহাসের ঘটনা প্রবাহ ধারণ করে। প্রিয় বন্ধুরা, ভাষা আন্দোলনের সময় ছাত্রদের লেখা স্লোগান, পোস্টার দেয়ালকে পরিণত করেছিল প্রতিবাদের মাধ্যম হিসেবে। সেই স্মৃতির প্রতীক শহীদ মিনার এবং এর বর্তমান রূপটি ১৯৫৭ সালে নির্মিত ও পরে সংস্কার করা হয়। একইভাবে ১৯৬৯ গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই সময়েও দেয়াল ছিল বার্তা ছড়িয়ে দেওয়ার এক কার্যকর মাধ্যম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধর্মীয় স্থাপনার দেয়ালেও ইতিহাসের স্তর জমে রয়েছে। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এমনই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হোসেনি দালান, এটি শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া। এর স্থাপত্যে মুঘল প্রভাব স্পষ্ট। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে এটি বহুবার সংস্কার করা হয়েছে। ঢাকার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জার দেয়ালও একইভাবে বহন করছে নানা সময়ের নির্মাণধারা ও ধর্মীয় অনুশীলনের ইতিহাস। শ্রোতা সঙ্গীরা, একটি দেয়াল কখনোই শুধু একটি সীমারেখা নয়, এটি সময়ের স্তরে স্তরে গড়ে ওঠা এক নীরব নথি। ঢাকার দেয়ালগুলো আমাদের জানায় কিভাবে একটি শহর মুঘল প্রশাসনিক কেন্দ্র থেকে ঔপনিবেশিক নগর
1: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ১০২ মেগাহার্জে। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ, এফএম ১০৬ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
5: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এবারকার পুলিশ সপ্তাহের যে প্রতিপাদ্য তা হচ্ছে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ। সেই প্রতিবাদে এবার নানা আয়োজনে উদযাপিত হবে পুলিশ সপ্তাহ ২০২৬। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যেই এই রাজারবাগ পুলিশ লাইন্সে এসে উপস্থিত হবেন এবং এই বার্ষিক যে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ঘোষণা করবেন এবং এখানে যে বিভিন্ন ইউনিটের পুলিশের বিভিন্ন ইউনিটের যে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হবে সেটি প্যারেড পরিদর্শন করবেন এবং সালাম গ্রহণ করবেন। শ্রোতা বন্ধুরা, চার দিনের আয়োজনে পুনাক বার্ষিক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন, আইজিপি সম্মেলন, শিল প্যারেড এবং আইজিপি সঙ্গে মত বিনিময় করবেন বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাগণ। এছাড়াও এসবি, সিআইডি ও পিবিআই প্রেজেন্টেশনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন এবং অবসরপ্রাপ্ত এবং কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী হচ্ছে এবার, সেটিও থাকবে এবারে পুলিশ সপ্তাহে। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের মহান মুক্তিযুদ্ধে দেশ ও মাতৃকার মুক্তির লক্ষ্যে দেশের পুলিশ বাহিনীর সদস্যরা অপরিসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন কয়েক হাজার পুলিশ সদস্য। বিশেষ করে ১৯৭১ পঁচিশে মার্চ কাল রাত্রিতে যখন তৎকালীন পশ্চিম পাকিস্তানি দখলদার হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর অপারেশন সার্চলাইটের নাম দিয়ে নৃশংস গণহত্যা শুরু করেছিল, ঠিক তখনই রাজারবাগ পুলিশ লাইন্সও আক্রমণ করেছিল তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা এবং অকুতোভয় বাঙালি এদেশের বাঙালি পুলিশ সদস্যরা অকুতোভয় বীরত্বে এই প্রতিরোধ যুদ্ধ সূচনা করেছিলেন এবং ২৫ মার্চ কাল রাত্রিতে এই পুলিশ লাইন্সে যখন আক্রমণ হয় তখনই প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এদেশের পুলিশ বাহিনীর সদস্যরা এবং অনেকে বঙ্গুত্ব বরণ করেছেন, শহীদ হয়েছিলেন। ২৫ মার্চ কাল রাতে যেমন এখানে শহীদ হয়েছেন অগণিত বীর পুলিশ সদস্যরা এবং মুক্তিযুদ্ধকালীনও শহীদ হয়েছিলেন এদেশের অকুতোভয় এই পুলিশ সদস্যরা। শ্রোতা বন্ধুরা, এই কথা যখন আমরা বলছিলাম ঠিক তখনই বিয়োগলে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন বার্তার ধ্বনিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুলিশ লাইন্সে এসে উপস্থিত হবেন। শ্রোতা বন্ধুরা, এই মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য আমরা শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই পুলিশের আধুনিকায়ন এবং যুগোপযোগিতায় পুলিশ বাহিনীকে জনবান্ধব গণবান্ধব এবং জনকল্যাণে নিবেদিত করবার যে প্রত্যয় নিয়ে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উল্লেখযোগ্য আধুনিকায়ন উল্লেখযোগ্যভাবে আধুনিকায়ন করেছিলেন, সেজন্য আমরা তার প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বিশ্বায়নের উপযোগী একটি দক্ষ জনবান্ধব আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম চলমান ছিল। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে একটি নিরপেক্ষ জনবান্ধব উন্নত এবং আধুনিক পুলিশ গড়ে তুলতে কাজ শুরু করেছে। পুলিশ বাহিনীর সদস্য সুযোগ সুবিধা বৃদ্ধি নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই এই রাজারবাগ পুলিশ লাইন্সে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা অনুষ্ঠানটি এবারে সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
6: Parade committee additional inspector general AKM Aulad Hussain will receive the prime minister at the saluting dais. Respected guests, you are kindly requested to rise when the honorable prime minister enters the parade ground. You are also requested to rise while the band plays the national anthem. Members in uniform will salute.
7: সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বহনকারী গাড়ি ধীর গতিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে।
6: Respected guests, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, has just entered the parade grounds.

শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হলেন এবং তাকে অভ্যর্থনা জানালেন পুলিশের আইজিপি সহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি তার জন্য নির্দিষ্ট জায়গায় যেখানে অভিবাদন মঞ্চটি তৈরি করা হয়েছে সেখানে যাচ্ছেন এবং জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজন শুরু হবে।

শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিভিন্ন ইউনিটের সুসজ্জিত দলগুলো দাঁড়িয়ে আছে, যারা আজকের

0: শ্রোতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি দৃপ্ত পদক্ষেপে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন প্যারেড অধিনায়ক পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
1: Ladies and gentlemen, the parade commander, superintendent of police, Hassan Mohammad Nasser Rikabdar, is approaching towards the saluting dais to invite the honorable prime minister to review the parade.

0: আলোচনার জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী।
1: সামনে যাই।

0: প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীন বাংলাদেশের নাগরিকদের বিশ্ব দরবারে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিসত্তা দিয়েছেন। তিনি পুলিশ বাহিনীকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নয়, বরং উন্নয়নমুখী ও জনবান্ধব বাহিনী হিসেবে দেখতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল আধুনিক প্রশিক্ষণ, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে দেশের প্রথম মহিলা পুলিশ ইউনিট গঠন করেন। এ সময় বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদস্য পদ লাভ করে।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পথ অনুসরণ করে দেশের সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। মাদার অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সময়ের প্রতীক, সংগ্রামের প্রতিচ্ছবি এবং জাতির গণতন্ত্রের চেতনার ধারক। সেই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দর্শন আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

0: সবার আগে বাংলাদেশ, মানবিকতা আর নেতৃত্বের মেলবন্ধনে যে নামটি স্বতন্ত্র, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাঁর আচরণ, কাজ আর মনের গভীরে ভালোবাসা প্রতিনিয়ত প্রমাণ করছে, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। কঠিন সময়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রতিটি পদক্ষেপ যেন মানবতার নতুন এক অধ্যায় রচনা করছে।
1: বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি হচ্ছেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের অদম্য আলোকবর্তিকা, যিনি অন্ধকারে আলো দেখান, বিভ্রান্তির মাঝে দেন দিক নির্দেশনা এবং অপপ্রচারের বিপরীতে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সত্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুপ্রেরণায় এবং আপনার নেতৃত্বে নিজেদেরকে বিশ্বমানের পুলিশ হিসেবে গড়ে তোলার এবং জনগণের চাহিদা অনুযায়ী সর্বাত্মক সেবা নিশ্চিত করার দীর্ঘ অঙ্গীকার ব্যক্ত করছি আমরা আজকের এই দিনে। দেশের মানুষের আশার আলো আর অন্তহীন প্রেরণার উৎস হয়ে আপনি বেঁচে থাকুন, সবার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে।

0: শ্রোতা বন্ধুরা, প্যারেড পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং এই অভিবাদন মঞ্চ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে এই প্যারেডের সালাম গ্রহণ করবেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী,
2: সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ অধিনায়ক মার্চ পাস্ট করার অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন।
3: Distinguished guests, after receiving permission from the Honorable Prime Minister, the parade commander is now returning to his post to march past the parade.

0: ধীর গতিতে বল পাস করবে।
1: সুধী মন্ডলী প্যারেড কমান্ডারের নির্দেশে সচল হবে প্রতিটি কন্টিনজেন্ট। একে একে প্রতিটি দল ধীর গতিতে মার্চ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাবেন। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা সেলুট করবেন।
2: Respected audience, at the command of the parade commander, all the contingents will become active now. They will display their smart parade and salute the Honorable Prime Minister.
3: তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুলমলতা ছুঁতে চাই পল্লবিত আঁচল তোমার, যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্ঠকৃত কালের ভেতরে। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটির কন্যাকে, প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্র বলে তুমি, কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠ ঘাট আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একদা দেখেছি মাতাকে এক অনিশ্চয় আধারে দাঁড়িয়ে আলোর ডানার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটির মাঝে নেমেছিলে বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘোমটায় আছে মানুষের আশার বারুদ, ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির, অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা মানুষের আশাকে জাগাও। আমার জীবন আছে তোমার বিশ্বাসে, আমার জীবন যাবে তোমার নিঃশ্বাসে, সবই ভুলেছি আমি শুধু এইটুকু মনে আছে তোমার পতাকার সম্মান রাখতে করব বারবার জান কোরবান।

শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নেতৃত্বে একে একে প্রতিটি কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে। প্রথমে এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন কন্টিনজেন্ট, নেতৃত্বে আছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সজীব হোসেন।

0: আর্ম পুলিশ ব্যাটেলিয়ন
1: মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের কন্টিনজেন্ট, নেতৃত্বে আছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক। মেট্রোপলিটন পুলিশের দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

0: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদার। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
1: সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার। দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপরই এগিয়ে আসছে পতাকাবাহী দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে এসপিবিএন, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার আরমান শাহরিয়ার হিমেল।

প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে বিশেষায়িত দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারিফুল করিম।

0: স্বায়ত্তশাসিত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
1: এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোসলেউদ্দিন আহমেদ। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার সাথী আক্তার। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
2: আবার ছিল না মুক্ত মাতৃভূমি, শৃঙ্খলাহীন স্বাধীন দেশ, শতবর্ষের শত সাধনায় পেয়েছি তোমায় বাংলাদেশ। বাংলাদেশ পুলিশের পুণ্যভূমি এই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন, বাংলাদেশের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে রাজারবাগ পুলিশ লাইন। বাংলাদেশ পুলিশের ইতিহাস গৌরব আর আত্মত্যাগে উজ্জ্বল। 1971 সালের 25 মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি পুলিশ সদস্যগণ, যা সশস্ত্র যুদ্ধের সূচনা করে। 303 রাইফেল হাতে সেই প্রতিরোধের বুলেটগুলোই ছিল স্বাধীন বাংলার প্রথম অস্ত্রের ঠিকানা। 55 বছর পেরিয়ে সেই একই রাজারবাগ প্রাঙ্গণ আজ দাঁড়িয়ে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ বাহিনীর ত্যাগের সাক্ষী হিসেবে। গণ অভ্যুত্থানে তাঁদের ত্যাগই আজ পুলিশ বাহিনীকে নতুন আঙ্গিকে সাজানোর প্রেরণা।
1: মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের প্রতিরোধের অবদান পুলিশ বাহিনীর ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। 13,000-এরও বেশি পুলিশ সদস্য মাতৃভূমির তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে 1262 জনেরও বেশি পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেন এবং 6 জন বীরত্বের জন্য খেতাব পান। পুলিশ সদস্যরা নিজেদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন, যা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে বড় ভূমিকা রাখে। পেশাদারিত্ব আর জনগণের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিয়ে জনগণের গর্বের বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ।

বন্ধুরা, রোদ্দোজ্জ্বল এই মাঠে রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হচ্ছে আমার পুলিশ আমাদের, সবার আগে বাংলাদেশের প্রতিবাদে পুলিশ সপ্তাহ 2026, যেখানে সালাম গ্রহণ করছেন, প্যারেডের অভিবাদন গ্রহণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, পুলিশের বিভিন্ন ইউনিট এবং বিশ্বায়িত যে সমস্ত ইউনিট রয়েছে নিয়মিত ইউনিটের বাইরেও, সেগুলো একে একে প্যারেড করে ও কুচকাওয়াজ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র ত্যাগ করে তাদের স্ব স্ব জায়গায় অবস্থান নিচ্ছেন।

Gol!

0: শ্রোতৃবৃন্দ, এবার বাংলাদেশ পুলিশের আজকের এই বার্ষিক আনুষ্ঠানিক কুচকাওয়াজে ভাষণ প্রদান করবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শ্রোতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী।
1: Distinguished guests, now the Honorable Prime Minister will deliver his valuable speech. Ladies and gentlemen, the Honorable Prime Minister.
2: Bismillahir Rahmanir Rahim. Police Shaptaho 2026 upolokkhe oitihashik Rajarbag Police Lines er Parade Ground e upasthit Monti Porishader Sodoshyobindo, Upadeshta এবং জাতীয় সদস্য সংসদের সদস্যবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন 1971 সালের 25 মার্চ রাতে যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপরে হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশ শহীদ সকল সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ, এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। তবে মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা ইতিহাস পড়ে কিংবা বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, তাদের মনে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে এখনো কিছু প্রশ্ন হয়তো রয়েছে। 1971 সালের উত্তাল মার্চে জনগণ যখন স্বাধীনতাকামী মানুষের মনে টান টান উত্তেজনা, এমন পরিস্থিতিতে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে যখন ঢাকায় প্রতিদিন হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইনসে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কি যুক্তি বা কৌশল কাজ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখনো গবেষণা করছেন, এটি এখন তাদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে বলে আমি মনে করি। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আনন্দঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সকলে উপভোগ করেছে, আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলা শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান

0: গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। উপস্থিত অফিসার এবং পুলিশ বাহিনী সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এই অনুষ্ঠানে এই পর্বে কিছু সময় পরেই আমি কল্যাণ প্যারেড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দিব। সেই অনুষ্ঠানে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যগণ অনলাইনে যুক্ত থাকবেন। সেই অনুষ্ঠানেও আপনাদের সঙ্গে আমি আরো কিছু বক্তব্য উপস্থাপন করব। এই প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ এবং র‍্যাবের যেসব কর্মকর্তা এবং সদস্যগণ নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছেন, যারা এমন একটি মনোমুগ্ধকর আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। We express our heartfelt thanks and gratitude to the Honorable Prime Minister for his valuable and guiding speech.

0: আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়ক এগিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মার্চ আউট করার অনুমতি প্রার্থনার জন্য।
1: Respected guests, once again the parade commander is marching towards the saluting dais to receive permission from the honorable prime minister to march out the parade.
2: মার্চ করে মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
3: অভ্যাগত মন্ডলী, প্যারেড অধিনায়কের নির্দেশে ব্যান্ডের তালে তালে দ্রুত গতিতে পা ফেলে অংশগ্রহণকারী প্রতিটি দল সচল হয়ে প্রদর্শন করবে তাদের সুনিপুণ কুচকাওয়াজ। সুধী মন্ডলী, আপনাদের বিনীত অনুরোধ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন।

এই সেই রাজার বাঘ দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে, জানিয়ে দিচ্ছে পঞ্চাশ বছরের ইতিহাস, স্বর্ণাক্ষরে লেখা গর্বের মাতৃভূমি বাংলাদেশ। রক্ত স্নাত এই সবুজের বুক চিরে মাথা উঁচু করে অবিচল নিরাপত্তার অতন্দ্র প্রহরী বাংলাদেশ পুলিশ।

সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নেতৃত্বে একে একে প্রতিটি দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে। প্রথমে এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন।

0: মেট্রোপলিটন পুলিশের দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
1: সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে পতাকাবাহী দল। পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
0: এগিয়ে আসছে এসপিবিএন দল। এসপিবিএন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে বিশেষায়িত দল। বিশেষায়িত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে।
1: সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ক্যানাইন দল। ক্যানাইন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে সোয়াট দল। সোয়াট দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে।
0: শুধু মণ্ডলী অশ্বারোহণ ইতিহাসের পরিক্রমায় যুগে যুগে সাহস আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের প্রতি। বাংলাদেশ পুলিশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এই অশ্বারোহী দল পুলিশ সদস্যদের অবিচল প্রত্যয় ও বলিষ্ঠ চেতনার স্বাক্ষর বহন করে চলেছে। বীরত্ব ও শৌর্যের প্রতীক সে অশ্বারোহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাতে এগিয়ে আসছে। এ দলটির নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার এম সাইলিন।
2: Dear guests, a nicely turned out band of horse riders are passing the saluting jars. Those horses are also the embodiment of cross and discipline.
1: এরপর এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী বাদক দল। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং প্রতিজ্ঞায় অবিচল এই বাদক দল সুমধুর ধ্বনি এবং সুর সৃষ্টি করে ছন্দে ছন্দে পা ফেলে বিশেষ দৃষ্টিনন্দন ভঙ্গিমায় নৈপুণ্যের সাথে এগিয়ে আসছে। বিমোহিত দর্শক অপলক দৃষ্টিতে উপভোগ করছেন এই বাদক দলের ছন্দময় পদচারণা। সুবৃহৎ এই বাদক দলের নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান।
2: Distinguished guests, ladies and gentlemen, we would like to extend our heartfelt gratitude to the Honorable Prime Minister for giving his valuable time for being with us today and making this ceremonial parade worthwhile.

0: এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট পরিচিতি প্রদান করবেন আজকের এই প্যারেডের অধিনায়ক, উপ অধিনায়ক, প্যারেড অ্যাডজুটেন্ট এবং কন্টিনজেন্ট কমান্ডারগণ।
1: রেসপেক্টেড গেস্টস, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল নাও বি ইন্ট্রোডিউসড উইথ দ্য প্যারেড কমান্ডার, দ্য সেকেন্ড ইন কমান্ড অফ দ্য প্যারেড, প্যারেড অ্যাডজুটেন্ট অ্যান্ড উইথ অল দ্য কন্টিনজেন্ট কমান্ডার্স।
2: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে অভিবাদন মঞ্চ থেকে নেমে গিয়ে আজকের অনুষ্ঠানে অর্থাৎ প্যারেডে যে সমস্ত কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছিলেন সে কন্টিনজেন্টের অধিনায়ক বৃন্দ প্যারেড অধিনায়ক উপ অধিনায়কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে যে সমস্ত কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছেন তাদের অধিনায়ক বৃন্দ এবং একই সঙ্গে এই বর্ণাঢ্য কুচকাওয়াজের অধিনায়ক এবং উপ অধিনায়কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের কুশলাদি জিজ্ঞেস করছেন। শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের অনবদ্য ভূমিকার কারণেই পুলিশ জনগণের পরম বন্ধু হিসেবে স্বীকৃত। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ যেমন ইতিহাসের স্বর্ণ অধ্যায়, দেশের যে কোনো ক্রান্তিকালে জনকল্যাণে আত্মনিবেদিত এই পুলিশ বাহিনীকে জনবান্ধব গণকল্যাণে নিবেদিত করবার প্রত্যয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলেছিলেন এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলেও কিন্তু পুলিশ বাহিনীকে জনবান্ধব করে রাখার, পেশাদারিত্ব সৃষ্টি করবার যে কৌশল সেটি বজায় ছিল এবং একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলবার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করেছিলেন। একই রকম আমরা দেখতে
1: পাচ্ছি This brings us to the end of the annual ceremonial police parade 2026. We would like to thank you all for being with us today. Now, we are inviting you to proceed for light refreshments to the pandal at the north side of the ground.
2: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হয়ে গেল আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ধারাবর্ণায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ মেজবা চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও খুশরু সিদ্দিকী। সরাসরি সম্প্রচারের সমন্বয় করেছেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: এতক্ষণ বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে।

এতক্ষণ খালখনন বিষয়ক গান শুনলেন সমবেত কণ্ঠে। গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনী চার দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যা চলবে বুধবার পর্যন্ত। এ লক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় দেয়া সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আর কোন ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে শপথ নিতে হবে। তিনি বলেন, সরকার প্রত্যাশা করে পুলিশ বাহিনী তাদের সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের জানমাল রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা করবে। দেশের বাইরে বিভিন্ন শান্তি মিশনে পুলিশ সুনামের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের জনগণের সঙ্গেও মানবিক আচরণ করতে পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এদিকে আজ থেকে শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬। এটি চলবে ১৬ই মে পর্যন্ত। নৌ নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, যানমালের সুরক্ষা, নৌপথে দুর্ঘটনা রোধে ও যাত্রীদের যানমালের সুরক্ষা নিশ্চিত করা এই সপ্তাহের লক্ষ্য। আজ রাজধানীর রমনায় নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চ, ঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তাঁর মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৪ সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে চলতি মাসে এ পর্যন্ত ৩ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হয়েছে। চলতি মাসে আরও ৮ কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার পরিচালক এ কে এম মিজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, গ্যাসের চাহিদা পূরণে আগামী মাসে আরও ৪ কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় ৩৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলীয় নগরী সাকসাকিয়ার এক হামলায় একটি শিশু সহ অন্তত ৭ জনের প্রাণহানি ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার উপর হামলা চালিয়েছে এবং তারা বেসামরিক লোকজন হতাহতের বিষয়ে সতর্ক আছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডিস্ট্রয়ার পাঠাবে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানায়। গত মাসে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছিল, হরমুজ প্রণালী সুরক্ষায় সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত এপ্রিলে লন্ডনে দুই দিনব্যাপী এক বৈঠকে ৪৪টির বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা অংশ নেন। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে প্রস্তাবিত এই মিশনে প্রায় ৪০টি দেশ অংশগ্রহণে সম্মত হয়েছে। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে গতকালের এক উইকেটে ১৭৯ রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারার বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 35-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী এ কে এম শহীদ কবির।

0: এ কে এম শহীদ কবিরের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে লালন গীতির সুর শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান।

0: মোহাম্মদ সাইদুজ্জামানের বাজানো গিটারে লালন গীতের সুর শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শামা আলী।

0: শ্যামালের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 ও FM 102 মেগাহার্টজে। দ্বিতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, ফাতেমা আফরোজ সোহেলি, ফারহানা জাহানের রুমা, ইয়াসমিন আক্তার বিনা ও আমি গুলশান আরা হক। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ খুসরু সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, তাওহিদ আফরোজ, হাফিজা আক্তার ও শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে উম্মে হাবিবা হিমে।
0: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে আধুনিক গান, শিল্পী রুকসানা মমতাজ, গীতিকার খন্দকার আব্দুল মুতালিব, সুরকার ইসিম আব্দুল আওয়াল।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন রুকসানা মমতাজ, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের স্টুডিওতে এখন উপস্থিত আছেন শিল্পী বাবু সরকার। আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ এবং ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। চলুন সরাসরি শোনা যাক বাবু সরকারের পরিবেশনায় পল্লিগীতি।

আমার দ্বিতীয় গান। এই গানের গীতিকবি সৈয়দ শফিউল আজম, সুর বাবু সরকার।

0: এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গিয়ে শোনালেন বাবু সরকার।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষক কার্ডের গান, গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার দেওটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এ প্রতিবাদে আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনী চার দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করেছে, যা চলবে বুধবার পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় দেওয়া সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আর কোন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি যেন পুলিশ বাহিনীকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে শপথ নিতে হবে। তিনি বলেন, সরকার প্রত্যাশা করে পুলিশ বাহিনী তাদের সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের জানমাল রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা করবে। দেশের বাইরে বিভিন্ন শান্তি মিশনে পুলিশ সুনামের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের জনগণের সঙ্গেও মানবিক আচরণ করতে পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এদিকে আজ থেকে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬, চলবে ১৬ই মে পর্যন্ত। নৌ নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা। নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এ সপ্তাহের লক্ষ্য। সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তার মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো ওলসন ১৯১৪ সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে চলতি মাসে এ পর্যন্ত তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হয়েছে। চলতি মাসে আরও ৮ কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক এ কে এম মিজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, গ্যাসের চাহিদার পূরণে আগামী মাসে আরও চার কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলো থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম তাদের হেফাজতে রাখতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে এ ধরনের ইউরেনিয়াম সংগ্রহ করেছিল এবং আগামীতেও একই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। পুতিন বলেন, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সকল দেশ তেহরানকে ইউরেনিয়াম মুক্ত করার ক্ষেত্রে একমত হলেও যুক্তরাষ্ট্র তাতে আপত্তি জানায়। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মার্কিন ভূখণ্ডে নিয়ে যাওয়ার দাবি জানালেও তেহরান কঠোর আপত্তি জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে রাশিয়া যোগাযোগ রক্ষা করে যাচ্ছে এবং শিগগিরই এই বিরোধ নিরোধের অবসান হবে। তবে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। হরমুজ প্রণালীতে নৌচলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার পাঠাবে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানায়। গত মাসে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছিল, হরমুজ প্রণালী সুরক্ষায় সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত এপ্রিলে লন্ডনে দুই দিনব্যাপী এক বৈঠকে ৪৪টির বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা অংশ নেন। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক করতে প্রস্তাবিত এই মিশনে প্রায় ৪০টি দেশ অংশগ্রহণে সম্মত হয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই উইকেটে ২২৬ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন পঞ্চস্বর অনুষ্ঠানে শুনবেন পঞ্চকবির গান। প্রথমেই শুনবেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান তানিয়া মান্নানের কণ্ঠে।

দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন বদরুন্নেসা ডালিয়া।

0: শেষ হলো পঞ্চসুর পঞ্চকবির গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার

0: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, আপনাদের সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্যই সুখের মূল। বন্ধুরা, ছোট পরিবার বলতে বোঝায় স্বামী, স্ত্রী এবং এক বা দুই সন্তানের একটি পরিমিত কাঠামোর পরিবার। বর্তমান সময়ের সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত বিবেচনায় ছোট পরিবার অনেক দিক থেকে উপকারী। ছোট পরিবারে সদস্য সংখ্যা কম হওয়ায় প্রত্যেক সদস্যের প্রতি যত্ন নেওয়া সহজ হয়। বাবা মা সন্তানদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে বেশি মনোযোগ দিতে পারেন। শিক্ষার খরচ, চিকিৎসা, খাবার, অন্যান্য ব্যয় সীমিত থাকায় আয় অনুযায়ী পরিকল্পনা করে জীবনযাপন করা সম্ভব হয়। এতে সংসারে শান্তি বজায় থাকে এবং দাম্পত্য সম্পর্কেও দৃঢ় হয়। ছোট পরিবারে মা সাধারণত নিজেকে ও সন্তানদের জন্য বেশি সময় দিতে পারেন, যা পরিবারে ভালোবাসা ও সুশৃঙ্খল পরিবেশ গঠনে সহায়ক। অন্যদিকে ছোট পরিবার সমাজ ও দেশের জন্য উপকারী। জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে, ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কম পড়ে এবং রাষ্ট্রের উন্নয়ন সহজ হয়। নাগরিকরা বেশি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পায়। আমরা বলতেই পারি, ছোট পরিবার একটি সচেতন, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী জীবনের ভিত্তি গড়ে তোলে। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে পরিবার ছোট রাখার গুরুত্ব, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সঞ্চালনায় শফিকুল ইসলাম বাহার।

0: আমাদের এই জীবনের মাঝে ছোট এবং বড় এই দুটো শব্দই কিন্তু আমরা পেয়ে যাই। ছোট অনেক ক্ষেত্রে চাহিদা পূরণ করে না, কিন্তু বড় অনেক ক্ষেত্রে চাহিদা পূরণ করে। কিন্তু আমরা ছোটর উপর গুরুত্ব দেব, যে ছোট আমাদের জন্য মঙ্গল বয়ে আনে, সেটা কি? সেটা হলো এই যে আমরা যারা পারিবারিক জীবনে বসবাস করছি, পরিবারকে ছোট রাখলে আমাদের জীবনের জন্য ভালো, সবার জন্য ভালো। শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক আলোচনায় আমরা আছি। আজকের আলোচনার বিষয় পরিবার ছোট রাখার গুরুত্ব। এই যে আমরা সবাই বুঝি কিন্তু যে পরিবার ছোট না হলেই সেটা মরিবার মতো ঘটনা ঘটাইয়া থাকে, অতএব আমরা চাইব পরিবার ছোট রাখি। আর এই বিষয়ের আলোকে তিনজন সম্মানিত আলোচক বলবেন তাদের মনের কথা, এবং যে কথার ভিতর দিয়ে আমরাও সচেতনতা পেয়ে যাব, আমরাও জানার মতো অনেক কথা শুনতে পারব। আমাদের সঙ্গে আছেন সেতু বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর গীতিকার মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়াও আছেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফাতেমা রহমান, এবং এছাড়াও যাকে সঙ্গী পেয়েছি আমরা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম প্রধান দিলরুবা বেগম। আমরা আলোচনায় যেতে চাই। প্রথমেই, যেহেতু বিষয়ের ভিতরেই গুরুত্ব শব্দটা গুরুত্ব পাচ্ছে, অতএব এই গুরুত্ব সম্পর্কে দুটো কথা শুনব বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফাতেমা রহমান আপনার কাছ থেকে।
1: ধন্যবাদ বাহার আপনাকে। আপনি বলেছেন যে ছোটর গুরুত্ব কতখানি, আজকে আমাদের আলোচনার বিষয় সেটা। তো আমরা কিন্তু এই পরিবার নিয়ে কথা বলতে যে একটা কথা সবসময় বলি যে ছোট পরিবার সুখী সমৃদ্ধ পরিবার, তাই এই ছোট ছোট সুখী সমৃদ্ধ পরিবার নিয়েই কিন্তু আবার গড়ে ওঠে একটি সুখী সমৃদ্ধ দেশ ও জাতি। আমরা যদি জ্ঞানী গুণী উন্নত কালচারের একটি সমৃদ্ধ দেশ চাই, তবে সেই দেশের প্রতিটি পরিবারকেই হতে হবে সমৃদ্ধ মানসিকতায় তৈরি ছোট একটি পরিবার, কারণ পরিবারেই হচ্ছে সমাজের ভিত্তি।

0: ব্যক্তির প্রস্তরের মূল বিষয়। ছোট ছোট পরিবারেই আমাদেরকে একটি বিশাল সমাজ এবং জাতি উপহার দিতে পারে। আমরা যদি গোটা দেশের উন্নয়নের কথা ভাবি, তাহলে সেই উন্নয়নের গোড়াপত্তন হবে এই পরিবারগুলো থেকেই। একটি পরিবারের সদস্য যারা থাকবে, তাদের মৌলিক চাহিদা পূরণের কথাটি আমাদের প্রথমেই ভাবতে হবে। মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাইবে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদনের নিশ্চয়তা। এই জিনিসগুলো যদি পেতে হয়, তাহলে আমরা মনে করি আজকের দিনের প্রেক্ষাপটে ছোট পরিবারের গুরুত্বটাই সবচেয়ে বেশি, কারণ ছোট পরিবারেই এই সব চাহিদাগুলো পূরণ করতে সমর্থ হবে।
1: অনেক ধন্যবাদ ফাতেমা রহমান আপা আপনাকে। এই পর্যায়ে গুরুত্ব নিয়েই আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো যার কাছ থেকে। তিনি হলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম প্রধান দিলরুবা বেগম।
2: পরিবার ছোট রাখার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা ফাতেমা আপার কাছে এ সম্পর্কে শুনলাম। আমরা যদি ছোট পরিবার সম্পর্কে সচেতন হই, সবাই পরিকল্পিত পরিবারের কথা চিন্তা করি, তাহলে ছোট পরিবার জনগণকে ক্ষমতায়ন করবে এবং জাতীয় উন্নয়ন সম্ভব। সকলের মিলিত প্রচেষ্টায় রোধ করতে পারে জনসংখ্যা বিস্ফোরণ, গড়তে পারে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ।
1: এই গুরুত্বকে নিয়ে কি গুরুত্ব আরোপ করেন সেতু বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান খান? শুনবো তাই।
3: আসলে ঠিক যে একটা ছোট পরিবার গুরুত্ব অনেকখানি বহন করে, কিন্তু কেন আমরা এই ছোট পরিবারটা চাচ্ছি, এটার পেছনে কি কারণ আছে? যে হারে জনসংখ্যা বাড়ছে, অর্থাৎ আমরা প্রতি বছরে নতুন মুখ দেখছি, প্রায় 20 লাখ করে যোগ হচ্ছে, যদি এইভাবে যদি জনসংখ্যা বাড়তেই থাকে, তাহলে হবে কি আগামী দিনে আমাদের দেশের জন্য এটা হবে উদ্বেগের বিষয়।
1: তার মানে অন্য অনেক ক্ষেত্রে আমরা বড়কে প্রশ্রয় দিতে পারি, কিন্তু এই যে পরিবারের ক্ষেত্রে ছোটকে গুরুত্ব দিয়ে ভাবতেই হবে। আলোচনার এই পর্যায়ে আরো একবার দিলরুবা বেগম আপনার কাছে শুনবো। এই যে বিষয় যেহেতু পরিবার ছোট রাখার গুরুত্ব, এর ভিতরে কিন্তু একটা সচেতনতার আভাস আমরা পাই, এ সম্পর্কে আপনার কি বলার আছে?
2: সচেতনতার জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। জনসংখ্যার সমস্যাটা এত বেশি প্রকট যে এর সমাধান না হলে জাতীয় জীবনে কোনোভাবেই উন্নতি সম্ভব নয়। পরিকল্পিত পরিবারের অর্থাৎ ছোট পরিবারকে ছোট রাখার গুরুত্ব বা সুফল এবং জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে আমরা যদি সবাই জানতে পারি, সচেতন হই, সজাগ হই, তাহলে জনসংখ্যা বৃদ্ধি রোধে কাজ করবে। পরিবার ছোট রাখার জন্য মানুষের সামনে তুলে ধরতে হবে নানাবিধ সুখকর বিষয়গুলো। একটি বা দুটির বেশি সন্তান গ্রহণকে নিরুৎসাহিত করতে হবে, সেজন্য উন্নত পারিবারিক ব্যবস্থা, পরিবার পরিকল্পনা, সেবা, এগুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে। এবং ব্যাপক সচেতনার জন্য যে প্রচার মাধ্যমগুলো রয়েছে আমাদের, যেমন রেডিও, টেলিভিশন, বিভিন্ন পত্রপত্রিকা, তাছাড়া নানাবিধ যে মাধ্যম রয়েছে যেমন সভা, সেমিনার ইত্যাদির মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে।
1: এর সঙ্গে যোগ করে বলতে পারি, আমরা যদি শিক্ষার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি, তাহলে কিন্তু এটা বলাই যায় যে শিক্ষিত হলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সচেতন হবই। এবং আপনি যদি শিক্ষিত হন, আপনার ছেলে মেয়ে যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু আমরা ওই যে বিপদে পড়বো না, কোনটি ভুল সেটি সহজে বুঝতে পারবো, মানে আমার ভেতরের বোধ বিবেচনায় বলে দেবে কোন পথে আমাকে চলতে হবে। আলোচনার এই পর্যায়ে ফাতেমা রহমান আপা আপনাকে আমন্ত্রণ জানাবো। আমরা তো এক আঙ্গিকে শুনছিলাম, এবার কোন আঙ্গিকে বলবেন আপনি সেটাই শুনবো আমরা।
0: আমি দুজনের কথাই শুনলাম। আব্দুর রহমান সাহেব বললেন যে এই যে আমাদের অব্যবস্থা সামাজিক এবং পারিবারিক এবং জাতীয়ভাবে, আমরা পরিবার বড় রাখার কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা যে অব্যবস্থার মধ্যে জীবনযাপন করছি, সেই জীবনযাপন কিন্তু কোনো অবস্থাতেই আমরা বলবো না যে এটা সুস্থ একটা মানবিক জীবনযাপন আমরা করছি। প্রতি মুহূর্তে আমরা ধাক্কা খাচ্ছি, এটা স্বাভাবিক নয়। সেই কারণেই দিলরুবাবা বললেন যে আমাদের সচেতনতা তৈরি হওয়া দরকার। সেই সচেতনতা তৈরি হওয়ার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে সেগুলো তিনি বলেছেন। তবে আমি একটি কথা বলবো, যেহেতু সমাজের ভিত্তিটাই হচ্ছে পরিবার, সেই পরিবার কিভাবে সচেতন হবে, সেই পরিবার বাবা মাকে আগে সচেতন হতে হবে। এমন একটা দিন ছিল যখন আমাদের মিডিয়াগুলো, মানে আমাদের এই প্রচার প্রচারণাগুলো এত বেশি ছিল না, মানুষ বুঝতে পারত না। এখন দেখুন, ইন্টারনেট থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকায় সর্বত্রই কিন্তু মানুষ বেড়ে গেলে, মানুষ বাড়ার কারণে যে দুর্ভোগ দুর্গতি হচ্ছে সেগুলো আমরা বলছি। সেজন্যই বলছি যে প্রতিদিনের নিত্যদিনের জীবনযাপনের সঙ্গে প্রতিটি বাবা মাকে সচেতন হতে হবে যে তার সন্তানকে সে কি শিক্ষা দেবে। কেবল পাঠ্যপুস্তক পড়ে যে শিক্ষা গ্রহণ করবে, যে সেই শিক্ষাই যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তা কিন্তু নয়। তাকে জানতে হবে, বাইরের জগৎ সম্পর্কে বুঝতে হবে, নিজের জীবনের অবস্থান সম্পর্কে বুঝতে হবে, এবং পাঠ্যপুস্তক ভিত্তিক যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু আমাদেরকে অনেকখানি আমাদের মেধাকে পুঞ্জীভূত করে রাখে, একটি ধারায় প্রবাহিত করে। কিন্তু মানুষ হিসাবে যদি আমি সত্যিকারের একটি মানবিক জীবন যাপন করতে চাই, তাহলে সেই শিক্ষার সাথে সাথে আমাকে সুস্থ থাকা, আমাকে ভালো থাকা এবং মানুষের সঙ্গে ভালোভাবে চলার একটি শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে আমি বলতে চাই যে মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা আমাদের পরিবার থেকেই হওয়া উচিত। কারণ কি, যদি আমার মেধা বিকাশে আমি যদি শুধু পাঠ্যপুস্তকের বই মুখস্থ করে ভালো নম্বর পেয়ে ভালো রেজাল্ট করে একজন বড় ধরনের কর্মী বা কর্মকর্তা হই, কিন্তু তার মধ্যে যদি সেই মানবিক বোধটা তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের সমাজ সুন্দর হবে না। আমি এই বিষয়টাকে ফোকাস করতে চাই যে শিক্ষার সাথে সাথে আমাদের মানবিক বোধটাকে তৈরি করে দিতে হবে, এবং সেটি পরিবার থেকেই হতে হবে, যেহেতু পরিবার সমাজের মূল ভিত্তি। সেই মানবিক বোধ এবং পারস্পরিক সহযোগিতা, পরস্পরের সম্পর্কগুলোকে সুন্দর করে রাখা, এই যে বিষয়গুলো, এবং পরিবারের বাবা মাকে আরেকটি বিষয় চিন্তা করতে হবে যে আমার মৌলিক চাহিদাগুলোর সঙ্গে আমার সন্তানকে বিনোদন দিতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে তার মেধা বিকাশের জন্য তাকে আনন্দে রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা একদম এড়িয়ে যাই আমাদের জীবন যাপনে। আমাদের বাবা মায়েরাও তো এটা ভাবতেই পারেন নাই, কিন্তু আমাদের এখন ভাবা উচিত, আমাদের সন্তানদের এখন ভাবা উচিত যে বিনোদন হচ্ছে মেধা বিকাশের জন্য একটা সহায়ক ভূমিকা রাখে। বিনোদনের জন্য সেই বাবা মাকে, তার পরিবারকে ছোট রাখতে হবে। সেই ছোটতেই ফিরে গেলাম আমি, যে পরিবার যদি ছোট রাখা না হয়, তাহলে কিন্তু সুস্থ সুন্দর একটি মানবিক সমাজ তৈরি হবে না, একটি মানুষ তৈরি হবে না।
2: আমি আপার সাথে আরেকটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রথম পদক্ষেপ আপা যেটা বললেন যে শিক্ষার প্রসার ঘটানো দরকার, এর সাথে আমি বলবো দেশের মানুষ শিক্ষিত হলে এই সমস্যা সম্পর্কে তো সচেতন হবে, বিশেষ করে নারী শিক্ষার প্রসার ঘটালে সচেতনতা আরও বাড়বে। আর একটা বিষয়, যেটা বাল্য বিবাহ ও বহু বিবাহ প্রথার যেটা রয়েছে, সেটার কিন্তু অবসান ঘটানো দরকার। এই জনসংখ্যা বিস্ফোরণ এটা কিন্তু অনেক বেশি আমাদেরকে জনগণ বৃদ্ধিতে সহায়ক হয়, সেজন্য বাল্য বিবাহ বহু বিবাহ প্রথার কিন্তু অবসান ঘটানো দরকার।
1: আমরা আলোচনা শুনে চলেছি বিষয় পরিবার ছোট রাখার গুরুত্ব। এই পরিবারকে ছোট রাখার জন্য আমাদের অনেক রকম পদ্ধতি মেনে চলা লাগে। সেখানে জনসংখ্যা পদ্ধতি আছে, সেখানে অনেক রকম স্থায়ী পদ্ধতি আছে, অস্থায়ী পদ্ধতি আছে, এর গুরুত্ব ব্যাখ্যায় কি বলবেন? আর নবদম্পতি যারা আছে তাদের কি দায়িত্ব, এ সম্পর্কে মোহাম্মদ আব্দুর রহমান খান আপনার বলা কথাটুকু শুনব।
3: নবদম্পতি যারা আছে তারা তো অবশ্যই তাদেরকে সচেতন করতে হবে। সচেতনতা তখনই আসবে, যেটা কিছুক্ষণ আগে দিলরুবাকে বললেন বা ফাতেমা আপা বলছেন, সেটা হচ্ছে যে শিক্ষা, শিক্ষা হচ্ছে একটা বড় উপাদান। শিক্ষা ছাড়া কিন্তু কোনো কিছু, জাতির কোনো অগ্রগতি নেই, উন্নতি নেই, কোনো কিছু নেই। শহরের লোকদের চাইতে গ্রামের লোকরাই কিন্তু জনসংখ্যায় কিন্তু বেশি। তো শিক্ষিত হলে অবশ্যই সে, সচেতন হলে সে বুঝবে যে কোনটা তার মানে পরিবারের জন্য ভালো। এবং বিভিন্ন প্রচার মাধ্যমে, অর্থাৎ কিছুক্ষণ আগে দিলরুবাকে যেটা বললো সংবাদপত্র, এখন তো আমাদের ইলেকট্রনিক্স একটা প্রিন্ট মিডিয়া হয়েছে, তখন বেতারই ছিল আসল, বেতার এবং পত্রপত্রিকা, এগুলোর মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলতে হবে, এদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, সেই কথাগুলো তিনি বলেছেন। কিন্তু আরও একটি আপনার সাথে অ্যাড করতে যাই যে আসলে আমরা কিন্তু অনেকেই, আমাদের মধ্যে গোঁড়ামি আছে, কুসংস্কার আছে, যে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলে মনে হয় আমরা একটা হত্যা করছি, কিন্তু না, ওই ইসলামের যুগে কিন্তু আজল হতো, তখনও কিন্তু আপনার কিন্তু ওই পরিবারকে ছোট রাখার সেই প্রচেষ্টা তখন ছিল। অত সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ছোট পরিবার যদি হয়, সেটা শুধু দেশ ও জাতির জন্য নয়, ওই পরিবারের জন্য কিন্তু অত্যন্ত মঙ্গলজনক।
1: শ্রোতা বন্ধুরা, তিনজন সম্মানিত আলোচক এতক্ষণ আলোচনায় অনেক কথাই বললেন। শেষ কথায় কথা বলবই যে আমরা যদি তুলনা করি যে বড় পরিবারের মন্দ দিক কোনটা আর ছোট পরিবারের ভালো দিক কোনটা, তাহলে কিন্তু আমাদের মন বলে দেবে যে কোন পথে আমরা হাঁটবো, কোন পথে আমরা চলবো। অতএব আমরা চাইবো ছোট পরিবার রাখতে হবে, কারণ ছোট পরিবার রাখলেই আমার সন্তান থাকবে দুধে ভাতে এবং সেই সন্তান সুসন্তান হয়ে গড়ে উঠবে। আর ওই যে একটু আগে আব্দুর রহমান খান বলছিলেন যে কুসংস্কারকে সংস্কার করতে হবে, কারণ এখন কিন্তু সেই সময় এসছে, আমরা আধুনিক যুগে আছি, এখন অনেক রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে মেনে নিয়েই আমাদের পরিবারকে ছোট রাখতে হবে। তাহলে নিজের পরিবারে যেমন সুখ আসবে, তেমনি দেশের সুখ শান্তি আমরা পেয়ে যাব।
4: প্রিয় শ্রোতা, অতিরিক্ত জনসংখ্যা একটি বড় সামাজিক ও জাতীয় সমস্যা। এতে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের উপর চাপ বাড়ে। কর্মসংস্থানের অভাবে বেকারত্ব, দারিদ্র ও অপরাধ বৃদ্ধি পায়। পরিবেশ দূষণ, বন উজাড় ও প্রাকৃতিক সম্পদের অপচয় ঘটে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রচলন, নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ এবং সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। এভাবেই একটি সুস্থ, উন্নত ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এবারে শোনাব একটি গান। শিল্পী মোহাম্মদ আলাউল হক, গানের রচয়িতা মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শিশুশ্রম একটি সামাজিক অন্যায় যা শিশুদের শিক্ষা, শৈশব ও ভবিষ্যৎ নষ্ট করে। এটি রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। শিশুদের কাজে না লাগিয়ে তাদের স্কুলে পাঠাতে হবে, পরিবারকে সচেতন করতে হবে এবং আইন মেনে চলতে হবে। সমাজের সকল স্তরে সচেতনতা গড়ে উঠলেই শিশুশ্রম বন্ধ করা সম্ভব। এবারে রোধ করা হোক শিশুশ্রম, এ বিষয়ে শুনবেন একটি কথিকা। বলছেন শেলি সেনগুপ্তা।
1: কবি গোলাম মোস্তফা বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। অর্থাৎ আজ যারা শিশু, একদিন তারাই বড় হয়ে উঠবে এবং বিশাল দায়িত্বভার গ্রহণ করবে। যখনই শিশু শব্দটি শুনি, আমাদের মানসপটে ভেসে ওঠে এক ঝাঁক দুরন্ত কপতের মতো শিশু, একই সঙ্গে মনে পড়ে নিজেদের শৈশবের আনন্দময় স্মৃতি। আমরা জানি জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত প্রত্যেক ব্যক্তি শিশু। একবিংশ শতাব্দীর তুমুল প্রতিযোগিতামূলক এই বিশ্বে আমরা যখন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মধ্যে দিয়ে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি, তখনও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটি বিরাট অংশ অন্ধকার তিমিরেই রয়ে যাচ্ছে। তারা বেঁচে থাকার জন্য বিপজ্জনক কাজে নিয়োজিত হচ্ছে। এসব প্রজন্মের সুবিধাবঞ্চিত আর্তনাদ আমাদের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে। এরাই আমাদের সমাজের সুবিধাবঞ্চিত শিশু। এদের জীবন, জীবিকা, বেড়ে ওঠা সবকিছুই ফুটপাতে। এরা সমাজের সকল মৌলিক অধিকার থেকে সদা বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত। তারা করে যাচ্ছে বয়সের চেয়ে বেশি কঠিন কাজ, এটি আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। আমরা জানি এসব শিশুর পরিবার থাকে না, তাই এরা বড় হয় রাস্তায়, দিন ও রাত কাটে খোলা আকাশের নিচে। এদের আদর করে কেউ হয়তো পথ শিশু নামে ডেকেছিল, সেই থেকে এরা পরিবারবিহীন এবং পথে বেড়ে ওঠা শিশুদের বলা হয় পথ শিশু। এদের জন্য নির্ধারিত হয় কঠিন শ্রম। আমাদের দেশে পথ শিশুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইসব পথ শিশু মূলত অতি নিম্নবৃত্ত ও হতদরিদ্র পরিবার থেকে আসে। কারো বাবা মা নেই, কারো বাবা অন্যত্র বিয়ে করে চলে গেছে, কারো ঘরে অসুস্থ মা। এইসব নির্মম বাস্তবতার কারণে তাদের ঠাঁই হয় ফুটপাতে। পথে এদের জীবন, জীবিকা এবং বেড়ে ওঠা, লড়াই করে বেঁচে থাকা, বেছে নিতে হয় শ্রমসাধ্য জীবিকা। সমাজের সব অধিকার থেকে বঞ্চিত, উপেক্ষিত এইসব শিশু পথে পথে ঘুরে কাজের জন্য, পেটের দায়ে দিনমজুরি, বাসের হেলপারি, কারখানা শ্রমিকের কাজ, রিক্সা চালানো, চা সিগারেট বিক্রি, টোকাইয়ের কাজ, ইট ভাঙা, কত কাজই না এরা করে। এদের কারো ঘরে আবার ছোট ছোট ভাই বোন, অসুস্থ মাও রয়েছে। এরা নিজেদের বাঁচিয়ে রাখতে আপনা থেকে নিয়ম তৈরি করে নেয়। এইসব পথ শিশুদের কাঁধে থাকে বোতল কুড়ানোর মলিন বস্তা, অথচ সেখানে থাকার কথা ছিল বইয়ের ব্যাগ। যে সময় তাদের সময় কাটানোর কথা পরিবারের সাথে, সে সময় তারা থাকে পথের পাশে। তারা সময় কাটায় তাদের মতো আরও কিছু পরিবার বঞ্চিত শিশুর সান্নিধ্যে, যাদের সাথে থাকে আত্মার বন্ধন, যেখানে খুঁজে পায় তারা অজানা অচানা নিজস্ব ভুবন। কেউ কেউ মাদকে আসক্ত হয়ে পড়ে এবং মাদকের খরচ সংগ্রহ করার জন্য নানা অসামাজিক কাজে লিপ্ত হয়। যখন তাদের স্কুলে যাওয়ার কথা, তখন তারা বিপজ্জনক শিশুশ্রম দিয়ে যাচ্ছে, যা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অবস্থা চলতে দেওয়া যায় না। তাদের যেমন ঘরে ফিরিয়ে আনতে হবে, তেমনি খেয়াল রাখতে হবে যেন আর কোনো শিশু পথ শিশুতে পরিণত না হয়। তারা যেন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে পারে, সেটাও দেখতে হবে। আবার একথাও ঠিক যে পথ শিশু নামক অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা শুধুই সরকারের একার কাজ নয়। এজন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সকল নাগরিকদের একসাথে এগিয়ে আসতে হবে। বাবা মার স্নেহ বঞ্চিত এইসব শিশুদের দিকে বাড়িয়ে দিতে হবে মমতার হাত। নিজের সন্তানকে আমরা যেভাবে ভালোবাসি, তেমনি ওদেরও ভালোবেসে কাছে টেনে নিতে হবে। আমরা যদি এই সংকট নিরসনে একসাথে কাজ করতে পারি, তাহলেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব। তাদের জন্য পর্যাপ্ত পুনর্বাসন কেন্দ্র তৈরির পাশাপাশি শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে এ কাজে। মনে রাখতে হবে, আমাদের ছোট ছোট মানবিক উদ্যোগগুলোই বদলে দিতে পারে এই সমাজ, এই দেশ। আমাদের দেশ ভরে উঠবে সোনার সন্তানে।
0: বন্ধুরা, আমাদের সব শেষ পরিবেশনা বেতার কার্যক্রম।
2: কিলো আফিয়া তে আক্র দিছ কেন?
3: তোমার যে কি সুন্দর লাগতাছে কি কমু।
2: হ্যাঁ নতুন শাড়ি পিনছি না, রংটা ক্যাটকাটা না হইলো মিষ্টি চোখ জুড়ানো।
3: ঠিক তোমার মতন, বয়স যাই হোক চোখ জুড়ানো
2: হইছে। সারো বুড়া বয়স আর সিনেমা করার কাম নাই।
3: সিনেমা না, কথা সত্য 100%। আমি জানি হাবিলের বহন বাড়িত নাই,
2: পাগলামি করুন।
3: আমি তো পাগল চিরকালের,
2: কইতেছি তামসা করুন না সারো।
3: এই কাশো আর যাই করো সারাসারি
2: তো তাড়াতাড়ি সারো।
3: আরে বিষয়টা কি?
2: চোখ গেছে আমার দিকে, বিষয়টা কি? বিষয় তোমার পিছে,
3: বিষয় পিছে থাকলে তো আর রানী তুমি কখন এলা?
4: অনেক আগেই তো আইছি,
3: খাড়ায় খাড়ায় আমাকে রোমান্স দেখতেছো।
2: চুপ করো, এইবার তুমি গোসলে যাও তো, খালি গায়ে তেল মেখা।
3: তেল গামছাটা কই, একটা ঝাপ দিয়ে আসি গা।
4: আফা আমি,
2: আরে কোষ না, মানুষটার কথার কোষ না। আচ্ছা তুই যে সকাল সকাল, চল অফিসের দিকে যাইতে যাইতে কথা কই।
4: কিন্তু ঘটনাটা
2: কি হয়েছে? ঘটনা
4: ও গঠন মনে হয়,
2: হাতের মেহেন্দি তো এখনো হুগাই নাই, এর মধ্যে অঘটনের কথা কস। নতুন বিয়া হয়েছে, জামাই লয়া ঘুরবি ফিরবি, বাচ্চা কাছা হয়ে গেলে তার নিয়াস ফালাইবার সুযোগ পাবি না।
4: হ আফা,
2: আধুনিক মানুষ তোরা, জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা?
4: ঘরে তো কন্ডোমা ছিল না, এতবার না করছি, তারপরেও সে কোনো কথায় কান দেয় নাই। কয় বলে সনাতন পদ্ধতি, এই যে এই মানে মানে আজল পদ্ধতিতে।
2: এই আজল পদ্ধতির কোনো বিশ্বাস নাই। আচ্ছা এর আগে এমন অনিরাপদের কিছু হয়েছে?
4: যে না,
2: যাই হোক, পরিবার পরিকল্পনা নিয়মিত পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই, এখন যা হয়েছে হয়েছে, তার জন্য আপাতত ইসিপি ট্যাবলেট খাইতে পারো।
4: চিনি না তো, সেই জন্যই তো আপনার কাছে আইসি।
2: যাক সময় মতন আইসোস, কোনো কারণে অপরিকল্পিত ও অনিরাপদ মিলন হইয়া গেলে মিলনের 72 ঘন্টার মধ্যে ইসিপির 1 বা 2 ডোজ খাইতে হয়, তবে মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব ইসিপি খাইতে হয়। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এটা পাওয়া যায়, প্রথম ডোজের ঠিক 12 ঘন্টা পর দ্বিতীয় ডোজ খেতে হবে। ইসিপি পস্টিনোর 2 নামেও বিনামূল্যে পাওয়া যায়, তবে ইসিপি হল বিশেষ করে জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য।
4: আপা এই ফার্মেসিতে পাওয়া যায় না এগুলো?
2: তো বিভিন্ন নামে, চল আপাতত তোর জরুরি অবস্থা মোকাবেলা করি, তারপর তোর পছন্দ মতন একটা পদ্ধতি বাছাই করে লইতে পারস।
4: আইসা
2: তবে মনে রাখিস
4: আপা,
2: কোনো পদ্ধতি গ্রহণ ছাড়া যেন একটা দিনও না যায়।
4: আইসা আইসা অহন চলেন, তাড়াতাড়ি চলেন,
2: চল চল চল।
0: প্রিয় শ্রোতা, আপনারা আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: ডাকবাক্স প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ইমেল অ্যাড্রেস betarphnc107@gmail.com। বন্ধুরা, ডেঙ্গু জ্বর এক ধরনের ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, বিশেষ করে দিনের বেলায় এই মশা কামড়ায়। সাধারণত ঘরের আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে এদের বংশবিস্তার হয়। ডেঙ্গুর প্রধান লক্ষণগুলো হল হঠাৎ জ্বর, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, র্যাশ এবং রক্তপাতের ঝুঁকি। প্রতিকারের সবচেয়ে জরুরি হল মশার বিস্তার রোধ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমতে না দেয়া মশারি ব্যবহার করা। ডেঙ্গু জ্বর হলে প্রচুর পরিমাণে পানি পান করুন, বিশ্রাম নিন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারণ ভুল চিকিৎসায় জটিলতা বাড়তে পারে। আমরা যত বেশি সচেতন থাকব তত বেশি নিরাপদ হবে আমাদের জীবন। আপনাদের সকলের সুস্থ সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব। আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার নির্যাতিত নিপীড়িত ও অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি ও নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এর আগে সকালে আমরা পুলিশ আমরা দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এদিকে আজ থেকে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬, চলবে ১৬ই মে পর্যন্ত। নৌ নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা। নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এ সপ্তাহের লক্ষ্য। সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান ও লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তার মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৪ সালে মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম তাদের হেফাজতে রাখতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে এ ধরনের ইউরেনিয়াম সংগ্রহ করেছিল এবং আগামীতেও একই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। পুতিন বলেন, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সকল দেশ তেহরানকে ইউরেনিয়াম মুক্ত করার ক্ষেত্রে একমত হলেও যুক্তরাষ্ট্র তাতে আপত্তি জানায়। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মার্কিন ভূখণ্ডে নিয়ে যাওয়ার দাবি জানালেও তেহরান কঠোর আপত্তি জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে রাশিয়া যোগাযোগ রক্ষা করে যাচ্ছে এবং শিগগিরই এই বিরোধের অবসান সম্ভব, তবে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পাঁচ উইকেটে 242 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে, এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এই গরমে আমাদের জন্য করণীয়, বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি এবং শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। আপনি কি বিদেশ যেতে চান? তাহলে বৈধ পথে যাবার চেষ্টা করুন, অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। কোন দালালের মাধ্যমে বিদেশ যাবার চেষ্টা করে অযথা সময় অর্থ নষ্ট করবেন না। বিদেশ যাবার জন্য সরকার আপনার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ সহজতর পথ সৃষ্টি করে রেখেছেন। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। দালালের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না, এটা বৈধ পথ নয়। মনে রাখবেন, দালালের মাধ্যমে কিংবা অবৈধ পথে বিদেশ যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিদেশ যেতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। মানব পাচারকারী বা কোনো দালালের সাথে নয়, বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। কারণ মিথ্যে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাবার চেষ্টা করুন। সরকার আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারী কিংবা দালালদের উৎসাহিত করে, তাই বিদেশ যাবার ক্ষেত্রে সচেতন হন। মানব পাচার একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি এবং সবাইকে সচেতন করি। সহজ সরল গ্রামের মানুষদের মন ভুলিয়ে যে সমস্ত দালাল অবৈধভাবে বিদেশে পাঠাবার কাজে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।
2: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকা দানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাস এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়া লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোভার্টজ, FM 106 মেগাহার্টজে এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স FM 106 MHz ও FM 102 MHz জানিয়ে দিচ্ছি আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস রংপুর দিনাজপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি বেলা 2:20 মা দিবসের বিশেষ অনুষ্ঠান মা আমার মা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসে করে ছোট পরিবার বিকেল 4:05 শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গানে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00 এবারে FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান জানিয়ে দিলাম পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশের উন্নয়নে অংশ নিন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে মা দিবসের গান নিয়ে অনুষ্ঠান মা আমার মা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইলেও ঋণ শোধ হবে না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মা দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন মা আমার মা অনুষ্ঠানে। পৃথিবীতে মা শব্দটির চেয়ে পবিত্র এবং মধুর কোনো শব্দ সম্ভবত আর দ্বিতীয়টি নেই, যার আঁচলের ছায়া আমাদের বেড়ে ওঠা, যার প্রার্থনায় আমাদের পথ চলা। আজকে এই পুরো অনুষ্ঠানটি সেই মহিয়সী নারীদের উৎসর্গ করছি। সাথে আছি আমরা দুজন, রাবেয়া সুলতানা শিউলি
1: এবং আমি গুলশানা রাহক।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম নিবেদন, দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, শিল্পী জেমস

জেমসের সেই দরাজ কণ্ঠের গানটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাজারো নির্ঘুম রাতের সেই ক্লান্ত কিন্তু মমতাময়ী মুখখানা, মা মানেই তো এক নিঃস্বার্থ আবদার আর অফুরন্ত ভালোবাসার ভাণ্ডার। আমরা বড় হয়ে যাই, ব্যস্ত হয়ে পড়ি নিজের পৃথিবীতে, কিন্তু মায়ের কাছে আমরা সবসময় সেই ছোট্টটি রয়ে যাই। বন্ধুরা, এবারের নিবেদন, মাগো তোমার মতো লয় না কেহ, শিল্পী কনক চাঁপা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেকের মা হয়তো কাছে আছেন, আবার অনেকে হয়তো আজকের এই দিনে মায়ের অভাবটা খুব বেশি অনুভব করছেন। কিন্তু মা তো আসলে কোথাও যান না, তিনি মিশে থাকেন আমাদের অস্তিত্বে, আমাদের প্রতিটি সাফল্যে। চলুন এবার হারানো দিনের একটি স্মৃতিকাতর সুরের মূর্ছনায় ডুবে যাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের তৃতীয় পরিবেশনা, কোনোদিন যার ঋণ শোধ হয় না, শিল্পী খালিদ হাসান।

মায়ের কোনো বিশেষ দিন হয় না, বছরের প্রতিটি দিনই মায়ের। তবু আজকের এই যান্ত্রিক ব্যস্ততার যুগে একটি দিন আলাদা করে রাখা, অন্তত এটা মনে করিয়ে দিতে যে দিন শেষে ফেরার একটা পরম নিশ্চিন্ত আশ্রয় আমাদের আছে। বর্তমান সময়ের একটি জনপ্রিয় গানের মাধ্যমে আমরা মায়ের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করব। এবারের পরিবেশনা একটা চাঁদ ছাড়া রাত। গানটি গিয়েছেন কুমার বিশ্বজিৎ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে শুধু এটুকুই বলবো, আপনার মা যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, তাকে ভালো রাখুন। তার হাসি মুখটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। যাওয়ার আগে শেষ যে গানটি শুনব, সেটি আমাদের সবার হৃদয়ে মায়ের প্রতি চিরস্থায়ী ভালোবাসার বহিঃপ্রকাশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের শেষ পরিবেশনা মা আমার জান, শিল্পী এস আই টুটুল।

0: বন্ধুরা, এই গানের সাথে শেষ করব আজকের অনুষ্ঠান। তবে শেষ করার আগে বলে যাই, অনুষ্ঠানটির গ্রন্থনা ছিলেন এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।
1: ভালো থাকুন মায়েরা, ভালো থাকুন আপনারা, সেই সাথে সবাইকে আল্লাহ হাফেজ।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: এতক্ষণ শুনলেন মা দিবসের গান নিয়ে অনুষ্ঠান মা আমার মা, গ্রন্থনায় এ বি এ মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শুনবেন তপন মাহমুদের কণ্ঠে আমার হিয়ার মাছি লুকিয়েছিলে, দেখতে তারে পাইনি।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন তপন মাহমুদ, অদিতি মহসিন এবং মুহিজ্জামান চৌধুরী।
1: বাংলাদেশ
0: ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার নির্যাতিত নিপীড়িত ও অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এর আগে সকালে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ 2026 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর PKSF মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্ব আরোপ করেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তিনি বলেন, মেগা প্রকল্পের পরিবর্তে সরকার সামাজিক কর্মসূচি ও জনকল্যাণের উপর গুরুত্ব দিচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যম সহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সকল স্তরেই নৈতিকতার চর্চা করতে হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত ফলের জন্য জনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী দেশের নৌ পরিবহন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার দিবসটি পালিত হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে গাড়ি বোমা হামলার পর বন্দুকযুদ্ধে অন্তত 12 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায়, গতরাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্ন জেলায় এই হামলার ঘটনা ঘটে। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামের একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। ইরান জানিয়েছে, যেসব দেশ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর করবে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আরকামি নিয়া বলেছেন, যুদ্ধে শত্রুপক্ষের কোন লক্ষ্যেই অর্জিত হয়নি এবং ইরানের শাসন ব্যবস্থা রাজনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ আছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির পুনরায় জানিয়েছেন, ইসলামাবাদ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। এর আগে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 6 উইকেটে 349 রান করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৪টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are tuned to World Music.

0: পরপর দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মাইদুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী আসিয়া আলিম, গীতিকার এবং সুরকার কুটি মনসুর।

আপনারা পল্লীগীতি শুনছেন আসি আলিমের কণ্ঠে। এবারে গানটির গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

0: দোকানি পল্লী গীতি শুনলেন, শিল্পেছিলেন আসিয়া আলিম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু, আসমাতুল জান্নাত ও আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, খসরু সিদ্দিক, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও হাফিজ আক্তার। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার নির্যাতিত নিপীড়িত ও অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবাধিকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এর আগে সকালে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেডে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকার নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের যানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্ব আরোপ করেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তিনি বলেন, মেগা প্রকল্পের পরিবর্তে সরকার সামাজিক কর্মসূচি ও জনগণের উপর জনকল্যাণের উপর গুরুত্ব দিচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যম সহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সকল স্তরে নৈতিকতার চর্চা করতে হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত ফলের জন্য জনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী দেশের নৌ পরিবহন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর আহ্বান জানান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। খেলার খবর। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। এর আগে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 6 উইকেটে 349 রান করে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব কয়েকটি উইকেট হারিয়ে 413 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সবের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে। Thank you.
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
0: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। ঋতু পরিবর্তনের এই সময় ঘরে বাইরে সবার সুস্থতা কামনা করছি।
2: সুস্থতা আমাদের জীবনের জন্য বড় একটি নিয়ামক। শারীরিক ও মানসিকভাবে একজন সুস্থ মানুষ পরিবার ও সমাজের সম্পদ। তাই তো ভালো পরিবেশ, আনন্দমুখর পরিবেশ, স্বাস্থ্যকর খাবার, সামাজিক শিক্ষা সবই সুস্থ স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন।
0: এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের সবার উচিত পরিকল্পিত ছোট পরিবার গড়ে তোলার মধ্য দিয়ে দেশের জনসংখ্যাকে সীমিত রাখা। তাই তো দুটি সন্তানের ছোট পরিবার গড়ে তুলি, জীবনমান উন্নত করি।
2: প্রিয় শ্রোতা, প্রকৃতিতে এখন ঝড় বৃষ্টি আর গরমের আনাকোনা। তাই তো শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মানতে হবে। গরমে ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত বিশ্রাম আর পরিকল্পিত জীবনযাপন আমাদের নিশ্চয়ই সুস্থ রাখবে। আবারও সবার সুস্থ ও স্বাভাবিক জীবন কামনা করে চলে যাব অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
0: অনুষ্ঠানে প্রথমে শোনাব একটি জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও নিশি কাউসার, কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, গানের রেশ ধরে বলতে চাই, সংসার নামের এই যে নিয়ম, তা তখনই খুব বেশি স্বস্তিদায়ক হয় যখন আমরা সেখানে সুখে শান্তিতে থাকি।
1: আবার পারিবারিক শান্তি অনেকাংশে নির্ভর করে সুস্বাস্থ্যের ওপর। পরিবারের সদস্যরা যদি সুস্থ এবং হাসি আনন্দে থাকে, তবে সে সংসারে সুখ আর অনাবিল শান্তি বিরাজ করে। তাই তো পারিবারিক পরিবেশ হাসি আনন্দের হওয়া প্রয়োজন।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের শোনাবো স্বাস্থ্য বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাবু সরকার ও রন্টি দাস। তাহলে শুনুন গানটি।

ছেলে কিংবা মেয়ে সবার জীবনে বয়ঃসন্ধির সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তাদের শারীরিক এবং মানসিক উভয় পরিবর্তনই হতে থাকে, তাই তো? অতিরিক্ত আবেগ, হতাশা, মানসিক অশান্তি সহ নানাবিধ সমস্যায় তারা পড়ে। এই সময় পরিবারের বয়োজ্যেষ্ঠদের বিষয়টি তাদের বুঝিয়ে দিতে হবে। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব বয়ঃসন্ধি সম্পর্কিত গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আশিকুর রহমান আশিক ও মোর্শেদা শাহরিন। কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন দীপক কুমার দে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান আমাদের কথা আমাদের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, এবারে শোনাবো জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন। তাহলে শুনুন গানটি।

বন্ধুরা, আমরা সবাই জানি বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অভিশাপ। তাই তো আইনে বাল্য বিয়ে দণ্ডনীয় অপরাধ। ছেলে মেয়ের নিরাপদ ভবিষ্যতের জন্য আসুন আমরা বাল্যবিবাহকে না বলি। এবারে আপনাদের শোনাব বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গান, শিল্পী অনিমা মুক্তি গোমেজ। শুনুন তাহলে গান।

শরীর ভালো রাখতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই, তাই তো নারী পুরুষ সবাইকে পুষ্টিকর খাবার খেতে হবে। এবারে শুনবেন পুষ্টি বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও প্রিয়াঙ্কা।

আমাদের শরীর ভালো রাখতে ডাক্তারি পরামর্শ মেনে চলতে হয়। পরিবার পরিকল্পনা কেন্দ্রে নানান ধরনের পরামর্শ পাওয়া যায়, ফলে আমরা সেখান থেকে উপকৃত হই। এবারে আপনাদের শোনাবো স্বাস্থ্য বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মার্লিন টুকটুকি সাধক, কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

গানে আমরা শুনছিলাম শারীরিক ও মানসিক সুস্থতা একজন মানুষের পরিপূর্ণ বিকাশের সহায়ক শক্তি। তাই তো আমাদের ঘরে আর বাইরের পরিবেশকে অনুকূলে রাখতে চেষ্টা করতে হবে। অন্যের অধিকারের সঠিক মূল্যায়ন করতে পারলে অন্যের অধিকারের পাশাপাশি নিজ

0: বন্ধুরা, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। এবারে বিদায়ের পালা। যাবার আগে বলতে চাই, ঋতু পরিবর্তনের এই সময় ঠান্ডা আর গরমের মিশেল আবহাওয়ায় অসুস্থ হলে চলবে না। বিশুদ্ধ পানি, পর্যাপ্ত বিশ্রাম আর ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের সুস্থ রাখবে।
1: স্বচ্ছ পরিবেশ থেকে পরিবারের সদস্যদের দূরে রাখুন। ডেঙ্গু প্রতিরোধে ঘর বাড়ি পরিচ্ছন্ন রাখুন। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আবারও সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করছি অনুষ্ঠানের পক্ষ থেকে। শাহনাজ পারভীনের গ্রন্থনায় আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ কাউসার শেখ
0: এবং আমি শাহনাজ পারভীন,
1: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন
0: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য।

0: অস্মিতা ঢাকা। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী, গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন ইউনুস আলী।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন খবর, প্রথমে ইংরেজি ও পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh Bitar. The news read by Ismat Jahan Lima. Prime Minister Tariq Rahman has called upon police personnel to try their best to ensure peace and security of the countrymen. He made the call while addressing the inaugural ceremony of the Police Week 2026 at the Razorbagh Police Lines ground in the capital today. The Prime Minister said, ensuring peace and security of the country's people depends largely on the role of the police. He said it is a sacred duty to protect the independence of Bangladesh at any cost, for which the police personnel sacrificed their lives. Tariq Rahman urged police members to take a vow so that no fascists or authoritarian force can further use them against the country and the freedom of its people. He said people who had long suffered from attacks, cases, repression and deprivation now expect peace and security under the present democratic government. The Premier also highlighted the role of Bangladesh police in UN peacekeeping missions, saying police personnel have earned international recognition through professionalism, courage and humanity. He said the people of the country also expect human behavior from the police, not only abroad but at home as well. Earlier, the Prime Minister inaugurated the four-day Police Week at Razorbagh Police Lines with the annual parade this morning. The theme of this year's Police Week is Amar Polish Amar Desh, Shobar Age Bangladesh. Among others, LGRD and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir, Home Minister Salahuddin Ahmed and Information and Broadcasting Minister Jahiruddin Shopun were present at the event. Prime Minister Tariq Rahman has said crime control will become easier if trust is built between the police and the people. He urged police members to earn people's trust and ensure that no innocent person becomes a victim of harassment. The Prime Minister made the call at the Police Welfare Parade held at the Razorbagh Police Auditorium today. He said, if the police can become a symbol of trust and security for the people, that is the success of the police as well as the success of the government. Tariq Rahman said, it is very important to create the perception in people's minds that their troubles will lessen after going to the police station. He said, the fascist government had made the police force stand against the people for its narrow partisan political interests. The Prime Minister said, the current government is giving the highest priority on improving the law and order situation in the country and ensuring the safety of public lives and property. Finance Minister Amir Khusro Mahmood Chaudhry has emphasized on participation and inclusiveness in the country's economy so that every citizen can take part in economic activities and share the benefits of development. He made the emphasis while addressing a program held at the PKSF auditorium in the capital today. The finance minister said, the government is focusing more on social programs and public welfare instead of mega projects. Information and Broadcasting Minister Zuhiruddin Shopun has emphasized on increasing awareness on social media, including digital media with values and moral education. He said this at a program in the capital today. The Information and Broadcasting Minister said, morality must be practiced at all levels. At the program, State Minister for Expatriates, Welfare and Overseas Employment Mohammad Nurul Haq said a change in public mentality is necessary for the desired results of the July mass uprising. Road Transport and Bridges, Shipping and Railways Minister Sheikh Rabiul Alam has said all kinds of arrangements are being taken to ensure a smooth journey for the upcoming Eid al-Adha. He said this at the inauguration program of the Maritime Safety Week 2026 in the capital today. The minister called for utilizing the talent, patience and sacrifice of officials and employees at all levels concerned to advance the country's shipping sector. At the event, State Minister for Shipping Mohammad Razib Hassan said it is possible to reduce the number of accidents on waterways to zero through awareness and responsibility. Mother's Day is being observed in the country today like elsewhere in the globe. The day is observed on the second Sunday of May every year to express respect, love and gratitude to all the mothers of the world. a car bombing at police post followed by an intense firefight has killed at least 15 officers in northwestern Pakistan. Police and security sources say the attack took place in Bannu, a district in Khyber Pakhtunkhwa province bordering Afghanistan last night. An alliance of armed groups known as Ittehad-ul-Mujahideen in Pakistan has claimed responsibility for the attack. Cricket. And visiting Pakistan were 349 for 7 in their first innings on the third day of the first test against Bangladesh at Mirpur Sher-e-Bangla National Cricket Stadium before rain interrupted the play. Earlier, Bangladesh scored 413 runs in their first innings. Finally, weather. And forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Pabna, Bora, Tangal, Mamsing, Dhaka, Faridpur, Madaripur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Kumla, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. Reports in these areas are to highest cautionary signal number 1. And there's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad, Porchi, Rohima Akhtar Khatun. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার বড় প্রকল্পের বদলে সামাজিক কর্মসূচিকে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশের সাধারণ মানুষকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আজ রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত একটি প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কতগুলো কঠোর মানদণ্ড এবং বা বেঞ্চমার্ক নির্ধারণ করেছে সরকার। তিনি বলেন, সরকারি টাকা মানেই জনগণের ট্যাক্সের টাকা, তাই প্রতিটি প্রকল্পের পেছনে সুনির্দিষ্ট চিন্তাভাবনা, আউটপুট এবং জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে। বাণিজ্য নির্ভর বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর এবং লজিস্টিক্স খাতের উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বন্দর ও লজিস্টিক্স খাতের সমন্বয় ও কার্যকারিতা বৃদ্ধির জন্য সরকারি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে গতকাল পর্যন্ত 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হয়েছে। চলতি মাসে আরও 8 কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক এ কে এম মিজানুর রহমান বাসসকে জানান, গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরও 8 কার্গো এলএনজি আমদানি করা হবে। আগামী মাসে আরও 4 কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 394টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 161টির, কমেছে 194টির এবং অপরিবর্তিত ছিল 39টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএস EX 13 পয়েন্ট কমে অবস্থান করছে 5220 পয়েন্টে। ডিএসইতে 727.45 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 844.92 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার 123.25, ক্রয় 122.20, ইউরো বিক্রয় 146.74, ক্রয় 144, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.74, ক্রয় 166.58। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.79, ক্রয় 95.93, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.61, ক্রয় 30.99 এবং থাই বাত বিক্রয় 3.85, ক্রয় 3.77। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
4: আমি আরিয়ান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
5: আমি আইমানা ওসাব ভুইয়া, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
3: দূরের বন্ধুরা, তোমাদেরকেও আমন্ত্রণ, কাছের বন্ধুদেরকেও আমন্ত্রণ। আমাদের আজকে শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে যে বিষয়টি আমরা আজকে আলোচনা করব, সেটি হয়েছে নবম শ্রেণীর বাংলা সাহিত্য যে বইটি আছে, মাধ্যমিক বাংলা সাহিত্য, সেই বইয়ের একটি কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। তোমাদের এই কবিতাটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত আছে নবম শ্রেণীতে, এবং যারা দশম শ্রেণীতে আছো তাদের জন্য সেটি নির্ধারিত। সে কারণে আমরা আজকের এই ক্লাসে কপোতাক্ষ নদ কবিতাটি একটি বিশেষ ধরনের কবিতা, সেই কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কবি সম্পর্কে একটু জানবো। যে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে, এবং 1843 সালে তিনি যখন খ্রিস্টধর্ম গ্রহণ করেন তখনই তার নামের প্রথমে মাইকেল কথাটি যুক্ত হয়। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি তার আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদবোধ কাব্য। তার অন্যান্য কাব্য হয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য, মীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। আজকের যে কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, এটিও চতুর্দশপদী কবিতাবলীর একটি কবিতা। তার নাটকও আছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একে একে বলে সুব্রত ও বরু শালিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দের 29 জুন কবি পরলোক গমন করেন। দূরের বন্ধুরা, তোমরা শুনেছ, এটা বইও তোমাদের আছে কবি পরিচিতি সম্পর্কে। তোমাদেরকে আজকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটি গল্প শোনাবো। দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো, কাছের বন্ধুরাও, তোমরা কি জানো যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন জমিদার পরিবারের সন্তান? তোমরা সেটা জানো? ওনার কথা এরকম গল্প আছে যে উনি যখন স্নান করতে যেতেন, গোসল করতে যেতেন, তখন ওনার মা 8টা হাঁড়িতে ভাত বসাইতো। অর্থাৎ যে হাঁড়ির ভাত ভালো ফুটত সেই হাঁড়ি থেকে উনাকে খাবার দিত। অর্থাৎ যেভাবে উনি জীবনযাপন করেছেন জমিদারি, বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত আর মাতার নাম ছিলেন জাহ্নবী দেবী। তো মাইকেল মধুসূদন দত্তের যে ছোট সময়টা যেভাবে কেটেছে, যখন ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি ওনার গভীর অনুরাগ ছিল এবং ইংরেজি সাহিত্য যখন তিনি রচনা করলেন, বিদেশে চলে গেলেন, যখন দেখা গেল যে ইংরেজি সাহিত্য ঠিক সেইভাবে বিদেশে প্রচার হচ্ছে না, প্রসার হচ্ছে না, এমন সময় গিয়েছে মাইকেল মধুসূদন দত্ত অনাহারে থেকেছেন। কিভাবে দেশে আসবেন? সেই টাকাও নেই, ভিক্ষা করবেন তারও সুযোগ নেই। কবি মানুষ, মানুষ খাবার দিলে খেতে পারত। এমন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে এই দেশে আনার ব্যবস্থা করেন। তো বিদেশে থাকাকালীন তিনি তার যে শৈশব কেটেছে কপোতাক্ষ তীরে সাগরদারি গ্রামে, সেই সাগরদারি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদকে কেন্দ্র করে তিনি সনেট কবিতা লিখেছেন। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু এমনিতে সনেটের প্রবর্তন করেন একজন ইতালীয় কবি প্যাত্রাক, তিনি সনেটের প্রবর্তন করেন। তো প্রথমে দূরের বন্ধুরা, তোমাদেরকে আসলে আমি বলবো, এই কবিতাটা পড়ার আগে তোমাদের প্রথমে জানতে হবে যে আসলে সনেট কি। আমরা বাংলায় যদি অনুবাদ করি, সনেট হয়েছে চতুর্দশপদী কবিতা। অর্থাৎ যে কবিতার মধ্যে 14 চরণ আছে এবং 14 চরণ বিশিষ্ট কবিতা, এবং প্রথম 8 চরণ এবং শেষের 6 চরণ, এর 2টি ভাগ, একটি হচ্ছে অষ্টক আর একটি হলো শতক। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক এবং শেষের 6 চরণকে বলা হয় শতক। প্রতি চরণে 14 অক্ষর, প্রতিচরণে কয়টা অক্ষর?
5: চোদ্দ
3: অক্ষর। দূরের বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়টি একটু যদি আমি একটু লিখে শিখাই, যেমন দেখো স ত ত হে নদ, আমি একসাথে উচ্চারণ করেছি নদ, মানে এক অক্ষর। আমাদের জিহ্বার স্বল্পতম প্রয়াসে এক শ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। বলতো আরিয়ান কি বলেছি? আমাদের জিহ্বার স্বল্পতম প্রয়াসে এক শ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাহলে আরিয়ান দেখো তো কয়টা অক্ষর আছে? স,
4: স,
3: ত,
4: ত,
3: ত,
4: ত,
3: হে,
4: হে,
3: নদ,
4: নদ,
3: তু,
4: তু,
3: মি,
4: মি,
3: প, র, মূল, ম, নে। তাহলে কয়টা অক্ষর আছে দূরের বন্ধুরা? তোমরাও দেখো, এক, স, ত, ত, তিনটা অক্ষর, হে একটা, চারটা, নদ একটা, পাঁচটা, তুমি হলো দুইটা, সাতটা, পর নয়টা, মোর একটা, দশটা, ম, নে বারোটা। কিন্তু বলা হয়েছে কি চোদ্দ অক্ষর। তাহলে এখানে আমরা কয়টা অক্ষর পড়েছি?
5: বারোটা।
3: আসলে চোদ্দ অক্ষরই আছে। তাহলে অক্ষরটা দূরের বন্ধুরা আমরা কিভাবে পড়বো? আমরা একটু ইংরেজিতে লিখবো, স, ত, ত। বলো আরিয়ান বানানটা করো,
4: স, ত, ত,
3: ইংরেজিতে বলো দূরের বন্ধুদের উদ্দেশ্যে,
4: এস, ও, টি, ও, টি, ও,
3: সতত, হে,
4: এইচ, ই,
3: নদ,
4: এন, ও, ডি,
3: তুমি,
4: টি, ইউ, এম, আই,
3: পড়ো,
4: পি, ও, আর, ও,
3: তুমি পড়ো, মনে,
4: এম, ও, এন, ই।
3: তাহলে আমরা দূরের বন্ধুরা তোমাদের জন্য একটু ইংরেজিতে রাখলাম, স, ত, ত, হে, নদ, তুমি, পড়ো, মোর,
5: মনে,
3: মোর, মনে। তাহলে যদি আমরা যখন গণব তখন যদি ভাওয়েল থাকে তখন হবে এক মাত্রা, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে দুই মাত্রা। তাহলে দেখো স, ত, ত, এখানে তিন মাত্রা, হে এক মাত্রা, নদ কনসোনেন্ট আছে তাহলে হবে কি দুই মাত্রা, তুমি দুই মাত্রা, পড়ো দুই মাত্রা, মোর দুই মাত্রা, আর হলো মো, নে। তাহলে দেখো তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ। বুঝতে পেরেছ দূরের বন্ধুরা? আশা করছি তোমরাও বুঝতে পেরেছ। অর্থাৎ যখন আমি ইংরেজিতে লিখে এটাকে মাত্রা গণনা করব, তাহলে যদি কি হয় ভাওয়েল থাকে তাহলে কি হবে এক মাত্রা, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে দুই মাত্রা। তাহলে এখানে কত মাত্রা হলো?
5: চোদ্দ মাত্রা।
3: আচ্ছা, তাহলে চোদ্দ মাত্রার কবিতা হবে। সনেটার আরেকটি বৈশিষ্ট্য হলো চোদ্দ মাত্রা। চোদ্দ মাত্রার মধ্যে আমরা যখন কবিতাটা পড়ি, যে সতত হেনদ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, তখন আমরা কবিতার মাঝে থামি না?
5: জি স্যার,
3: থামি তো, বিরতি দেই তো। এখন আরিয়ান তুমি বলো তো, কবিতার মাঝে যখন বিরতি দেই তাকে আমরা কি বলি?
4: পর্ব।
3: পর্ব। আইমান তুমি বুঝতে পেরেছ? কবিতার মাঝে যখন আমরা থামি তাকে কি বলা হয়?
4: পর্ব।
3: তাহলে এখানে পর্ব কয়টা আছে? প্রথম প্রতিচরণে দুইটা করে পর্ব, আর প্রথম পর্বে আছে আট মাত্রা, আর শেষের পর্বে আছে ছয় মাত্রা। অর্থাৎ চোদ্দ মাত্রার যদি কোনো ছন্দ হয় তাকেই বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। বলতো কি বলেছি?
4: অমিত্রাক্ষর ছন্দ যখন কোনো ছন্দে,
3: তাহলে কিভাবে বুঝবো সেটা অমিত্রাক্ষর ছন্দ?
4: যখন সে ছন্দে প্রথমে
3: আট মাত্রা হবে, আবার পরে ছয় মাত্রা, অর্থাৎ আট যোগ ছয় সমান চোদ্দ মাত্রার যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাই হলো অমিত্রাক্ষর ছন্দ, যেটি মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছেন। আরেকটি বিষয় হলো অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা, আর ষটকে থাকবে ভাবের পরিণতি। আরেকটি বিষয় হলো দেখো, আমরা দূরের বন্ধুরা তোমাদেরকে বলছি, যখনই তোমরা কবিতা পড়বে তখন তোমরা দেখবে কবিতার মধ্যে মিল আছে, অন্তমিল, প্রতি দুই চরণ পর পর মিল থাকতে পারে, প্রথম চরণের সাথে তৃতীয় চরণ মিল থাকতে পারে, বা দ্বিতীয় চরণের সাথে চতুর্থ চরণে মিল থাকতে পারে, কিন্তু সনেটের এরকম অন্তমিল থাকবে না। সনেটের অন্তমিল নিজস্ব। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষণোত কবিতার ক্ষেত্রে যে অন্তমিলটা দেখিয়েছেন সেটি হয়েছে ক, খ, ক, খ, ক, খ, খ, ক, এইটা হলো অষ্টক, আর ষটক হলো গ, ঘ, গ, ঘ, গ, ঘ। অর্থাৎ তোমরা যদি দূরের বন্ধুরা শেষের যে মনে এটা যদি তুমি ক ধরো নে, আর লে যদি খ ধরো তাহলে ক, খ, আবার ক, খ, আবার খ, খ, শেষ একটা খ, খ। আর তুমি যদি বে কে গ ধরো, তে কে ঘ ধরো, তাহলে বে, তে, বে, তে, বে, তে, অর্থাৎ গ, ঘ, গ, ঘ, গ, ঘ। এটা হলো সনেটের
5: বৈশিষ্ট্য।
3: আইমান তুমি একটু বলো তো, যদি আমরা সহজ করে দূরের বন্ধুদের যদি বলো যে সনেট বৈশিষ্ট্যটা কি কিভাবে বুঝবো?
5: এখানে চোদ্দ চরণ থাকবে, প্রতিটি চরণে চোদ্দ
3: অক্ষর
5: থাকবে,
3: যার দুটি ভাগ থাকবে,
5: দুটি ভাগ থাকবে অষ্টক আর ষটক,
3: ষটক
5: অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা, আর ষটকে থাকবে ভাবের পরিণতি,
3: এবং নিজস্ব অন্তমিল
5: থাকবে,
3: সনেটের নিজস্ব অন্তমিল থাকবে। অন্যান্য কবিতার মতো যে অন্তমিল সেটা থাকবে না, ঠিক আছে? এখন আমরা মূল কবিতাটি আসি। এই কবুতকনদ কবিতাটির মধ্য দিয়ে দূরের বন্ধুরা তোমরা মূলত যে বিষয়টি শিখবে সেটি হয়েছে স্মৃতি কাতরতার অন্তরালে কবির যে দেশপ্রেম বোধ, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গিয়ে তিনি যে দেশকে কবুতকনদকে ভুলেননি, বাংলা ভাষাকে ভুলেননি, বাংলা ভাষায় কাব্য সাহিত্য রচনা করছেন, তিনি যে এগুলো সব ছেড়ে দিয়ে দূর দেশে চলে গিয়েছেন, তিনি এখন অনুশোচনায় ভুগছেন। সেই কারণে তিনি বলেছেন, সতত হেনদ তুমি পর মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, আমি যখন নীরবে নির্জনে একা বসে থাকি তখন তোমার কথা আমি ভাবি। সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়ায় একানামি ভ্রান্তির চলনে, আমি যখন রাতের স্বপ্নে তোমার কলকল ধ্বনি শুনতে পাই আমি ভ্রান্তির চলনে, ভুলের তারণে আমি তো ভুল করেছি, অনুশোচনার কবির একটা অনুশোচনা জেগেছে। কি অনুশোচনা জেগেছে? যে আমি ভুল করেছি। কি ভুল করেছি? যে আমি এই দেশ ছেড়ে চলে এসেছি, তার মধ্যে যে অনুশোচনাটা কাজ করেছে, তো বলছে যে আমি স্বপ্নে রাতের বেলা স্বপ্নে তোমার সেই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনে আমি আমার কানকে শান্তি দেই, কিন্তু আসলে তো আমি শুনতে পাই না। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, অনেক দেশ আমি ঘুরেছি, অনেক নদ নদীর পানি আমি পান করেছি, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কিন্তু তোমার এই ভালোবাসা আমি কোথা থেকে পেয়েছি, কোথাও পাইনি। অনেক দেশ ঘুরেছি, অনেক নদ নদীর পানি আমি পান করেছি, কিন্তু তোমার এই ভালোবাসা আমি কোথাও পাইনি। সেই কারণে কবি কপোতাক্ষ নদের জলধারাকে বলেছেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে, তিনি কপোতাক্ষ নদের জলধারাকে মাতৃ দুগ্ধের সাথে তুলনা করেছেন। তাহলে এই যে অংশটুকুর মধ্যে আছে যে কবির যে তোমার কথা আমার মনে পড়ে, তোমার কথা আমি ভাবি নীরবে নির্জনে একা যখন বসে থাকি, এটা তার কি বোধ? তার এটা তার কি বোধ আনিয়ান?
4: স্মৃতি,
3: তার স্মৃতি, শুধু কি স্মৃতি, স্মৃতি কাতরতা। আবার শেষের দিকে যখন তিনি বলেছে যে অনেক দেশ ঘুরেছি, অনেক নদ নদীর পানি পান করেছি, কিন্তু তোমারে ভালোবাসা পাইনি, এটা তার
4: স্মৃতি,
3: এটা তার দেশের প্রতি কি, নদীর প্রতি তার কি ভালোবাসার প্রকাশ। সেই কারণে তিনি বলেছেন যে তোমার যে স্নেহের তৃষ্ণা ভালোবাসা অন্য কোন নদ নদীর পানি আমাকে মিটাতে পারেনি। সেই কারণে তিনি বলেছেন যে কপোতাক্ষ নদের জলধারাকে বলেছেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ মাতৃ দুগ্ধের সাথে কপোতাক্ষ নদের জলধারাকে তুলনা করেছেন, ঠিক আছে? শেষের দিকে বলেছে আর কি হে হবে দেখা, তিনি একটা আক্ষেপ করেছেন, আর কি হে হবে দেখা, তোমার সাথে কি আমার আর দেখা হবে, কারণ দেখা নাও হতে পারে। কেন না হতে পারে? কারণ কবি কোথায় আছেন? বিদেশে আছেন। তো বিদেশে যখন আছেন এই দেশে যে আসবেন, একটু আগে বলেছি যে দেশে আসার তো কোনো সম্ভাবনা তার ছিল না। তাহলে কপোতাক্ষনদকে বলেছেন যদি আমি আর দেশে আসতে না পারি আর কি হবে দেখা, আমার একটা আক্ষেপ, যদি আর দেখা না হয় যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে। তুমি হয়েছ প্রজা, তুমি কে?
4: প্রজা।
3: তুমি কে? তুমি বলতে কপোতাক্ষ নদকে বলা হয়েছে, তুমি হয়েছ প্রজা। রাজারূপ সাগর, রাজাকে
4: সাগর,
3: অর্থাৎ সাগরকে আমাদের যে নদীর জল গিয়ে কোথায় গিয়ে মেশে, সব জল সাগরে চলে যায়। তো তুমি যতদিন তোমার জল সাগরকে বাড়িরূপ কর, তুমি বাড়ি মানে জল কর, তুমি তুমি তোমার রাজস্ব ট্যাক্স, আমরা যেটা বলি যে যতদিন তুমি তোমার জল সাগরকে ট্যাক্স হিসেবে দিবে, অর্থাৎ কর হিসেবে দিবে, ততদিন তুমি আমার একটা মিনতি গাইবে। কার কাছে? বঙ্গজজনের কানে, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের কাছে, এদেশের মানুষের কাছে তুমি আমার একটা মিনতি গাইবে। সখে বন্ধু সখারিতে বন্ধুত্বের খাতিরে নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, অর্থাৎ কপোতাক্ষনদকে কবি বলেছেন যে তুমি আমার একটা মিনতি এদেশের মানুষের কাছে বলবে, কি বলবে? যে আমি বিদেশে থেকে কষ্ট করলেও আমি যে তোমাদের কপোতাক্ষনদকে স্মরণ করছি, এ দেশকে স্মরণ করছি, বাংলা ভাষায় কাব্য সাহিত্য রচনা করছি, এই মেসেজটুকু তুমি দিবে। কতদিন? আজও কিন্তু কপোতাক্ষনদ সেই বার্তা কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন আরিয়ান তুমি কি কপোতাক্ষনদটা বুঝতে পেরেছো? তুমি যদি দূরের বন্ধুত্বের উদ্দেশ্যে একটু প্রথমে বলো যে আসলে মাইকেল মধুসূদন দত্তের দুইটা সৃষ্টি আছে বাংলা সাহিত্যে, একটা সৃষ্টি কি
6: সনেট,
3: সনেট তিনি আবিষ্কার করেছেন। আবার কবিতার ক্ষেত্রে কোন ছন্দের আবিষ্কার করেছেন,
4: অমিত্রাক্ষর
6: ছন্দ।
3: এবার আইমন বলো তো অমিত্রাক্ষর ছন্দ কি?
4: যে ছন্দে প্রথম আট, মানে প্রথম
3: আট মাত্রা থাকবে,
4: আট মাত্রা থাকবে, দ্বিতীয় চরণে
3: ছয় মাত্রা, চৌদ্দ মাত্রা যদি কোনো চরণ হয় সেটা হলো অমিত্রাক্ষর
4: ছন্দ বলে
3: ছন্দ আছে। ঠিক আছে, ওকে। এবার তুমি যদি আমিয়ান যদি বলো আরিয়ান যে সনেট কি?
6: সনেট হলো এমন ধরনের কবিতা যেখানে চোদ্দটি লাইন থাকবে এবং
3: চোদ্দটি চরণ থাকবে। কবিতার লাইনকে আমরা বলি চরণ,
6: চরণ
3: বা পংক্তি। আর যখন তিন চার লাইন একসাথে আছে তখন আমরা বলি স্তবক। কবিতার মাঝে যদি বিরতি দেই তাকে কি বলা হয়?
6: পর্ব।
3: কবিতার মাঝে যদি বিরতি দেই তাকে কি বলা হবে? পর্ব। ঠিক আছে, তাহলে সনেট কি?
6: সনেট হলো এমন ধরনের কবিতা যেখানে চোদ্দটি চরণ রয়েছে এবং প্রথম আটটি চরণে,
3: প্রথম আট চরণকে আমরা বলবো অষ্টক,
6: অষ্টক
3: এবং
6: অষ্টক,
3: অষ্টক, হ্যাঁ,
6: এবং
3: শেষের ছয় চরণকে কি বলবো?
6: ষটক।
3: অষ্টকে কি থাকে?
4: ভাবের প্রবর্তনা।
3: আর ষটকে
6: ভাবের ফল।
3: আচ্ছা, এখন অর্থাৎ অষ্টকে যে ভাবটা নিয়ে কবি বলবেন সেই ভাবটার পরিসমাপ্তি আসবে কোথায়?
6: ষটকে,
3: ষটকে। তাহলে এই কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম দিকে কি বলেছেন অষ্টকে?
4: ভাবের প্রবর্তনা।
3: কি বলেছেন তুমি যদি বলো? দূরের বন্ধুদের জন্য
4: দেশের প্রেম, দেশপ্রেম,
3: তার যে স্মৃতি, তিনি যে বিদেশে গিয়ে অনুশোচনে ভুগছেন, এই দেশকে ভুলতে পারেননি, একপতাক্য নদকে ভুলতে পারেননি, এখান থেকে যে চলে গিয়ে উনি মানে অনুশোচনায় আছেন, উনার যে সবসময় তার মনে পড়ে একপতাক্য নদের কথা, একপতাক্য কলকল ধ্বনির কথা, এদেশের মানুষের কথা সবসময় যে তার মনে পড়ে, সেই আবেগটা তিনি প্রকাশ করেছেন। এরপরে বলেছেন যে যতদিন তুমি থাকবে, তুমি থাকবে মানে কপোতাক্ষ নদ থাকবে, কিভাবে কপোতাক্ষ নদ থাকবে? যতদিন তুমি তোমার জল সাগরকে প্রজা হিসেবে, তুমি প্রজা হিসেবে সাগরকে ট্যাক্স দিবে, ততদিন তুমি আমার একটা মিনতি এদেশের মানুষের কাছে বলবে। এবার আরিয়ান তুমি প্রথম আট চরণটা একটু পরে শোনাও তো দূরের বন্ধুদের জন্য।
6: শতত হে নদ,
3: এরকম করে পড়বা,
4: শতত হে নদ তুমি পড়ো মোর মনে,
3: শতত হে নদ তুমি পড়ো মোর মনে,
4: সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপ্নে,
3: সতত যেমতি লোক নিশার স্বপ্নে শুনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে
4: জুড়াই
3: জুড়াই একানামি
4: ভ্রান্তির
3: ছলনে, ছলনে
4: বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে।
3: এখন তুমি যদি এই যে প্রথম যে আটলাইন, এই প্রথম আটলাইনের শেষের যে তিনটা চরণ, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, অনেক দেশ আমি দেখেছি, অনেক নদ নদের পানি আমি পান করেছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা, স্নেহের তৃষ্ণা মানে কি? তোমার ভালোবাসা, তুমি যেভাবে আমাকে ভালোবেসেছ সেই ভালোবাসাটুকু আমি অন্য কোথাও পাইনি, সেই কারণে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের জলধারাকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। ঠিক আছে দূরের বন্ধুরা, আশা করি আজকের যে পাঠ কপোতাক্ষ নদটা যেটা যে বিষয়টা আমরা আলোচনা করেছি এবং সনেট নিয়ে আলোচনা করেছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। শুধুমাত্র যে বিষয়টা এখন প্রয়োজন হবে তোমাদের, যে বাসায় আজকের পাঠের সাথে মিলিয়ে পাঠ্য বইটি ভালো করে পড়বে, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দূরের ও কাছের বন্ধুদের আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
1: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিত রায়, সম্পাদনা ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিলিয়া আলী।

দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মিলি আলী। যৌনহয়রানি, ধর্ষণ এবং নারী নির্যাতন অত্যন্ত গর্হিত কাজ এবং দণ্ডনীয় অপরাধ। নারী কারো বোন, কারো স্ত্রী, কারো কন্যা, সর্বোপরি নারী মা জাতি। আসুন নারীদের প্রতি সদয় আচরণ করি, সমাজ উন্নয়নে পারিবারিক শান্তি বজায় রাখতে নারীর অপরিসীম ভূমিকা। নারীর প্রতি নির্যাতন বা নারী ধর্ষণ সমাজকে কলুষিত করার নামান্তর। আসুন সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হই।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন খাল খননের গান মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গানটির কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন। আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
2: আরে আরে ভাই ভাই থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও। জিতু, কথা কি সত্যি?
4: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
4: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
4: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসের এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়া লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
6: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল, গীতিকার এবং সুরকার শাহ আব্দুল করিম।

আপনারা শুনছেন পল্লীগীতি, মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে। এবার গানটির গীতিকার এবং সুরকার উকিল মুন্সী।

0: দোকানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার নির্যাতিত নিপীড়িত ও অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেডে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে, মানুষ মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গুরুত্ব আরোপ করেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যম সহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সকল স্তরেই নৈতিকতার চর্চা করতে হবে। সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী দেশের নৌ পরিবহন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর আহ্বান জানান। খেলার খবর, ক্রিকেট। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৪১৩ এবং বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান ৩৮৬। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: আরে বাবারে আজকে তো দেখাচ্ছে দুজনে একেবারে সেরকম, মানে গরমের উত্তাপ কমছে, তোমাদের উত্তাপ বাড়ছে নাকি?
1: হ্যাঁ, তোমাকে দেখলে তো আমরা এমনি একটুখানি মানে কি বলো ভালো লাগে।
2: শোনো, আজকে সকালবেলা প্রচন্ড রোদ হয়েছিল, দেখছো? রোদ্রের মধ্যে কাজ করছি, রোদ্রের মধ্যে দুপুরবেলা গাছের ছায়া একটু জিরে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে কাজ করছি, বিকেলে একটু হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে।
1: খাবারের কথাটা বললে না, দুপুরে খাইতে যাবো,
2: দুপুরে তো খাইছে, তো চিরাচরিত নিয়ম, সকাল দুপুর রাত খাইতেই হবে।
0: শোনো, যার নজর যেখানে প্রথমত তুমি ভুলটা করছো যে তুমি দুপুরে খাইছো, তারে
2: প্রচন্ড রোদ্রের মধ্যে একটু হালকা এক পশলা বৃষ্টি হইলো, কত সুন্দর চমৎকার গাটা জুড়ে গেল। এরপরে কাজটা শেষ করে গরু ভুষে ঠিক মতো বাইন্দা, তারপরে আসরে চলে আসে।
0: এই যে তুমি যে এই যে শরীর জুড়ানোর যে কথাটা বললা, শরীর জুড়ানোর জন্য তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো গাছ। গাছের কোন বিকল্প নেই, তোমাকে যেখানে হোক, ঘরের আশেপাশে হোক, বনে যেখানে হোক গাছ লাগে, তবে যদি ঘরের আশেপাশে জায়গা না থাকে, ছাদ তো আছে,
2: এখন ছাদে গাছ লাগানো।
0: এখন মনে করো যে ছাদে তো একটু আমরা আয়েশের জন্য যাই, সেখানে একটু বসলাম,
1: একটু খোলা হাওয়া পাই,
0: ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আকাশ দেখি, মনটা আকাশের মতো মনে হয়,
2: বিশাল হয়ে যায়,
0: তাই না? আকাশের মতো মনে হয়। সেই সঙ্গে যদি দুই চারটা গাছপালা থাকে, আকাশ বাতাস মিলাইয়া মনটা তো একেবারে
2: আরো
0: চাঙ্গা হয়ে যাবে, তাই না?
2: বৃষ্টিতেও গাছ দরকার, রোদ্রেও গাছ দরকার। রোদ্রে গাছ হলে কি হয়, ঠান্ডা লাগে, শীতল হয় বল। আর যদি বৃষ্টির সময় গাছ কেন দরকার, হালকা বৃষ্টিতে গাছের নিচে দাঁড়াইলে গায়ে বৃষ্টি লাগে, এটা তো জানো প্রমাণিত।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু দুজন মিলে যেভাবে কাব্যিক একটা পরিবেশ তৈরি করেছো, তার মধ্যে এই যে আমাদের এই যে মৎস্যকুমারী বুবু, উনি যখন কি করলেন সেটার অপেক্ষায় আছি।
0: সে তো গাছের
1: করে শুনতে আসে,
0: কথা শোনো, বল বল। সে গাছের বাতাস খায়, আবার মাছেরও বাতাস খায়। মাছের বাতাস খায় নাকি, সেটাই জিজ্ঞেস করো,
1: বলো শুনতে চাই।
3: তোমরা তো কইতাছো অনেকক্ষণ থেকে, তো শুনতেছি খালি, কই আই যাইতাছো, আমার দিকে তো কেউ খেয়ালই করতাছো।
0: আচ্ছা, কথাটা শেষ করি, শুনো। গামা সে তো মনে করে গাছের বাতাস খায়, ছাদে যায়, তারপরে মনে করে বাড়ি আশেপাশে যায়, আর মাছের বাতাস খায়, সে যখন পুকুরের পাশে বসে
1: এবং তার
0: এই যে মাছগুলো লাফায়,
1: হ্যাঁ
0: বুঝছো না, তো মাছের বাতাসও খায়, তার তো বাতাসের বাতাস তার দিকে।
3: এটা কিন্তু তুমি ঠিক কথা কইছো, আল্লাহর একটা অশেষ রহমত। আমি যেখানে যাই, মনে করো পুকুর পাড়েও গাছ আছে, সেখানে গেলেও রহমত, বাতাস আর বাতাস। আমি কিন্তু একটা টং পাতে নিয়েছি পুকুর পাড়ে, এইটা কি তোমরা খেয়াল করছো?
2: কি মজা!
3: আমি তো এটা বেশি দিন আগে পাতি না, এই জন্য খেয়াল
0: করি ভাই। তোমার জন্য একটা আগাম একটা দাওয়াত দিয়ে রাখি, এই যে টং এর মধ্যে বসে সে এই যে ঝালমুড়ি খায়, যেমন করে বাদাম ভাজা খায়,
3: তোমরা যাও আমি কাঁচা আমের ভর্তা খাওয়াবো,
1: পানি দেখতে থাকে
2: ভর্তা।
0: তুমি কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারো,
3: কাঁচা আম ভর্তা
0: একটা বসে খাই তো।
1: আচ্ছা,
0: তোমার জন্য আমি ভাগের আগে থেকে আগাম তোমাকে আমন্ত্রণ জানাই রাখি।
1: আমন্ত্রণ তো তুমি জানাই রে, কিন্তু ব্যবস্থা
0: এই যে গাছের কথা বললাম, সেখানে মনে করো এখন তো মনে করো যে আমাদের এই যে মানুষজন বাড়ছে, ঘর বাড়ি বাড়ছে, বাড়তে বাড়তে জায়গা কমছে, গাছের সংখ্যাও কিন্তু কমছে, কিন্তু কমানো যাবে না,
2: বাড়াইতে হবে।
0: সেক্ষেত্রে এখন মনে করো একটা জাস্ট কথার একটা ধরো, যে তোমার বাড়ির আশেপাশে কোথাও জায়গা নাই, ছাদে তুমি গাছ লাগাইলা, কিন্তু
1: কিন্তু
0: ছাদে যে গাছ লাগাইবা তারও কিন্তু একটা নিয়ম আছে,
1: অবশ্যই এটা শিখতে হবে, জানতে হবে।
0: আবার মনে করো শুধু গাছ না, এখন কিন্তু একটা নতুন প্রযুক্তি চালু হয়েছে,
3: সেটা আবার
1: কি বলো,
0: ছাদ কৃষি। কিভাবে ছাদ কৃষি করবা,
1: এইটা হলো
0: সেটা তো মানে করলে তুমি না বুঝতে হবে, জানতে হবে, খালি গাছ লাগাই দিলাম গাছের কিন্তু যত্ন আছে, সেটাকে কিভাবে লাভবান করতে হবে। আজকে আমরা শুরুতেই ছাদ কৃষি ও নগর কৃষি এই বিষয়ে শহরকে সবুজ করার উপায় সম্পর্কে জানবো।
1: আচ্ছা, খুবই ভালো বিষয়,
3: আমরা জেনে রাখি।
0: হ্যাঁ, আমরা তো এখন তো আর গ্রাম তো আর আসলে গ্রাম নেই, আমরা শহর হয়ে গেছি, তো শহরের ভাবধারা তো আমাদের মধ্যে আছেই, সেই ধারাকে আমরা ধারিত করে একদম চলো এই ছাদ কৃষি ও নগর কৃষি শহরকে সবুজান করার উপায় আমরা কিভাবে করব
4: সে সম্পর্কে আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে জেনে নিই।
3: ঠিক আছে, শুনি। দ্রুত নগরায়নের ফলে শহর দিন দিন হারাচ্ছে তার সবুজ রূপ। এই বাস্তবতায় ছাদ কৃষি ও নগর কৃষি হতে পারে সহজ ও কার্যকর সমাধান। অল্প জায়গা ব্যবহার করে কিভাবে শহরকে সবুজ করা যায়, পরিবেশের ভারসাম্য ফেরানো যায় এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব, এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় ছাদ কৃষি ও নগর কৃষি শহরকে সবুজ করার উপায়। কৃষিজীবী ভাই ও বোনেরা আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপ্রধান কৃষি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন, ছাদ কৃষিটা আসলে কি?
5: ছাদ কৃষি বলতে ভবন বা বাসাবাড়ির ছাদে টব, ড্রাম, বেড বা বিশেষ কাঠামো ব্যবহার করে শাকসবজি, ফল মূল ও অন্যান্য ফসল চাষ করাকে সাধারণত বুঝে থাকি আমরা। এটি শহরের সীমিত জায়গাকে কাজে লাগিয়ে সবুজায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের একটি কার্যকর পদ্ধতি।
3: নগর কৃষিটা কি?
5: নগর কৃষি বলতে শহরের ভিতরে বা শহরতলিতে ছাদ, বারান্দা, খালি জমি, পার্কের নির্দিষ্ট অংশ, পরিত্যক্ত স্থান কিংবা উন্মুক্ত কাঠামোতে কৃষিকাজ করাকে বোঝায়। ছাদ কৃষি নগর কৃষিরই একটি অংশ। নগর কৃষির মাধ্যমে শহরের পরিবেশ উন্নত হয়, খাদ্য নিরাপত্তা বাড়ে এবং শহর আরো সবুজ ও বাসযোগ্য হয়।
3: শহরকে সবুজ করতে এই ভূমিকা কতখানি?
5: ছাদ কৃষি শহরকে সবুজ করতে নানা উপায়ে সহায়তা করে থাকে। আমরা যদি চিন্তা করি, প্রথমত সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা। ভবনের ছাদে গাছপালা জন্মানোর ফলে কংক্রিটের পরিবর্তে সবুজের পরিমাণ বাড়ে, বায়ু দূষণ কমায়, গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে, ফলে শহরের বাতাস পরিষ্কার থাকে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ছাদ কৃষি ভবনের ছাদকে ঠান্ডা রাখে, শহরের অতিরিক্ত গরম কমায়, পরিবেশের সৌন্দর্য বাড়ায়। সবুজ ছাদ শহরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং বসবাসের পরিবেশ আরামদায়ক করে তোলে।
3: জানতে চাই খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উপকারিতা কতটুকু এক্ষেত্রে?
5: শহরের মানুষ নিজেরাই তাজা ও নিরাপদ সবজি উৎপাদন করতে পারে, এতে খাদ্যের উপর নির্ভরতা কমে, খরচ সাশ্রয় এবং অতিরিক্ত আয় সম্ভব।
3: এক্ষেত্রে সামাজিক ও মানসিক উপকারিতা গুলো কি কি?
5: ছাদ কৃষি মানসিক প্রশান্তি দেয়, পরিবারকে সবুজের সঙ্গে যুক্ত করে এবং শিশুদের পরিবেশের সচেতনতা করে তোলে।
3: এরপর যে প্রশ্নটি করতে চাইছি, ছাদ কৃষির পরিবেশগত উপকারিতাগুলো যদি সংক্ষেপে একটু বলতেন।
5: ছাদ কৃষি পরিবেশগত অনেক উপকারিতায় আছে। যদি আমরা যদি চিন্তা করি, তাহলে প্রথমত বায়ু দূষণ কমায়, দ্বিতীয়ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তৃতীয়ত সবুজায়নে বৃদ্ধি করে থাকে, শব্দ দূষণ কমায়, বৃষ্টির পানি সংরক্ষণে সহায়তা করে, জীব বৈচিত্র্য রক্ষা করে, কার্বন নিঃসরণ হ্রাস করে, স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের ফলে পরিবহন কমে এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়।
3: নগর কৃষি খাদ্য নিরাপত্তায় ঠিক কি কি ধরনের ভূমিকা রাখছে বা রাখে?
5: নগর কৃষি খাদ্য নিরাপত্তায় অনেক ধরনের ভূমিকা রেখে থাকে। আমরা যদি চিন্তা করি, প্রথমত তাজা ও নিরাপদ খাদ্যের সরবরাহ বাড়ে, দ্বিতীয়ত বাহ্যিক উৎসের উপর নির্ভরতা কমে, দূরবর্তী গ্রাম বা আমদানির উপর চাপ কমে, ফলে সংকটকালে খাদ্য সরবরাহ স্থিতিশীল থাকে, আর্থিক সহায়তা ক্ষেত্রে সহায়তা করে থাকে।
3: আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে নগর কৃষির গুরুত্ব কতখানি বাড়বে বলে মনে করছেন?
5: আমাদের দেশের দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য ভবিষ্যতে নগর কৃষির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের, শহরের মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, খাদ্য চাহিদা মেটাতে নগর কৃষি অপরাজ্য হয়ে উঠবে একসময়। সবুজ এলাকা হ্রাস, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের, শহরের কংক্রিট বাড়ায় সবুজ স্থান কমেছে, নগর কৃষি ছাদ, বারান্দা, খালি জায়গায় সবুজায় নিশ্চিত করবে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যতে নগর কৃষি অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষা, নগর কৃষি বাতাস পরিষ্কার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবদ্ধতা কমাতে সাহায্য করবে। মানসিক ও সামাজিক, সর্বশেষ যদি চিন্তা করি, মানসিক ও সামাজিক উপকারিতা, শহরবাসীর মানসিক চাপ কমাতে, সাম্প্রদায়িক কর্মকাণ্ডে বাড়াতে এবং স্বাস্থ্যকর জীবন দ্বারা নিশ্চিত করতে নগর কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
3: অনেক ধন্যবাদ আপনাকে। ছাদ কৃষি ও নগর কৃষি শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি শহরের তাপমাত্রা কমাতে ও পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। সামান্য উদ্যোগ আর নিয়মিত যত্নে প্রতিটি ছাদ হতে পারে এক টুকরো সবুজ। শহরকে বাসযোগ্য রাখতে এই অভ্যেস গড়ে তোলায় এখন সময়ের দাবি। কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকের আসরে আলোচনা এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আসরে।
4: খুব প্রাণবন্ত আমরা আলোচনা শুনলাম। আসলে এটা যদিও বলা হয় যে সময়ের দাবি, আমি মনে করি সময়ের দাবি নয়, এটা প্রয়োজন আমার ভালো থাকার জন্য।
1: হ্যাঁ
4: অবশ্যই, শহর সুস্থ থাকলে, শহর ভালো থাকলে আমি ভালো থাকবো, আমাদের আশপাশ ভালো থাকবে, তাই না? অতএব এটা আমাদের প্রত্যেকেই, আমরা শহর বলি এবং যারা গ্রামে আছি, যাদের গ্রামেও প্রচুর পরিমাণে দালান বাড়ি আছে, আমরা ছাদ কৃষি আগে, হ্যাঁ আমরা খুব জোরে সোরে আগে নিতে পারি
1: একেবারে।
4: এখন মনে করো যে ছাদ কৃষি বলো বা আমাদের কৃষি বলো, ফসল বলো, গাছ বলো, সবকিছু কিন্তু ভালো কি মন্দ চেনার একটা কিন্তু তরিকা আছে,
1: মাধ্যম বা উপায় আছে।
4: এই মনে করো প্রমাণ, তোমাকে আমি কিভাবে চিনি?
1: ওই যে তুমি মাঝে মধ্যে বলো,
4: হ্যাঁ
1: একটা বিষয়ের উপর বেশি গুরুত্ব দাও আর কি,
4: মানুষকে চেনা যায়, সে সুস্থ না অসুস্থ, সে ভালো না মন্দ, যে সে কি খায় না খায়, তাই না?
1: হ্যাঁ,
4: কিন্তু এখন মনে করো একটা পশু, আমাদের সবার বাড়িতে মোটামুটি পশু আছে, তাই না?
1: প্রাণী,
4: প্রাণী আছে, পশু আছে। এখন মনে করো এই যে পশুটা, সেটা গরু হোক, ছাগল হোক বা অন্য পশু হোক, তুমি কি দেখে বলতে পারবে এই পশুটা সুস্থ?
1: তাৎক্ষণিক ভাবে বলা যাবে না, তবে তার আচার আচরণে হয়তো কোনো পরিবর্তন হবে যদি লক্ষ্য করি।
4: তুমি আবার কথাটা ঘুরে ফেলেছিলাম,
1: তাই তো?
4: হ্যাঁ বেসে ফেলছো। তুমি আসলে ভাত খেতে বসলে খালি ভাত থাকে না, তরকারি মরকারি হাবি চাবি, আবার মিষ্টিও খাও, মিষ্টি করে আবার চাও খাও,
1: ঘুরে ফিরে আবার ভাত খাই।
4: না আমার কথা হচ্ছে, তুমি একটা পশুকে দেখলে কি তুমি বলতে পারবে যে পশুটা সুস্থ?
1: ওই যে বললাম তাৎক্ষণিক ভাবে,
4: মোটা হলে কি স্বাস্থ্যবান হয়?
3: না তা তো আর
4: সুস্থ কিনা এবং সে স্বাস্থ্যসম্মত কিনা চিন্তা কি করে?
3: এটা তো উপসর্গ থাকতে পারে, যেগুলো দেখে আমরা কইতে পারি যে শরীরটা মনে হয় ভালো।
4: যদি না থাকে,
3: না থাকলে তো আমরা বুঝতেই পারবো না, ভিতরে ভিতরে নষ্ট হয়ে
4: যাবে। এবার তোমাকে আমি চেনার উপায়টা শিখিয়ে দিচ্ছি।
3: আচ্ছা, এতক্ষণে বুঝছি আসল কথা।
4: চেনার উপায়টা শিখতে হলে তোমাকে আগামী মঙ্গলবার সন্ধ্যা 7:05 দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে ফোন ইন অনুষ্ঠানে তোমাকে ফোন করতে হবে।
3: মেলা মেলা বিষয়।
4: হ্যাঁ, ফোন করে তুমি সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চিনের উপায় সম্পর্কে জানতে পারবা। আর এই উপায়টা তোমাকে কে জানাবেন? জানাবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। জানতে হলে কি করতে হবে?
3: ফোন করতে হবে,
4: যেটা ফোনই অনুষ্ঠান। আর ফোন করে কোন নাম্বারে?
3: ওই যে যে নাম্বারগুলো আমরা মুখস্থ করে ফেলাইছি।
4: তুমি মুখস্থ করছো? তারপর মানে তুমি কি মুখস্থ করছো?
1: না, তারপর তুমি বল।
4: না আমি বলবো না, তুমি আজকে বলতে
1: হবে। সেটা হচ্ছে আমি একা তো আর শুনি না,
4: সবাই মিলে বলো। তুমি বলতে হবে,
1: তুমি যখন বলছো তাহলে তোমার জন্য বলছি, সবার জন্য।
4: আমার জন্য না বলবো না, তুমি সবার জন্য বলো।
1: 2448 1368 থেকে
4: এটা আসতে বলো। আমি
1: আমি আমার
4: শ্রোতারা শুনতে হবে।
1: ঠিক আছে, 02448 1368 থেকে 1327 পর্যন্ত।
4: কি কি বললে তুমি? 1 2 3
1: হ্যাঁ
4: না বলতে হবে যে শোনো, 02
1: হ্যাঁ
4: 448 1 3268 থেকে 70 পর্যন্ত।
1: আমি সেটাই বললাম।
4: না তুমি 10 বলছো, বুঝে গেছো? আচ্ছা ঠিক আছে, বাকি
1: নাম্বারগুলো লিখছি। হ্যাঁ তো বলো,
4: 02448 1 3277 থেকে 70 পর্যন্ত।
1: হ্যাঁ
4: তো তোমরা ফোন করবা, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন, যেহেতু পশু চিনতে হবে আমাদেরকে সুস্থ এবং স্বাস্থ্যসম্মত কিনা, আপনারা অবশ্যই ফোন করবেন। তো তুমি অনেক কষ্ট করে নাম্বারগুলি বলছো, তুমি কষ্ট করে শুনছো, এই তোমাদের কষ্টটাকে একটু লাঘব করার জন্য এখন গান রয়েছে।
1: তাই বুঝতে পেরেছি তুমি।
4: চলো আমরা একটা কৃষি বিষয়ে গান শুনি।
1: ঠিক আছে।

0: বাজারে দেশি বিদেশি কত দামি দামি ফল থাকতে তুমি পোলাপানে লেগে পেয়ারা আনলা।
1: আরে পেয়ারা আনছি নিজের বুদ্ধিতে না,
0: তুমি তো সারা জীবন পরের বুদ্ধিতেই চললা।
2: অনেক সময় বুঝলা পরের বুদ্ধি নিয়েও নিজেকে চলতে হয় রানুর মা।
1: আরে মাস্টার ভাই আসেন আসেন আসেন।
2: এই পেয়ারা কেনার কথা মুমিন রে আমি কইছিলাম।
0: আপনি কইছেন?
2: ও কইছি এই কারণে, পেয়ারা পুষ্টি গুণে সমৃদ্ধ, খেলে শরীরের জন্য প্রচুর লাভ, সব বয়সী মানুষের পেয়ারা খাওয়ান উচিত, বিশেষ করে শিশুদের।
1: তাইলে বুঝছো তো কেন পেয়ারা আনছি?
0: পেয়ারাতে এমন কি আছে বেয়াদাকে খাইলে উপকার পাইবো?
2: পেয়ারায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, আর আছে লাইকোপেন, যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
1: মাস্টার ভাই এতদিন জানতাম না বইলা পোলাপানগো কম খাওয়াইতাম, নিজেরাও বেশি খাই নাই।
2: পেয়ারায় বিশেষ পাঁচটি গুণ রয়েছে বুঝলা, এটি ডায়াবেটিকের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী, আর ক্যান্সার প্রতিরোধ করে।
0: কোন কি মাস্টার সাহেব পেয়ারারে এত গুণ?
2: ও পেয়ারায় ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, রাতকানা রোগ থেকে বাঁচায়।
0: তাইলে তো পোলা পান্ডে বেশি বেশি পেয়ারা খাওয়ানো উচিত।
2: অবশ্যই খাওয়াইবা, পেয়ারায় আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
1: মাস্টার ভাই অহং দেখা পোলা পান্ডে বেশি বেশি পেয়ারা খাওয়ানো।
2: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে বলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন।
1: আর কি কি উপকার আছে মাস্টার ভাই?
2: পেয়ারায় ভিটামিন সি থাকায় ঠান্ডা জনিত সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি আপেল ও কমলা লেবুর সমান পুষ্টি আছে।
1: মাস্টার ভাই তাইলে আমরা নিজেরাই তো পেয়ারা গাছ লাগাইতে পারি।
2: এতক্ষণ একটা ভালো কথা কইছো, বাংলাদেশে সর্বত্র পেয়ারা হয়, এতে কোনো রাসায়নিক কীটনাশক পড়ে না বলে পেয়ারা খাবারের জন্য স্বাস্থ্যসম্মত। কৃষকরা লাভজনক ফল পেয়ারা চাষ করে লাভবান হইতাছেন, সে কারণে সাধারণ মানুষ সহজে কম দামে পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা খেতে পারতেছে।
0: তুমি যত তাড়াতাড়ি পারো পেয়ারা সারা না লাগাও।
1: অবশ্যই লাগামু, খামু নিজের গাছের পেয়ারা, পুষ্টি পামু সারা বেলা।
2: ঠিক তাই, ঠিক কথা কইছো।

0: গান শুনলা, আবার পেয়ারার গুণগান শুনলা,
1: নাটক শুনলাম,
2: সবকিছু একসাথে,
3: সবকিছুর মধ্যে দিয়েই পেয়ারার কথাটাই বলা হলো, পেয়ারার গুণগান করতে বললা, তার মানে ভালো জিনিস বলি তো গুণগান।
0: এই যে মনে করো এই যে এখন যে এই যে ঠান্ডার মধ্যে পেয়ারা কাইটা আমার বিন্দু মতো তুমি দূর ধরতে পারবে না,
4: না না না তোমার সহ
0: দেওয়ার শেষে তোমার বাড়ির সামনে কজন গিয়ে হাজির
4: যাবা যাবা, কোন সমস্যা নাই,
3: আমার
4: সাথে যায় আমার বাড়িতে
0: খাইতেই শিখলা, খাইতে শিখলা, এরবার দিকে তোমাদের নজর কেন?
2: আমি কি বলছি একবার বাবুল ভাই, রূপালীবু ভালোবাসা দাওয়াত দিল, আমাদের দোষ
0: অবশ্যই, তুমি দাওয়াত দিলে তুমি নিতে পারো কেন?
2: ভালোবাসা দিছে নেওয়া উচিত, দাওয়াত দিলে যাইতে হবে,
0: না তুমি কি তুমি কি প্রমাণ করতে চাও?
2: না কার মনে আঘাত দেওয়া উচিত না, ধরো রূপালীবু দাওয়াত দিছে, রূপালীবু দাওয়াত দিছে, আমরা যদি না যাই মনে একটা ব্যাপার
0: বন্ধুর বাড়িতে খাওয়ার বেলায় মনের দুঃখটা বুঝো, নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানোর দুঃখটা তোমার কেন আসে না?
2: না না আমি তো মাঝে মাঝে দাওয়াত দেয়, কি প্রমাণিক ভাই মনে আছে গত ঈদে দাওয়াত দিছিলাম?
0: অবশ্যই
2: গত বছরের ঈদে,
0: আরে এই বছরের কথা বলো, গত বছর তুমি জানো কেন?
4: না গেলে মনে দুঃখ পাবো, দুঃখ পাওয়ার কিছু নাই, গাছের পেয়ারা গাছেই থাকবো, তোমরা না গেলেও আমি দুঃখ পাবো না, কিন্তু কথা হইলো যে তোমরা যে গাছ লাগাও না এটাতে আমি দুঃখ পাই, বাবা যে জামগরে আসরে গাছ লাগাও, গাছ লাগাও,
0: আগামী আগামী থেকে যেদিন তোমাদের সাথে দেখা হবে আমার এই ফাঁকে কে কয়টা গাছ লাগাইছো আমার হিসাব দিতে হইব, এই হিসাব দিলে হইব না, আমি গিয়ে পরীক্ষা করবো তুমি লাগাইছো
4: কি কি গাছ লাগাইছো।
2: আরে বাবুল ভাই
0: অবশ্যই,
2: তুমি তো আসল খবর জানো না,
0: কি
2: গত বছর বর্ষা মৌসুমে যখনই চারার মেলা হয় আমি যে পেয়ারা গাছ কিনে লাগাইছিলাম বড় একটা পেয়ারা গাছ, এবার সেই পেয়ারা গাছে ফুল ধরছে, মানে পেয়ারা উইব আল্লাহর রহমতে, এই খবর তো তোমাকে দেই না,
0: এই যে মনে করো
2: এক মাস পরে আমি তোমাকে দাওয়াত দিব,
0: এই যে মিনা কামাল মিনা প্রমাণিক ভাই
3: বলো
0: তুমি এই যে গাছের আমি সাধারণ গাছের কথা বাদ দিলাম, তুমি ফল গাছ লাগাও, ফল গাছ লাগাইবা পরিবেশও সুস্থ হইব, ফলও খাইবা, অন্যদের দাওয়াত খাওয়া হইবা, নিজেরাই দাওয়াত খাও, আচ্ছা আজকে তো আমরা এই যে মনে করো ছাদ কৃষি শুনলাম, গাছের অনেক আলোচনা করলাম, এবার তোমাদেরকে উদ্ভিদ উদ্যানের কি গুরুত্ব সে সম্পর্কে জানাবো। সেটা সম্পর্কে এখন একটু আমরা জেনে নিই একটা সাক্ষাৎকার।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব জাতীয় উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, বন অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
6: জি ধন্যবাদ আপনাদের।
5: প্রথমে আপনার কাছে জানতে চাইব দেশব্যাপী জাতীয় উদ্ভিদ উদ্যানের অবস্থান ভিত্তিক এলাকা সম্পর্কে।
6: ধন্যবাদ। 1962 সালে বাংলাদেশ বন বিভাগে গড়ে ওঠা জাতীয় ঐতিহ্যবাহী জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, যা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দৃষ্টান্তনের আবাসস্থলটি ঢাকার মিরপুর একে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যানের কাছেই রয়েছে তুরাগ নদী, আর এর আয়তন প্রায় 208 একর। এছাড়াও দেশব্যাপী আরো অনেক উদ্ভিদ উদ্যান রয়েছে, যেমন গাজীপুরে আছে ভাওয়াল জাতীয় উদ্ভিদ উদ্যান, তারপরে টাঙ্গাইল এবং ময়মনসিংহে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান, দিনাজপুরে রয়েছে 5টি উদ্ভিদ উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, সিংড়া জাতীয় উদ্যান, বীরগঞ্জ জাতীয় উদ্যান, হিমসাই জাতীয় উদ্যান। এছাড়া কক্সবাজারে রয়েছে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, লাউছাড়া জাতীয় উদ্যান রয়েছে মৌলভীবাজার, পার্বত্য চট্টগ্রামে রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যান, নোয়াখালীতে আছে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান, হবিগঞ্জে আছে সাতছড়ি জাতীয় উদ্যান, সিলেটে আছে খাদিমনগর জাতীয় উদ্যান, চট্টগ্রামে রয়েছে বারৈঢালা জাতীয় উদ্যান, পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান, আর ময়মনসিংহে রয়েছে কাজীনগর জাতীয় উদ্যান, এছাড়া নওগাঁতে রয়েছে আলতাদিঘি জাতীয় উদ্যান।
5: এরপর আপনার কাছে জানতে চাইব শিক্ষা গবেষণা ও জ্ঞান সংযোজনে এবং বিনোদনে জাতীয় উদ্ভিদ উদ্যানের কি কি ভূমিকা রয়েছে?
6: আসলে অনেক ভূমিকা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশের ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং বন ও বন্য পশু পাখির সৌন্দর্য অবলোকন করার একটি উৎকৃষ্ট স্থান হল এই উদ্যান। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, পর্যটক, বিদেশি ডেলিগেট, শিক্ষার্থী, গবেষকগণ পরিদর্শন ও গবেষণা কাজে এসে থাকেন। উদ্যান কর্তৃপক্ষ সকলকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে থাকেন, তাই জাতীয় উদ্ভিদ উদ্যানটির জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও বিনোদনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। এই উদ্যানটির মধ্যে রয়েছে 11টি বড় বিভিন্ন আকারের জলাশয়, যা অত্র উদ্যানের জীববৈচিত্র্যের আবাসস্থলের অত্যাবশ্যক উপাদান। প্রতি বছর এই উদ্যানে জলাশয়ে সমাগম হয় হাজার হাজার অতিথি পাখি সহ অনেক প্রজাতির প্রাণী।
5: এরপর আপনার কাছে জানতে চাচ্ছি, জাতীয় উদ্ভিদ উদ্যানের বিশেষ দর্শনীয় এলাকা সমূহ আসলে কোনগুলো?
6: যদি আমরা না গিয়ে এখানে থেকে বৃষ্টির মাধ্যমে অবলোকন করতে চাই, তাহলে বলা যায় যে এখানে ওখানে রয়েছে হেজ সম্বলিত চক্র, পদ্মপুকুর, শাপলা পুকুর, আমাজন লিলি ট্যাঙ্ক, পুরাতন বটবৃক্ষ, শক্তিসাগর, অর্কিড হাউস, ক্যাকটাস হাউস, নেট হাউস, ছায়াতরু ইত্যাদি। মৌসুমী ফুলের বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, তারপর বেদ বাগান, মুক্ত বাগান, শাল বাগান, ঔষধি বাগান, গর্জন বাগান, পাইন বাগান এবং নার্সারি রয়েছে দুইটি। এছাড়া এখানে বাঁশ সংগ্রহশালা, পাইন সংগ্রহগার রয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় দুটি স্পট রয়েছে শক্তিসাগর এবং পুরাতন বটবৃক্ষ। দেশি প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে সিবিট, বৈলাম, চালমুগরা, ওকনা, সুলতান চাপা, হরিণা, কুম্ভী, লুকলুকি ইত্যাদি। আরেকটি নাম উল্লেখ না করলে নয়, বুদ্ধ নারিকেল, তা এখানকার বেশ আকর্ষণীয় একটি। তারপরে যদি বলা যায় পাখিদের মধ্যে রয়েছে মুনিয়া, মাছরাঙ্গা, পেঁচা, কোয়েল ইত্যাদি। এছাড়া এই উদ্যানে কাঠবিড়ালি, শেয়াল, বেজি ইত্যাদি প্রাণীও দেখা যায়।
5: এখন আপনার কাছে জানতে চাচ্ছি, জাতীয় উদ্ভিদ উদ্যান উন্নয়নে সরকারের কোন কোন পরিকল্পনা রয়েছে?
6: সরকারের পরিকল্পনা আছে যে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকাকে যুগ উপযোগী এবং বিশ্বমানের উদ্যানে উন্নীত করা প্রধান লক্ষ্য, এবং বন্যপ্রাণীর আবাসস্থল পুনরুদ্ধারের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন করা, দেশি বিদেশি ও বিলুপ্ত প্রায় প্রজাতির জিন পুল সংরক্ষণ এবং ক্রমবিলুপ্ত প্রাকৃতিক শালবন এটা পুনঃস্থাপন করা, আর প্রকৃতি পর্যটন বিনোদন বিষয়ে শিক্ষা ও গবেষণার দ্বার সৃষ্টি করা।
5: সবশেষে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন।
6: জলবায়ু পরিবর্তনের প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবেলার জন্য কার্যকরী পদক্ষেপ হল অধিক হারে বৃক্ষরোপণ করা। জাতীয় উদ্ভিদ উদ্যান অধিক পরিমাণে চারা উত্তোলনের জন্য পর্যায়ক্রমে সারা বছর বীজ, কাটিং, অন্যান্য কাজ করে আসছে। একাধিক প্রজাতির গাছ থাকায় বীজ সরবরাহের মাধ্যমে উদ্যানটি সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। মূলত বন অধিদপ্তরের জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর তথা ঢাকা যে রয়েছে, যেটা সর্ববৃহৎ জীবন্ত উদ্ভিদ সংগ্রহশালা এবং জিন পুল সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান, প্রাকৃতিক অক্সিজেনের উৎপাদক বলা যায়, তাপমাত্রা সমতা সাধন এবং ঢাকা শহরের পরিবেশের পরিশোধক হিসাবে অবদান রাখায় একে ঢাকা শহরের ফুসফুস বলা হয়।
5: আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আসরে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য। আশা করছি তথ্যগুলো সকলের উপকারে আসবে।
0: আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা, বেশ গুরুত্ব সহকারে বলা হয়েছে। তোমরা শুনছো কিনা গুরুত্ব নিয়ে আমি ঠিক বুঝতেছি
4: না। আমরা সবাই গুরুত্ব সহকারে শুনছি এবং গুরুত্ব সহকারে এগুলো আমরা মাইনে হচ্ছে।
0: তবে গুরুত্ব সহকারে দুজনের নজর কিন্তু এখন তোমার বাড়ির দিকে।
4: আচ্ছা, সমস্যা
0: নেই,
4: তুমিও যাও
0: না। আমি তো যাবোই না।
4: তোমার বাচ্চা
1: বাচ্চা, এ রূপালী, তুমি বোঝো নাই সে বাবুল ভাই।

0: তো সে জানে যে তার বাদ্যা তো আর সে হলো আমার গ্রামের মাতা বাদ্যা কি
1: এই যে শুধু ভাই কৃষকদের বুদ্ধিজীবী কৃষকদের বুদ্ধিজীবী
2: আমি যাই কিছু খাই না যাই কিছু খাই যাই কিছু খাই আমি সিল ফেলতে রাজি না কারণ এমনিতেই দাওয়াতে একজন মানে সিল পুড়ে গেছে আমি তোমাদের সাথে গিয়ে আমি সিল ফেলবো না মনে করো উপাধিটা কেন হয়েছে এই যে মনে করো কামাল মিনা একটা দাওয়াতে গেল তো দাওয়াতে গেলে কিছু খরচ আছে
3: তুমি
2: গেলে সেটা পোষাই দিলো
3: কেমন
2: থাকা যায় তুমি গেলে সেটা
3: পোষাই
2: দিলো না বুঝছো না যাক প্রামাণিক ভাই আমাদের মজার মানুষ উনি মজা পছন্দ করেন তো তোমরা এই ঠান্ডার মধ্যে কি বলে পেয়ারা রাইখা ঝালমুড়ি রাইখা আসছে অনুষ্ঠানে সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ আর যারা আমাদেরকে শুনেছেন শ্রোতা বন্ধুরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ তাহলে এবার তাহলে বাড়ি যাই চলো
1: সবার ধন্যবাদ দিয়ে বাড়ি চলো
2: যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রনিয়া সুলতানা

বাংলাদেশ বেতার ঢাকা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানে শিল্পী আলমারা মিনু, গানের রচয়িতা মোহাম্মদ লিয়াকত আল বিশ্বাস, সুর করেছেন আনিসুর রহমান তনু।

আধুনিক গান শুনছেন আলমার আমিনের কণ্ঠে। এবারে গানের গীতিকার নুরুজ্জামান শেখ, সুর করেছেন সেলিম আশরাফ।

0: অপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন আলম আরা মিনু, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানটির কথা লিখেছেন ডক্টর নাসরিন সুলতানা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আবারও বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 57% এবং সন্ধ্যে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:18 এবং অস্ত যাবে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river pose by the Till1M says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamesing, Dhaka, Faridpur, Madaripur, Jashor, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অ্যান্ড সিলেট। রিভার পোর্টস অফ দিজ এরিয়াস আর টু হয়েস্ট কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমরো। সাম প্লেস অফ রংপুর, ঢাকা, ময়মনসিংহ অ্যান্ড সিলেট ডিভিশনস অ্যান্ড এ ফিউ প্লেস অফ রাজশাহী, খুলনা, বরিশাল অ্যান্ড চট্টগ্রাম ডিভিশনস মে এক্সপিরিয়েন্স rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Potuakhali, 35.2 degrees Celsius, and the minimum was at Saidpur, 20.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.1 degrees Celsius and minimum 25.9 degrees. Humidity recorded in here at 9 AM was 57%. And at 6 PM, 91%. Sunrise over Dhaka tomorrow at 5:18 AM and sunset at 6:32 PM. And that brings us to the end of this weather report.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এবার জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2026। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনী 4 দিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যা চলবে বুধবার পর্যন্ত। এ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আর কোন ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে শপথ নিতে হবে। তিনি বলেন, সরকার প্রত্যাশা করে পুলিশ বাহিনী তাদের সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের জানমাল রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা করবে। এদিকে নৌ নিরাপত্তা সপ্তাহ আজ শুরু হয়েছে এবং তা চলবে 16 মে পর্যন্ত। এ সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, যানমালের সুরক্ষা। নৌপথে দুর্ঘটনা রোধ এবং যাত্রীদের যানমালের সুরক্ষা নিশ্চিত করাই এই সপ্তাহের মূল লক্ষ্য। সপ্তাহে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দেশে বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ। রাজবাড়ী কালোখালী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে 5 কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনর্খনন কাজের আজ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি কর্মসূচির আওতায় এই প্রকল্পের মাধ্যমে খালটি খনন করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। প্রায় 1.5 মাস ব্যাপী এই কর্মসূচি আগামী 20 জুন পর্যন্ত চলবে। নরসিংদী জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং ও যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রযুক্তির মাধ্যমে জলবায়ু সহনশীল ধানের নতুন জাত উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ গাজীপুরে অনুষ্ঠিত হয়। এতে গবেষকরা বলেন, লবণাক্ততা, খরা ও রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল ধান উদ্ভাবনে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশ নেন। নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তাদের সাথে 70 জন কৃষক, কৃষানী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এতে

তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন ও ফসল সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জ জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। জেলার ছয়টি উপজেলায় চলতি বছরে 66,000-এর বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে জেলায় প্রস্তুত পশুর মধ্যে 44,000 গরু, মহিষ 223টি এবং 20,000 ছাগল ও ভেড়া রয়েছে। নরসিংদীর ঘোড়াশালে রেলওয়ে জমি দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান আজ পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলের ঢাকা বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ সময় প্রায় 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে রেলওয়ে কর্মকর্তা সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 57% এবং সন্ধ্যে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:18 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:32। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। বাংলাদেশ
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: কেমন আছো বলো?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি। মাস্টার ভাই তুমি কেমন আছো?
3: ভালো আছি। আজকে দেখলাম যে তোমরা খুব ব্যস্ত কাজের নিয়ে।
1: হ্যাঁ, ওই যে একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে, এই সময় গাছ লাগাইলে তো
4: আর কোন না। এই আমি একটা গাছ লাগাইছিলাম, ওই কুদ্দুস চা ছাগলে এসে আমার ওই গাছটা খাই।
1: ওই যে বেড়া দিয়া দিও
4: না। হ্যাঁ, পরে পরে আরেকটা নতুন লাগাইছি, দিয়ে আবার সুন্দর করে বেড়া দিয়ে দিছি।
5: এখানে তোমার দোষ আছে।
4: কেন? আমার কি দোষ?
5: দোষ হচ্ছে তুমি যখন গাছটা লাগাইলা, তুমি ওই সময় গাছ লাগানোর সময় বেড়াটা
1: দিতা।
4: হ্যাঁ, একটু আলোচনা করছিলাম।
3: আসলে গাছ লাগানোটা আগে কিন্তু কিছু পরিকল্পনার দরকার। কি গাছ লাগাবো, কোন জায়গায়, কেন লাগাবো, কিভাবে লাগাবো, তারও কিন্তু একটা পরিকল্পনা আছে। সুতরাং এই পরিকল্পনা না করলে খামাখা যদি আমরা একটা গাছ লাগাই, সেটা ক্ষতি হবেই। সকলে খাবে,
4: তাই তো দেখলাম।
3: হ্যাঁ, তো সেই জন্য আমাদের একটা পরিকল্পনা করে গাছ লাগাতে হবে। আর গাছ লাগানো মানে কি, যে দু চারটে গাছ তোমরা আগে লাগিয়েছিল তার এখন
1: টাটকা শাকসবজি খাইতে পারতাছি। মাস্টার ভাই আমার বসত বাড়ি দেখছো নি, একটু জাগো ফাঁকা রাখছি, কত সুন্দর যে ডাটা করছি, মিষ্টি কুমড়া দেখছো না, লতানো গাছগুলি আমার কি সুন্দর হয়েছে।
4: তোমার বাড়িটা সুন্দরও লাগে অবশ্যই।
3: এবং এই যে টাটকা অবস্থায় শাকসবজি খাওয়াটা যে কত শরীরের জন্য ভালো, তোমার রান্না পাকের জন্য ভালো। হ্যাঁ, এটা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখেন, এটা আমরা জানি।
1: আর টাটকা সবজিটা মনে হয় যেন রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়
3: এরকম। ওই ফল এখন তো আম জামের সময় আসতেছে, টাটকা ফল তো এই আজকের আসলে শুরুতে কিন্তু এই বিষয়টা নিয়ে আছে। টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে আমরা কি করতে পারি, কি করা উচিত, এ বিষয় নিয়ে বলবেন ইশরাত জাহান, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন মোহাম্মদ শাহিনুর রহমান। চলো আমরা শুনি।
1: আচ্ছা শুনি।
6: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে করণীয় সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ ইশরাত জাহান, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
7: ধন্যবাদ।
6: প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে করণীয় কি।
7: টাটকা অবস্থায় সবজি ও ফলমূল সম্পূর্ণরূপে পরিপক্কতা লাভের পর সংগ্রহ করতে হবে। সংগ্রহকালীন সময়ে মাটির

0: ব্যবস্থা থাকা চলবে না। সংগ্রহ করার পরপরই মাঠ থেকে সরিয়ে আনতে হবে এবং কোনো অবস্থাতেই তীব্র সূর্যতাপ লাগতে দেয়া যাবে না। মাঠ থেকে সংগ্রহ করে খুব সাবধানে স্থানান্তর করতে হবে এবং শক্ত স্থানের উপর ফেলা যাবে না। তাই সংগ্রহের পর যত দ্রুত কম তাপমাত্রায় নামিয়ে আনা যায় এবং কাম্য তাপমাত্রায় রাখা যায় তাহলেই তাজা টাটকা রাখা সম্ভব।
1: এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, সবজি ও ফলের কিভাবে পচন রোধ করা যায়?
0: ফল ও সবজি মানুষের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে ভিটামিন, খনিজ ও আঁশজাতীয় উপাদান থাকে যা শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু এই ফল ও সবজি খুব দ্রুত নষ্ট হয় বা পচে যায়, বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায়। পচন হলে শুধু খাদ্য অপচয় নয়, অর্থনৈতিক ক্ষতিও হয়। তাই ফল ও সবজি দীর্ঘদিন ভালো রাখার জন্য পচন রোধের উপায় জানা অত্যন্ত প্রয়োজন।
1: এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে টাটকা সবজি ও ফল সাধারণত আমরা কতভাবে সংগ্রহ করতে পারি বা কতভাবে তোলা যায়?
0: টাটকা সবজি ও ফল সাধারণত দুই ভাবে তোলা যায়, হাত দিয়ে তোলা, যন্ত্রের সাহায্যে তোলা। হাত দিয়ে তোলার কতগুলো সুবিধা আছে। উন্নত ও উন্নয়নশীল সব দেশেই বেশিরভাগ ফল টাটকা বিক্রির জন্য হাত দিয়ে তোলা হয়। হাত দিয়ে ফল তোলার কতগুলো সুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে মানুষ যন্ত্রের চেয়ে অনেক বেশি যত্ন সহকারে ফল সংগ্রহ করতে পারে। হাত দিয়ে ফল তুলতে অর্থ বিনিয়োগ কম, গাছের ক্ষয়ক্ষতি হয় না, ফল নষ্ট হয় না, তাই অপচয় কম হয়। আর যন্ত্রের সাহায্যে তোলার সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। সুবিধাগুলো হলো দ্রুত কাজ শেষ করা, কাজের উন্নত পরিবেশ পাওয়া, শ্রমিক নিয়োগ ও কাজের তত্ত্বাবধান জনিত সুবিধা। আর অসুবিধাগুলো হচ্ছে ফল অথবা গাছের ক্ষয়ক্ষতি হয়, যন্ত্রের অত্যাধিক মূল্য ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে পূর্বের যন্ত্রপাতির কার্যকারিতা কমে যাওয়া অথবা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া।
1: সবশেষে আপনার কাছে আমরা জানতে চাইব, টাটকা সবজি ও ফল সংগ্রহের জন্য আমাদের দেশে কোনো হিমাগার আছে কি?
0: শাকসবজি ও ফলমূল সংগ্রহের জন্য বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে ব্যক্তি মালিকানায় দুই একটি ছোট আকারের হিমাগার গড়ে উঠেছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের এনসিডিপি প্রকল্পের মাধ্যমে ঢাকার গাবতলিতে সেন্ট্রাল মার্কেটে ছোট পরিসরে কুল চেম্বার গড়ে তোলা হয়েছে।
1: আপনাকে অশেষ ধন্যবাদ। টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে করণীয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য
0: ধন্যবাদ।
2: শুনছিলাম আমরা ইশরাত জাহান, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি, তার কাছে টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে আমাদের কি করতে হবে। অনেক কিছু জানা হলো। দেখো, এখন কিন্তু সুস্থ ও স্বাস্থ্য সম্মত পশু চেনা নিয়ে কিন্তু এখন খুব চিন্তা ভাবনা চলছে। এক নম্বর হচ্ছে কুরবানির ঈদ তো আছেই, তাছাড়া যারা আমরা খামারিদেরকেও বলবো যে তারা যখন কিনবেন, আনবেন, সংগ্রহ করবেন তখন তারা কিভাবে দেখে নেবেন। তো আগামী পরশু দিন 12 তারিখ, 12ই মে মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায়, এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-8168 থেকে 70 পর্যন্ত এবং 02-44-8132-77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-8132-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-8132-77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারবেন। আর এই আয়োজন শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare এই সরাসরি এই আয়োজনটি উপভোগ করতে পারবেন। তো যাই হোক, ভাবির খুব ইচ্ছা ছিল একটা মজার গান শুনবে। আচ্ছা, দেখা যাক আমরা কি গান শোনাতে পারি। চলো একটা গান শুনি আমরা এখন। শিল্পী শেফালী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আখতার। গানটা শুনি আমরা।
3: আচ্ছা শোনাও।

0: যাক,
1: তোমাদের যে মজা লাগছে ভালো লাগছে, শেফালী ঘোষের গান আমারও মজা লাগলো, ভাবি অনেকদিন ধরেই বলতেছিল একটু মজার গান শোনাও ভাই, এই মজার গান শোনানো হলো। আর বিশেষ করে এই সময়টা কিন্তু বেশ মজার সময়ও বটে, বৃষ্টি পড়ে কোনো কোনো সময়, বেশ কড়া রোদ, আবার বৃষ্টি পড়ে, মাটিটা কিন্তু নরম, তো এই সময়টাই কিন্তু বৃক্ষরোপণ খুবই দরকার। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ, সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো দেশে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। তো এসো আমরা সবাই সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাই বৃক্ষরোপণে উৎসাহী হই। আচ্ছা, তো এবারে এ সপ্তাহের কৃষি যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের কথক আসেন নাই, সেজন্য তার অনুপস্থিতিতে এখন আমরা শোনাব বিকল্প লবণাক্ত এলাকায় সবজি চাষে ড্রাগওয়েল, এই বিষয়টি আমরা শুনব মোসাদ্দেক হোসেন জীবন, সহকারী প্রকৌশলী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকা। তার সঙ্গে বিষয় নিয়ে কথা বলেছেন তামান্না সিদ্দিকী। চলো আমরা এই বিষয়টি শুনি।
2: চাষাবাদে পানি খুবই জরুরি উপাদান, আর যদি আপনি সবজি চাষী হয়ে থাকেন বা সবজি চাষ করতে চান তাহলে তার জন্য দরকার মিঠা পানি সেচের। কিন্তু আমাদের দেশে এমন কিছু অঞ্চল আছে যেখানে পানিতে মাত্রাতিরিক্ত লবণ এমনকি মিঠা পানির আধার পুকুরও কম, সেক্ষেত্রে অবশ্যই দরকার বিকল্প ব্যবস্থা, আর সেই বিকল্প ব্যবস্থার একটি হতে পারে ডাগওয়েল। লবণাক্ত এলাকায় সবজি চাষের ডাগওয়েল, এই সম্পর্কে আমরা আজ কথা বলবো এবং সেই সাথে কথা বলবো পলি সেচ নিয়ে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আমরা বলছি যে আমাদের দেশের অনেক অঞ্চল রয়েছে যেখানে আসলে অনেক লবণাক্ত পানি রয়েছে, এই যে লবণাক্ততার কথা আমরা বলছি, এই লবণাক্ততা বিষয়টা আসলে কি এবং লবণাক্ততার ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়?
3: পানি তো আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেচের জন্য, তো এই সেচের পানিটা আসলে লবণাক্ত হয়, কখনো মিঠাও হয়। তো লবণাক্ততা পানি হলে ওখানে আসলে সেচের জন্য কোনোভাবে উপযুক্ত নয়। আসলে লবণাক্ততা বলতে আমরা বুঝি যে সকল এলাকার মাটিতে মাত্রাতিরিক্ত লবণ বিশেষভাবে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে সে সমস্ত এলাকাগুলোকে লবণাক্ত এলাকা হিসেবে বিবেচিত করা যায়। তো লবণাক্ততাটা নির্ধারণ করা হয় আসলে একটা ইউনিট আছে পিপিটি পার্টস পার থাউজেন্ড। তো পানির লবণাক্ততা যদি 1 PPT বলা হয় তাহলে বুঝতে হবে প্রতি 1 কেজি পানির মাটিতে সেখানে 1 গ্রাম লবণ রয়েছে। যদি আবার বলি 2 PPT তাহলে সেটা বলতে বোঝাবে প্রতি 1 কেজি মাটিতে 1 গ্রাম লবণ রয়েছে।
2: আমাদের দেশে কোন অঞ্চলগুলোতে আসলে এরকম লবণাক্ত পানি বেশি পাওয়া যায়?
3: আসলে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা যেমন খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, বীরবরগুনা, ভোলা, বাগেরহাট, কক্সবাজার, যশোর, এসব জেলাগুলোতে আসলে লবণাক্ত মাটি রয়েছে। আর ওগুলো লবণাক্ত মাটি হওয়ার কারণে ওই এলাকার পানিতে লবণাক্ত থাকার সম্ভাবনাটা বেশি থাকে।
2: পানিতে লবণ থাকতেই পারে, মাটিতে লবণ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের কৃষি ব্যবস্থা বা কৃষি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা চাষ করতে পারবো না। তো সেখানে হয়তো একটু কিছু পরিবর্তন আছে। সেক্ষেত্রে এই যে লবণাক্ত এলাকা রয়েছে, এই লবণাক্ত এলাকার জন্য কি ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবং সেগুলো কি কি?
3: অবশ্যই লবণাক্ত এলাকায় সেচ পদ্ধতি আনার জন্য আমাদের কিছু বিকল্প, কিছু আধুনিক প্রযুক্তি রয়েছে, তার মধ্যে ডাগওয়েল বা রেইন ওয়াটার হারভেস্টার এগুলো একটা পদ্ধতি। তো আমরা সাধারণত দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় যেগুলো এলাকাতে লবণাক্ততার পরিমাণ বেশি তো ওগুলোতে আমরা আসলে ডাগওয়েলটাও করতে পারি, রেইন ওয়াটার হারভেস্টার করতে পারি। দুটি ইকোনমিক্যাল এবং পানিতে কম সেচ লাগে এবং ফসলের জন্য ভালো সেরকম পদ্ধতির মধ্যে ডাগওয়েলটা খুব ভালো একটা পদ্ধতি।
2: এই যে ডাগওয়েল পদ্ধতির কথা বলছি, এই ডাগওয়েল পদ্ধতিটা আসলে কি এবং এই পদ্ধতি ব্যবহারে সুফল কি রয়েছে বা অসুবিধা কি রয়েছে সবকিছুই জানতে চাই।
3: আচ্ছা, আমরা নরমালি জানি যে গ্রাম বাংলাতে আমরা কুয়া জিনিসটা ইউজ করি, কুয়া তো আমরা খনন করি, আমরা পানি নিতে পারতাম মাটির নিচে ভূগর্ভস্থ স্তরে পানিটা আমরা উত্তোলন করি। তো সেটির একটি আধুনিক প্রযুক্তি হচ্ছে বিদ্যুৎ চালিত, সৌর চালিত, বিদ্যুৎ চালিত ডাগওয়েল। তো আসলে আমরা কুয়াতে কি করি যে অনেক নিচ থেকে প্রচলিত পদ্ধতিতে দড়ি বালতি ব্যবহার করে পানি উত্তোলন করে থাকি। এটাতে আসলে অনেক কষ্ট হয়, মা বোনেরা বা যারা পানি তুলে তাদের কষ্ট হয়, সেই জিনিসটাই আমরা আসলে একটা আধুনিক ভাবে করি কি বৃষ্টির পানিটা ফানেল আকৃতির একটা কাঠামোতে জমিয়ে ডাগওয়েলে পতিত করে ভূগর্ভস্থ পানির স্তরে মজুদ বৃদ্ধির খাবার পানির পাশাপাশি সেচ কাজে ব্যবহার করে থাকি। থাকি। তো এই যে ডাগরগুলোতে যে আমরা বৃষ্টির পানিয়ে জমিয়ে রাখি, এটা আসলে সহজেই আমাদের সংরক্ষণ করা যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর ডাগওয়েল ব্যবহারের বেশ কিছু সুফল রয়েছে। তার প্রথম সুফলটা হচ্ছে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমানো। আসলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করলে আমাদের ভূগর্ভস্থ পানির যে লেয়ার, সেই লেয়ারটা নিচে নেমে যায়। যদি আমরা ওটা যদি আমরা কমাতে চাই, তাহলে আমরা বৃষ্টির পানিটা যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিংটা প্রয়োজন পড়ে না। তখন দেখা যায় বৃষ্টির পানিটা আমরা যা সংরক্ষণ করতে পারলেই আমাদের এই কাজটা সহজে সমাধান হয়। আরেকটা জিনিস, বৃষ্টির পানি ভূগর্ভে যদি প্রবেশ করে, তাহলে ভূগর্ভস্থ পানির স্তরের যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু বৃদ্ধি পায়। মানে আমরা যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করি, তাহলে আমাদের লেয়ারটা নেমে যায়। আবার পানি যদি বৃষ্টি যদি হয়, বৃষ্টির পানিটা যদি আমরা সংরক্ষণ করি, সেটা তো আবার ভূগর্ভস্থে যাচ্ছে, ভূগর্ভস্থে তাহলে দেখা যায় লেভেলটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে এলাকায় যে পরিবেশ বান্ধব কৃষি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাতে মানুষ সচেতন হয়, আরো আধুনিক যুগ ব্যবস্থায় তারা উন্নত হতে পারে। এদিক থেকে ডাগ হইলে আমাদের সুবিধাটা বেশি থাকছে।
2: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার উপস্থিতির জন্য।
1: শুনছিলাম যে এই যে লবণাক্ত এলাকায় সবজি চাষে ডাগ অয়েল সম্পর্কে ভারী অনেকগুলো ভালো কথা শোনা হলো, বৃষ্টির পানি সংরক্ষণ করার দরকার এবং ভূগর্ভে এই পানিগুলো যাওয়ার খুব প্রয়োজন, কারণ ভূগর্ভের পানি কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে, এটা আমরা শুনছি। তো যাই হোক, এখন তো ঝড় বৃষ্টির সময়, যখন তখন কিন্তু ঝড় বৃষ্টি হয়, বিশেষ করে বজ্রপাতের থেকে কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে।

0: ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা।
1: তাল গাছ সব গাছকে ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে।
0: আরে তাল গাছের মাথা তো ন্যাড়া, পাতা নাই, এমনই রকমনি
2: ঠাডা পুইরা এমন সর্বনাশা সেরে বইন।
0: ঠাডা মানে তো বজ্রপাত, কও কি মিয়া।
3: বৃষ্টি তুফান শুরু হয়েছে, অখন বাইরে খাড়ায় কথা না কইয়া তাড়াতাড়ি ঘরে আসো সবাই, ঠাডাও পড়ব।
1: গাড়িটা রাহুম কই ভাবি?
3: ওই যে উদলা নতুন গরুর ঘরে ঢুকায় দেন ভাই।
1: আচ্ছা,
2: আমিও গরু ছাগল গুলা ঘরে আইনে রাখি।
3: ঠাডা পড়তেছে, আপনি এক পাও নড়বেন না।
0: ম্যাগের ডাক শুনলে গরু ছাগল গুলা নিজে নিজে বাড়িতে সুইট আইব ভাই যান।
3: ওই যে আবার
1: এমন দিনে বজ্রপাত বেশি হয় আর ঘন ঘন হয়। এই সময় ঘরের বাইরে খোলা মাঠে বিদ্যুতের তারের নিচে লম্বা বড় গাছের পাশে নদীতে নৌকায় পানির কাছে ঠাকুরটা নিষেধ।
0: শুনছি ওইসব জায়গা হইল বিদ্যুতের জমাট ঘর, মানে ইলেকট্রিক চার্জ খুব বেশি। বজ্রপাত হইলেই মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীরের রক্ত ওই বজ্রপাতের বিদ্যুৎ যখন তখন কাছে টানে, শরীর পুইড়া ছাই হইয়া যায়।
2: কোন কি ভাবি?
1: হ্যাঁ, এই জন্যই বজ্রপাত শুরু হইলে পথচারীদের হাতের আংটি, ঘড়ি, ছাতা, সোনা রূপার অলংকার, চাবি আর চাষি ভাইদের কাছি, খুন্তি, কোদাল সব খুইলা কমপক্ষে 50 হাত দূরে সরায়া রাখতে হয়। ধাতুর তৈরি জিনিস চুম্বকের মতন বিদ্যুৎ রে কাছে টানে।
0: সোজা খাড়ায় না থাকিয়া শুকনা মাটিতে শুয়া পড়তে হয়, খাড়া হইলেই বিপদ।
3: হ লম্বা গাছের নিচে থাকো না মানা, ওই লম্বা গাছও চুম্বকের মতন ঠাডা, মানে এই বজ্রপাতের বিদ্যুৎ কাছে টানে, কেউ রক্ষা পায় না।
2: এইসব শুনেই তো সরকারি বিধি মতন পুকুর পারে কড়া তাল গাছ লাগাইছিলাম, ঠাডা বইরা 3-4টা গাছ একেবারে ছাই হয়ে গেছে, আবারও বেশি করে তাল গাছ লাগানো লাগবে।
3: আজ আবার শুরু হয়েছে, শহরের দালান ঘরে দেওয়ালে লম্বা চুম্বক মিশানো লোহার দণ্ড লাগানো থাকে, জ্বরের দিনে ঠাডা পড়ার সময় বিদ্যুৎ নিরোধক হিসেবে ওই দণ্ড বিদ্যুৎ চুইসা নিয়ে ঘরবাড়ি রক্ষা করে।
1: এই সব বিষয়ে আবহাওয়া বিভাগ সতর্কবাণী প্রচার করেছেন, ওইসব মাইনা চললে কোনো বিপদই ঘটবো না।
0: তাইলে আসেন সবাই বলি,
3: বজ্রপাত চলাকালীন বিধি নিষেধ মাইনা চলি,
1: জানমাল রক্ষার কথা সবাই রে বলি।
4: তাহলে বুঝলে তো যে এই সময়টায় একটু ঝড় বৃষ্টি হয়, তার সঙ্গে বজ্রপাতও হয়, অতএব আমাদের ওই সময়টা খুব সতর্ক ভাবে চলা দরকার।
5: সক্কান হোলা রাখতে হইব, গবাদি পশু হাঁস-মুরগি সব কিছুই ঘরে তুলতে হইব।
4: তো দেখো এই সময়টায় বসত বাড়ির জমি তৈরি করে ডাটা, কলমি শাক, তারপর ধরো পুঁই শাক, করলা, ঢেঁড়স, বেগুন, পটল, এগুলো চাষের কিন্তু উদ্যোগ নিতে হবে। তাছাড়া ধরো মাদা তৈরি করে চিচিঙ্গা, শশা, মিষ্টি কুমড়া, তুমি ঠিকই বলছো, চাল কুমড়া, এগুলোর বীজ কিন্তু বুনে দিতে হবে। আর আগে তৈরি করা চারা থাকলে 4-5 সপ্তাহেই সুস্থ সবল চারাও রোপণ করতে পারি আমরা। আর এই সময় অধিকাংশ সবজি কিন্তু লতানো, তাই যত তাড়াতাড়ি সম্ভব লতানো সবজি দৈহিক বৃদ্ধি যত বেশি হবে তার ফুল ফল ধারণ ক্ষমতা তত কমে যায়, সেই জন্য গাছের বৃদ্ধি বেশি হলে লতার বা গাছের পণ্য থেকে 20% পাতা লতা কেটে দিতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এতে গাছে তাড়াতাড়ি ফল এবং ফুল ধরবে। কুমড়া জাতীয় সব সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন অধিক ফলনে দারুণভাবে সহায়তা করবে। আর গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন ভোরবেলা সদ্য ফোটা পুরুষ ফুল সংগ্রহ করে পাপড়িগুলো ফেলে দিয়ে পরাগমুণ্ডটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে ঘষে হাত পরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে। এগুলো কিন্তু একটু মাথায় রাখার দরকার। তো আমাদের আজকের আসরের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। পুরশ্রোতা, প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
6: হ্যাঁ, চলো যাই।

0: বাংলাদেশ বেতার সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই পালার পক্ষ থেকে। যারা শুনছেন তাদের সবার জন্য শুভকামনা। এই পালার অনুষ্ঠান উপস্থাপনে আছি আমরা কজন, লায়লা পারভীন কিয়া, কনক শিকদার, বৈশাখী খাতুন ও আমি মোহাম্মদ জুবাইর ইকবাল। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে আছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোসাম্মদ নূরজাহান বেগম ও এস এম আল জুবাইর। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান

0: আসসালামাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই দুর্বার অনুষ্ঠান। সেনা ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে আজ থাকব আমরা কজন। আমি কনুজ সিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: এবং আমি বৈশাখী।
0: আজ মা দিবস, পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গানটি নেওয়া হয়েছে
1: মা গো মা ও গো মা আমারে বানাইলে তুমি দিওয়ানা, এই গানটি প্রথমেই শোনাব। শিল্পী খুশি দেওয়ালন, ছায়াছবির সমাধি।
3: বাংলাদেশ

ঢাকা দুটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আবারও সেই মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় বন্ধুরা, এবারে শোনাব দিল ছায়া ছবির গান, সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে।

পৃথিবীর সবচাইতে নিঃস্বার্থ শব্দের নাম মা। পৃথিবীর সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। পৃথিবীর সবচাইতে নির্ভরতার নাম মা। প্রিয় বন্ধুরা, আবারও শুনব মাকে নিয়ে গান। এবারে শুনব আগুন ছায়া ছবির গান, গেয়েছেন রুনা লায়লা।

0: স্বামী-স্ত্রীর বাধা। এছাড়া ছবি থেকে
1: কুমার বিশ্বজিৎ গিয়েছেন, একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, এই গানটি।

জেনারে মা বলে কেউ ডাকে না, সে মায়ের বুকে কি আগুন কেউ তো জানে না। জোয়ার ভাটা ছায়াছবি গান গেয়েছেন নীলুফার ইয়াসমিন।

চিত্রগীতের আয়োজনে এবারে শুনবেন আম্মাজান ছায়াছবি থেকে আরব বচ্চুর কণ্ঠে মাকে নিয়ে বিখ্যাত গান আম্মাজান আম্মাজান আপনি বড়ই মেহেরবান।

0: এই গানের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।
1: সৈনিক ভাই বোনেরা, পৃথিবীর সব মা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার জুড়ে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কনুজ সিদ্দার,
2: আমি লায়লা পারভীন কিয়া
0: এবং আমি বৈশাখী।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানেজ কুলসন এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আজ বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 34 রানে এগিয়ে রয়েছে। দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেট 7 রান সংগ্রহ করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 386 রান করে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ 5টি এবং এবাদুল হোসেন ও নাহিদ রানা 2টি করে উইকেট লাভ করেন। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও বিনা উইকেটে 7, পাকিস্তান 386। আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ নেগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 12 জুন ইংল্যান্ডে ICC নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। এদিকে রাজধানী ও এর আশপাশ এলাকার বিভিন্ন মাঠে ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বসুন্ধরা টাইগার্স, রূপগঞ্জ ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। ঢাকায় অনুষ্ঠিত খেলায় বসুন্ধরা টাইগার্স ডিএল ম্যাথটে 10 রানে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পরাজিত করে। সাভার BKSP মাঠে রূপগঞ্জ ক্রিকেট ক্লাব ডিএল ম্যাথটে 7 রানে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে এবং BKSP অপর মাঠে অনুষ্ঠিত খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 21 রানে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দেয়। নরসিংদীতে নতুনকুড়ি স্পোর্টসের বালক বিভাগ ক্রিকেট ইভেন্টে পলাশ উপজেলা দলকে হারিয়ে নরসিংদী সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ফুটবল বালক বিভাগের ফাইনালে শিবপুর উপজেলাকে পরাজিত করে নরসিংদী সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালিকা বিভাগের ফাইনালে নরসিংদী সদর উপজেলা দলকে হারিয়ে রায়পুরা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী FA কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। চলতি মাসের 16 তারিখে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ ও শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 27 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে ITTF/ATTU এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। ইউরোপীয় ক্লাব সান মারিনোর বিপক্ষে আগামী মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোন ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। আগামী 5 জুন বাংলাদেশ ও সান মারিনোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপে ইতোমধ্যে এ তথ্য জানিয়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি 2টি ম্যাচ 11 মে এবং 14 জুন অনুষ্ঠিত হবে। সিরিজের 3টি ম্যাচই ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 17, 19 ও 21 জুন চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুদলের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। খেলাধুলা খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত সাড়ে আটটায়।
1: বাংলাদেশ বেতার। নিশ্চয় যারা ইমান এনে সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে ইশার নামাজের আজান।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের যাবতীয় আয়োজনের সাথেই আছেন। সচেতন জীবনযাপনের জন্য নিয়ম মেনে চলা জরুরি। প্রকৃতির পরিবর্তনে নিজেদের জীবনযাপনেও পরিবর্তন আনতে হয় সময়ের সাথে, আর পরিকল্পিত পরিবার গঠন করতে পরিবার পরিকল্পনা পদ্ধতির সময় উপযোগী প্রয়োগ, সেও সচেতনতার বহিঃপ্রকাশ। আমরা চাই আপনারা সকলে প্রতিদিনের জীবনে সচেতন থাকুন এবং থাকুন নিরাপদ।

0: ডাকবাক্সে আমন্ত্রণ জানাই। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল সবকিছু নিয়ে আমাদের আয়োজন। অন্যান্য সময়ের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য সাথে আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা, ভালো আছেন আশা করি, সবাইকে স্বাগত আজকের পর্বে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, প্রিয় পুষ্টি সেল, তুমি আমার আত্মার আত্মীয়, তোমাকে না শুনলে ভরে না আমার মন, তুমি যে বিরাজ করো আমার মনে সারাক্ষণ। আরো লিখেছেন, কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণের জটিলতা সম্পর্কে আলোচনা করা হল গত 26 এপ্রিল তারিখে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে। সেই আয়োজন খুবই সুন্দর হয়েছে, সবাইকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ শামীম শরীফ। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার যে ভালোবাসা এবং আস্থা, তা সত্যি আমাদেরকে উৎসাহিত করবে। 26 এপ্রিল স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানে আলোচনা শুনে ভালো লাগার কথা জানানোর জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, আশা করি আবারও লিখবেন।
0: চিঠি লিখেছেন শিকদার ইসাক আলী, আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি লিখেছেন, 5 এপ্রিল তারিখে প্রচারিত ডাকবাক্স অনুষ্ঠানটি সরাসরি শুনতে পেলাম না, কিছুটা আফসোস তৈরি হয়েছিল। সেদিন মহান জাতীয় সংসদ অধিবেশনের ধারা বিবরণী প্রচার করা হচ্ছিল। একটু বুদ্ধি খাটিয়ে খুলনা বেতার কেন্দ্র ধরলাম, তখন পুষ্টি সেলের সূচনা সঙ্গীত বেজে উঠেছে। দারুণ খুশি হলাম। দুইটি চিঠি আর কিছু ইমেল অস্পষ্টভাবে শোনা হলো, তারপর অল্প সময়ের জন্য চ্যানেল অদৃশ্য হলো, পরবর্তীতে আর শুনতে পাইনি, তবু পাশে আছি, থাকব।
1: শেখদার ইসাক আলী, আপনি 5 এপ্রিল তারিখে জাতীয় অনুষ্ঠান সম্প্রচারের কারণে ডাকবাক্স শুনতে কিছুটা অসুবিধায় পড়েছেন, তারপরও আপনি যে কষ্ট করে শুনেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আশা করি নিয়মিত লিখবেন।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন বেড়াপাবনা থেকে স্বপন কুমার শীল। বাংলাদেশ বেতারে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি। ডাকবাক্স আমার খুবই পছন্দের একটি অনুষ্ঠান। এছাড়া সাপ্তাহিক নাটক আমাদের কথা আমাদের গান, কথা জ্ঞানের সঙ্গীতমালা, তারুণ্যের কণ্ঠ, এসগুলি ছোট পরিবার সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবসময় সচেতন করা হচ্ছে। এই সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠানই জনগণের জন্য হিতকর।
1: স্বপন কুমার শীল, অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য, আশা করি সবসময় থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: নাচল চাঁপাইনবাবগঞ্জ থেকে মোসাম্মদ মুনিকা তাসনিম, আপনার ইমেইলে আপনি লিখেছেন, আমাদের সুন্দর জীবন গঠনে এবং ছোট পরিবার গড়ে তুলতে সঠিক পরিকল্পনা ও সুপরামর্শ খুবই প্রয়োজন। আর এই সুন্দর জীবন গঠনে সঠিক পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। এই সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান যেমন কথা গানের সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, গুণীজনের কথা, আপনি কেমন আছেন, তারুণ্যের কণ্ঠ, স্বাস্থ্যই সুখের মূল, এসগুলি ছোট পরিবার, এইসব অনুষ্ঠানগুলো আমাদেরকে শুধু আনন্দই দেয় না, দেয় এক উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনের দিক নির্দেশনা ও সুপরামর্শ, ফিরিয়ে দেয় জীবনের গতিময় ছন্দ। এই সেল থেকে পাওয়া প্রতিটি কথা বা পরামর্শ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যদি কাজে লাগাই, তাহলে আমরা পাবো সুন্দর একটি ভবিষ্যৎ এবং সুন্দর আগামী।
1: মুসামাত মনিকা তাসনিম, আপনি ঠিকই বলেছেন যে শ্রোতাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কল্যাণই আমাদের একান্ত কাম্য, যে কারণে স্বাস্থ্য, পুষ্টি এবং পরিকল্পিত পরিবার গঠন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়ে থাকে, পরামর্শ দেওয়া হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানে। আশা করি শ্রোতারা এসব তথ্য পরামর্শ কাজে লাগাবেন, সুস্থ সুন্দর ভালো থাকবেন।
0: হাতিয়া নোয়াখালী থেকে ইমেল করেছেন নিশিতা জাহান তৃষা। লিখেছেন, বাংলাদেশ বেতারের একজন সচেতন ও নিয়মিত শ্রোতা হিসেবে আমি আপনাদের বর্তমান কার্যক্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এই পত্রটি লিখছি। একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে আপনাদের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল যে নিরলস ও মানবিক ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা কিছু বিষয় যেগুলো আমাদের মতো প্রান্তিক জনপদে এক শক্তিশালী আলোকবর্তিকা হিসেবে কাজ করছে, যেমন নিরাপদ মাতৃত্ব, প্রাতিষ্ঠানিক প্রসব, নবজাতক ও শিশু পুষ্টি, কৈশোরকালীন স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা, ব্যবহারিক পুষ্টি শিক্ষা। এছাড়াও আপনি আপনার বিশ্বাস ব্যক্ত করেছেন সুস্থ ও সবল জাতি গঠনে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের মহতী প্রচেষ্টা ভবিষ্যতেও যাতে অব্যাহত থাকে।
1: নিশিতা জাহান তৃষা, আপনার সুচিন্তিত মতামত আমাদের ভালো লেগেছে, আপনারা আমাদের সাথে আছেন, আমরাও রয়েছি আপনাদের পাশে।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com, আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবার ইমেল থেকে পড়ছি। ত্রিশাল ময়মনসিং থেকে ইমেল করেছেন জাকির হোসাইন। প্রিয় ডাকবাক্স, বাংলাদেশ বেতারে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানমালা আমাদের সমাজ দেহে এক পলিমাটি মাখানো নতুন প্রাণের সঞ্চার করে। প্রকৃতির সাথে মানুষের জীবনের যে নিবিড় যোগসূত্র তাকে কেন্দ্র করেই পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সাজানো হয়। একটি চারাগাছকে মহিরুহ হতে হলে যেমন উপযুক্ত মাটি ও পরিমিত জলের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি সুস্থ জাতি গঠনের প্রয়োজন সঠিক পুষ্টি ও পরিকল্পিত জীবন। বেতারের এই সেলটি যেন সেই দক্ষ মালির ভূমিকা পালন করছে। এছাড়াও আপনি এই সেলকে একটি সতর্ক প্রহরীর মতো তুলনা করেছেন, বলেছেন তথ্য প্রবাহ প্রবাহমান নদীর মতো।
1: জাকির হোসেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে নিয়ে আপনি আপনার ইতিবাচক মন্তব্য উপস্থাপন করতে গিয়ে অনেকগুলো উপমা ব্যবহার করেছেন। আপনি এই সেলের প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই সেলের সাথে থাকবেন সবসময়।
0: প্রিয় শ্রোতা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ডাকযোগে পাওয়া চিঠি থেকে, এবং চিঠিটি লিখে পাঠিয়েছেন বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে।
1: মাদারগঞ্জ জামালপুরের শ্রোতা বন্ধু বিপ্লব খান, অনেকদিন পর আপনার চিঠি পেলেও বেশ সুন্দর একটা চিঠি, আমাদের ভালো লেগেছে, যে কারণে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা চিঠি থেকে পড়ছি।
0: আমি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা। এই সেলের প্রতিটি অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্য পরিকল্পিত পরিবার গঠনে শিক্ষা দেওয়া হয়। আমি এই সেল থেকে নাটক, গান, ম্যাগাজিন, আলোচনা, কথিকা, প্রামাণ্য অনুষ্ঠান, ফোন ইন ইত্যাদি আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করে থাকে, সেই অনুষ্ঠানগুলো শুনে থাকি। বর্তমানে ধারাবাহিক নাটক প্রচার বন্ধ থাকায় আমরা সচেতনতামূলক বার্তা সম্বলিত নাটক থেকে বঞ্চিত আছি। স্কুল কলেজ শিক্ষার্থীদের নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠের মাধ্যমে প্রতিটি উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবদানের অনুষ্ঠান আপনি কেমন আছেন, এখান থেকে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে প্রশ্ন করে নিজেরা যেমন সচেতন হয়ে উপকৃত হচ্ছি, তেমনি অন্যদেরও এই পরামর্শ প্রদান করে যাচ্ছি। বাংলাদেশ বেতার একমাত্র প্রচার সেল যা আমাদের জীবনের পুষ্টি, রোগ জিজ্ঞাসা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, ছোট সংসার গঠনে নানাবিধ পরামর্শ আলোচনা মাধ্যমে সফলভাবে শ্রোতাদের সাথে সেতুবন্ধন তৈরি করে চলেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি। সামনের দিনগুলোতেও এমন অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই ইতি টানছি। আপনি আরো লিখেছেন ফেসবুক পেজ এবং ইউটিউবে নিয়মিত অনুষ্ঠান আপলোড করার অনুরোধ।
1: বিপ্লব খান, আপনার চিঠির জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে আপনার চিঠিতে যেমন ইতিবাচক বক্তব্য রয়েছে, প্রশংসা রয়েছে, সমালোচনাও রয়েছে, রয়েছে অনুরোধ। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য বিষয়ে শিক্ষা পাওয়ার উৎস বলে বর্ণনা করেছেন। তারুণ্যের কণ্ঠ, আপনি কেমন আছেন, অনুষ্ঠান দুটি থেকে নিজে উপকৃত হচ্ছেন, অন্যদেরকেও উপকৃত করতে পারছেন বলে আপনি জানিয়েছেন, একথা জেনে ভালো লাগলো। ধারাবাহিক নাটক আবারও চালুর বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজটি বর্তমানে এই সেলের ফেসবুক হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইউটিউবে অনিয়মিত হলেও অনুষ্ঠান আপলোড করা হচ্ছে, আশা করি আপনি তা দেখবেন।
0: আবারও ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন। বাংলাদেশ বেতার থেকে যে সকল অনুষ্ঠান প্রচার করা হচ্ছে তার মধ্যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বিষয়ক অনুষ্ঠান, এসগরি ছোট পরিবার, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, রোগ জিজ্ঞাসা, এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ বেতার শুরু থেকে বর্তমান সময়ে যেভাবে প্রচার করছে তাতে দেখা যায় শহর থেকে গ্রাম পর্যন্ত গর্ভবতী মায়ের সেবা, যত্ন, খাবার, বিশ্রাম করণীয় সম্পর্কে ভালোভাবে জানতে পারছে শুধুমাত্র বাংলাদেশ বেতারে অনুষ্ঠানগুলো শুনে। ডাক্তার যেভাবে রোগীকে চেম্বারে নিয়ে প্রশ্ন করে তাকে চিকিৎসা দিয়ে থাকেন, ঠিক একইভাবে বাংলাদেশ বেতার বিনামূল্যে রোগীকে সেবা দিয়ে আসছে অবিরত। বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে।
1: নাসির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
0: মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন। আপনি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য পরবর্তী সচেতনতা নিয়ে যে বার্তা প্রচারিত হয়েছে সেটি সময় উপযোগী এবং শিক্ষণীয় বলে আপনি মনে করেন। বয়সন্তীকালে কিশোর কিশোরীদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনের যে দিকগুলো তুলে ধরা হয়েছে তা অভিভাবক এবং কিশোর কিশোরীর জন্য গুরুত্বপূর্ণ।
1: ধন্যবাদ আজমাইন হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন, আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন, আবারও লিখবেন।
0: আফি আফরিন নাগরপুর টাঙ্গাইল থেকে আপনি আপনার ইমেইলে লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে জনগণ স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি বিষয়ক জ্ঞান এবং পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা সম্পর্কে সুদৃঢ় ধারণা পেয়ে থাকে এবং এভাবেই তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।
1: আফরি আফরিন শ্রোতাদের সচেতন করার জন্য আমাদের বিভিন্ন আয়োজন, আশা করি শ্রোতারা সচেতন হবেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন।
0: আমাদের কয়েকজন শ্রোতা বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে আমাদেরকে ইমেল করেছেন। আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনার দুটি ইমেইলে 3রা মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতা এবং 4ঠা মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবারের গুরুত্ব, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন বলে জানিয়েছেন। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, 4ঠা মে সুখের ঠিকানা অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার সংক্রান্ত যে তথ্য পেয়েছেন সেটি আপনার কাছে ভালো লেগেছে এবং তাদের সাথে কি আচরণ করতে হবে এটিও জানতে পেরে আপনি উপকৃত হয়েছেন। সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদ শিপন, 5ই মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে নবজাতকের বিপদচিহ্ন বিষয়ে সতর্কতা, এই সাক্ষাৎকারটি সচেতনতামূলক ছিল বলে আপনি জানিয়েছেন।
1: আফিয়া খানম জুডি, মোহাম্মদ রাসেল শেখ এবং ফয়সাল আহমেদ শিপন, আপনারা তিনজন 3, 4, এবং 5 তারিখে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং যেসব অনুষ্ঠান শুনেছেন সেগুলো আপনাদের কাছে ভালো লেগেছে বলে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
0: শিবগঞ্জ বগুড়া থেকে আব্দুলহা প্রধান সম্রাট, আপনার ইমেলে আপনি লিখেছেন, 3রা মে প্রিয় ডাকবাক্স অনুষ্ঠানে আমার পাঠানো লেখা সেরা পত্র হিসেবে বিবেচনা করায় আমি অত্যন্ত আনন্দিত। কর্তৃপক্ষকে আন্তরিক ভালোবাসা, সবসময় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথেই আছি।
1: আপনাকেও ধন্যবাদ, নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে। আবারও কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিয়মিত থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
0: বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও কথা হবে, আপনাদের চিঠি এবং ইমেলের জন্য আমাদের অপেক্ষা থাকবে। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল থেকে সারাদেশে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। উত্তর পশ্চিম পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও অতর্কিত আক্রমণে 21 পুলিশ নিহত। এবং মিরপুরে টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 34 রানে এগিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। আরো শুনুন প্রতিবেদনে।
1: আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বর্ণাঢ্য প্যারেড আর কুচকাওয়াজের মধ্য দিয়ে রবিবার শুরু হল বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বাৎসরিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026। চারদিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টেন্ট জেন্ট ও পতাকাবাহী দলের জাকজমকপূর্ণ মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, গ্রহণ করেন অভিবাদন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন পুলিশের নানা অবদান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাগিদ দেন মানুষের সাথে ভালো আচরণের।
2: নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা।
1: তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা অর্জনে পুলিশের আত্মত্যাগের মূল্য রক্ষা করতে হবে, আর কোন ফেসিবাদ যেন পুলিশ বাহিনীকে দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, এই জন্য নতুন শপথেরও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।
2: যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।
1: পরে পুলিশের বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সাথে পরিচিতি এবং কৌশল বিনিময় করেন সরকার প্রধান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশের কল্যাণ প্যারেডে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের আস্থা অর্জন এবং কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং

0: সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। এদিকে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন এবং কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। ব্যক্তিগত সংযোগ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর, তবে দেশের অনেক কাঠামো এখনও সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। তিনি বলেন, রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কন্টেন্ট প্রচারের উপর গুরুত্ব দিতে হবে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে নৌপথ সচল রাখতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সরকারের 16টি সংস্থা কাজ করছে। নৌযাত্রা নিরাপদ করতে এই সংস্থাগুলোর প্রত্যেকটিকে কার্যকর করা হবে। আজ রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নৌপরিবহনে দেশের বিশাল নৌপথকে কার্যকর করা গেলে সড়কপথের ওপর চাপ অনেকটা কমে আসবে, মালামাল পরিবহন অনেকটা সহজ হবে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ায় অনেকদিন বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আবারও চালু হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বলেছেন, চলমান বৈশ্বিক সংকটের মাঝে এটি দেশের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। আরও শুনুন প্রতিবেদনে।
1: জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, ইরান যুদ্ধ শুরুর আগে শোধনাগারে প্রায় 1.5 লাখ টন অপরিশোধিত তেলের মজুদ ছিল। এরপর যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে গত মার্চ মাসের শুরু থেকে অপরিশোধিত তেল আসা বন্ধ হয়ে যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি তেলের যেসব চালান আসার কথা ছিল সেগুলোও আটকে যায়। এতে ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগারের মজুদ শেষ হয়ে মূল পরিশোধন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে স্পট মার্কেট সহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি করে সরকার। চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সম্প্রতি সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল এসেছে দেশে। এর ফলে শুক্রবার থেকে আবারও ইস্টার্ন রিফাইনারিতে শুরু হয়েছে তেল শোধন। এতে স্বস্তি নেমে এসেছে জ্বালানি খাতে। বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যেমনটি বলছিলেন জ্বালানি খাতের বিশ্লেষক ও পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ,
2: সংকট দেখা যাচ্ছে না আর কি। এখন যা স্টোরে আছে এবং জাহাজে যা আছে তাতে আমাদের আরো 2 মাসের মতো রেডি স্টোর আছে, 2 মাসের মতো। আর 2 মাসের যদি স্টোর করাও যায় না, বেশ কয়েকটা জাহাজ আছে, এই কাজে সংকট আর আপাতত জ্বালানির সংকট হবে না।
1: ইস্টার্ন রিফাইনারির তথ্য মতে শোধনাগারটিতে দিনে সর্বোচ্চ প্রায় 4,500 টন অপরিশোধিত তেল শোধনের মাধ্যমে প্রতিদিন 1,802 টন ডিজেল উৎপাদন সম্ভব। এর পাশাপাশি 200 টন পেট্রোল, প্রায় 1,500 টন ফার্নেস অয়েল, 200 টনের মতো বিটুমিন এবং 400 থেকে 600 টন ন্যাফথা উৎপাদিত হয়। এদিকে জ্বালানি সংকটের সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। এর মধ্যে অন্যতম নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি কমিটি গঠন ও নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও গ্রহণ করতে যাচ্ছে।

0: সরকার। জ্বালানি খাত বিশ্লেষক বিডি রহমতুল্লাহ সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে মত দেন।
1: মুনাফা ওরা কিন্তু অবৈধ পয়সা উপার্জন করার স্কোপটা কম, কারণ এখানে এনে লাগাই দিলাম, বিরাট বিরাট গর্ত করতে হয় না, বিরাট একটা সিভিল কনস্ট্রাকশন করতে হয় না, জনগণ এবং দেশের জন্য এটা বিরাট উপকারী। সাড়ে তিন থেকে চার টাকার ভিতরে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, যেখানে আমরা 14-15-18-19 টাকা করে তারপরে পরিবেশের ব্যাপার তো আসছি। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে কিছু কিছু ছাড় দিতে হবে, আর এই যে টেন্ডার প্রসেস তো ইজি করতে হবে, ইমিডিয়েট স্টেপ নিতে হবে তাকে সোলার পাওয়ার ইনস্টল করার জন্য।
0: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। মা দিবস নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন।
5: মা কেবল একটি শব্দ নয়, এ যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম, যেখানে থাকে নিঃশর্ত ভালোবাসা, মমতা আর অনন্ত ত্যাগের গল্প। একজন সন্তানের জীবনে প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, আধো আধো প্রথম ভাষা, সবকিছুরই শুরু হয় মাকে ঘিরে। সন্তানের সামান্য কষ্ট যার চোখে অশ্রু হয়ে ঝরে, তিনি মা। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্ত হন মা। সন্তানের অসুস্থতায় রাতের পর রাত কোনো অভিযোগ ছাড়া ঘুমহীন কাটিয়ে দেওয়ার পরও যিনি কোনো ক্লান্তি বুঝতে দেন না, তিনি মা। সন্তানের জীবনের ভিত গড়ে দেওয়ার প্রথম শিক্ষক মা।
6: মার সাথেই কিন্তু সবচেয়ে বেশি সময়টা পার করা হয়, ওই হিসাবে আসলে মার প্রথম, হ্যাঁ প্রথম শিক্ষক, ঠিক আছে, ওই হিসাবে মাই প্রথম মানে প্রায়োরিটির মতো করে গড়ে ওঠা।
7: মার ব্যাপারটা হলো আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এক কথায় সব, একটা আছে না যে সার্কেলের যে একটা অংশ এইটা, একটা অংশ ওইটা, মার ব্যাপারটা হচ্ছে পুরোটাই।
5: মায়ের কাছে সন্তানের বয়স কখনো বাড়ে না, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে আজীবন ছোট্টটাই।
8: দিন শেষে যখন বাচ্চা সবসময় হাসে, মাকে আদর করে, সবসময় মার মধ্যে সবকিছু খুঁজে, তখন অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। তখন মনে হয় না এত কষ্ট, এত পরিশ্রম সবকিছুই সার্থক, কারণ বাচ্চার কাছে তো সবকিছুই মা।
5: মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: ঈদ উল আজহাকে সামনে রেখে বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশে আগামীকাল থেকে ট্রাকে করে 10-দিনব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের জরুরি বিক্রয় শুরু করবে। আজ টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই উদ্যোগের আওতায় ভর্তুকি মূল্যে পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে দেশজুড়ে 720টি ভ্রাম্যমাণ ট্রাক নিয়োজিত করা হবে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ব্যতীত আগামী 21 মে পর্যন্ত চলবে। নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাত ভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। জেলা প্রশাসন আজ অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের এ সময় ঘোষণা করে। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাত সহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে বলে প্রশাসন জানিয়েছে। এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে 30 মে থেকে গোপালভোগ, 2 জুন খেসাপাত বা হিমসাগর, 5 জুন নাগফজলি, 10 জুন ল্যাংরা ও হাড়িভাঙা, 25 জুন ফজলি, 15 জুন আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, 25 জুন এবং আগামী 5 জুলাই থেকে আশিনা, বাড়িয়া আম 4, গৌরমতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী মোহাম্মদপুরে নয়জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলিনুর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক আজ এই আদেশ দেন। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 জুন। জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে উদ্যোক্তাদের ঋণ সহায়তা, প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও রপ্তানিমুখী উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। এই বিষয়ে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কোথায় চ্যালেঞ্জ তা নিয়ে দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব শুনুন আজ।
9: এসএমই খাতকে এগিয়ে নিতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের ব্যবসা আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, পণ্যের বিপণন, মানোন্নয়ন এবং দেশি বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরির কাজ করছে বিভিন্ন সংস্থা। এসএমই ফাউন্ডেশন, বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান এখাতে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার,
10: যারা অলরেডি উদ্যোক্তা আছে তাদের কোন একটা মার্কেটিং করা বা তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা, তাদেরকে দেশে বিদেশে যারা ক্রেতাদের সাথে সংযোগ স্থাপন করে দেওয়া, তাদের প্রোডাক্ট গুলাকে মান উন্নয়নের মাধ্যমে আরো ধরেন গ্লোবালাইজ করা, যাতে করে বিদেশি বিদেশি প্রোডাক্ট সবার সাথে কম্পিট থাকতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের নিজস্ব যে স্কিল এবং ক্যাপাসিটি ডেভেলপ করা। এই কাজগুলো কিন্তু এসএমই ফাউন্ডেশন পাশাপাশি যে ফাউন্ডেশনদের সাথে অন্য সংস্থাগুলো আছে বিসিক ফাউন্ডেশন তারা করে।
9: সংশ্লিষ্টরা বলছেন শুধু সরকারি উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়, এজন্য বেসরকারি খাত বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
10: এই এসএমই যে টোটাল সাইজ, এই সাইজের আসলে গভর্নমেন্টের পক্ষে, গভর্নমেন্টের এতগুলো সংস্থার পক্ষে কিন্তু আসলে একক ভাবে সম্ভব না। এখানে বেসরকারি খাতের একটা ইম্পর্টেন্ট রোল আছে এবং বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বড় খাত হচ্ছে ব্যাংক লোনের জন্য। ব্যাংক গুলাকে নিয়ে আমরা করি, বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন ইনিশিয়েটিভ বা পলিসি নিয়েছে, যাতে করে ব্যাংক গুলো এসএমই খাতে ফান্ডিং এগিয়ে আসে। আমরাও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই ব্যাংক গুলাকে নিয়ে আসি, যাতে ওরা আমাদের উদ্যোক্তা সাইডটা দেখি, তো আমরা উদ্যোক্তারা যেন সহজে উদ্যোক্তা পায়, ব্যাংকেবল উদ্যোক্তা পায়, এই কাজগুলো আমরা করি।
9: বিশেষজ্ঞরা বলছেন সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসএমই খাতকে আরো আধুনিক ও রপ্তানিমুখী করা গেলে জিডিপি তে কাঙ্ক্ষিত অবদান অর্জন সম্ভব হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলা ও পরে ব্যাপক গোলাগুলিতে অন্তত 21 জন কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায় গত রাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় চলচ্চিত্র তারকা চন্দ্রশেখর জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই শিল্পকেন্দ্রিক রাজ্যে তার নতুন দল তামিলিয়া বেট্রি কাজাগাম টিভিকে জোট গ্রহণের পর তিনি শপথ নিলেন। এর মাধ্যমে মাত্র 2 বছর আগে প্রতিষ্ঠিত বিজয় টিভিকে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেন কেন্দ্রীয় সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার প্রশাসনের সঙ্গে কাজ করবে। খেলার খবর ক্রিকেট। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আজ বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 34 রানে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও বিনা উইকেটে 7, পাকিস্তান 386। আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে আজ নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। সবশেষ আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল থেকে সারা দেশে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এবং মিরপুরে টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 34 রানে এগিয়ে বাংলাদেশ। খবর শেষ হল।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। তরুণরা দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি। বাংলাদেশের প্রযুক্তিতে দক্ষ, প্রতিভাবান ও উচ্চভিলাষী বহু তরুণ ও শিক্ষার্থী রয়েছে, যারা দেশকে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করে অবদান রাখতে চান। যশোরের বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম এমনই একজন প্রতিভাধর তরুণ, যিনি তার প্রযুক্তি ও উদ্ভাবনী জ্ঞান দিয়ে একটি স্মার্ট কার্ড তৈরি করেছেন, নাম দিয়েছেন E2Y স্মার্ট কার্ড। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিক্ষার্থী তার বানানো ব্যাটারি চালিত স্মার্ট কার্ডটি সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখান। ওয়াকিমুল ইসলাম প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে স্মার্ট কার্ডটি চালিয়ে দেখান। এই ছোট বাহনটিতে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এ বাহন তৈরি করায় ওই শিক্ষার্থীর প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক আর সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার্ড তৈরির পরামর্শ এবং এমন সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মার্ট কার্ড তৈরির গল্প শোনান ওয়াকিমুল ইসলাম। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিক্ষার্থী বলেন, একসময় তিনি সারাদিন বাসায় থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কিভাবে একা চলাফেরা করা যায় সেই চিন্তা থেকে কার্ডটি বানানো শুরু করেন তিনি। ওয়াকিমুল যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়েন, বাবা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। প্রধানমন্ত্রীকে ওয়াকিমুল বলেন, যথাযথ সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত স্মার্ট কার্ড বানানো সম্ভব। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা ছাড়াও বয়স্করা তা ব্যবহার করতে পারবেন। প্রধানমন্ত্রীকে জানানো হয়, স্মার্ট কার্ডটি একবার চার্জ দিলে 50 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব, ঘণ্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার গতি ওঠে। ওয়াকিমুল ইসলাম একজন বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ, কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা অক্ষমতা তাকে বাড়ির চার দেয়ালের মাঝে আটকে রাখতে পারেনি। একটি স্মার্ট ছোট যান উদ্ভাবনের চিন্তা ও ধ্যান তাকে আচ্ছন্ন করেছিল। প্রযুক্তি মনস্ক চিন্তা, একাগ্রতা, সাধনাকে এরকমই একটি পরিবহন যান তৈরিতে সাফল্য এনে দেয়। এই উদ্ভাবনটি এক কথায় অসাধারণ। বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরেই এগিয়ে যাচ্ছে, কম্পিউটার ভিত্তিক প্রযুক্তির চরম উৎকর্ষতায় যখন চতুর্থ শিল্প বিপ্লবকে দুনিয়া স্বাগত জানাচ্ছে, জ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির স্মার্ট মেশিন যেখানে জায়গা নিয়েছে মানুষের, সেখানে বাংলাদেশ এখনও বহু পিছিয়ে। মূলত গবেষণালব্ধ বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে কিছু দেশ তরতর করে এগিয়ে যাচ্ছে, অন্যরা পিছিয়ে পড়ছে। উন্নত জাতিগুলোর উন্নতির পিছনের গল্পটাই হচ্ছে তাদের বিজ্ঞান গবেষণা, সেই সাথে প্রযুক্তি, তার সঠিক প্রয়োগ ও প্রতিভাবানদের খুঁজে বের করার প্রয়াস। অর্থাৎ শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার প্রায়োগিক ব্যবহার করতে হবে। ওয়াকিমুলের মতো তরুণরা সেখানে এগিয়ে আসছেন প্রযুক্তির প্রায়োগিক চিন্তা দিয়ে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি পরিপূর্ণ হয় না। বর্তমান সরকার গবেষণালব্ধ জ্ঞানকে দেশের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও প্রযুক্তির উন্নয়নে তরুণদের উপর ভরসা রাখছেন। তিনি তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ জোর দিচ্ছেন এবং একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও জ্ঞানভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করার কথা বলছেন। বিশেষ করে তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তরুণরা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা যায় এবং তারা যাতে বিশ্ববাজারে নিজেদের মিলে ধরতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে BNP সরকারের। নির্বাচনের আগে রাষ্ট্রকাঠামো মেরামতে যে 31 দফা জনগণের কাছে পেশ করেছিল BNP, সেখানেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রকাঠামোতে আরও ছিল গবেষক, উদ্ভাবক এবং তরুণ উদ্যোক্তাদের গবেষণায় উৎসাহ প্রদান এবং সহজ সেবামূলক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি সরকার তার নির্বাচনী ওয়াদাগুলো একের পর এক পূরণে আন্তরিক। সরকার মনে করে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে একটি প্রযুক্তি সফল দেশ হিসেবে গড়ে তুলতে ওয়াকিমেলের মতো লাখো তরুণ শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ওয়াকিমেলের মতো অনেক সম্ভাবনা যারা দেশের বিভিন্ন স্থানে নিজেদেরকে স্বাস্থ্য, কৃষি, প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে বিকশিত করার সাধনায় ব্যপ্ত, তাদেরকে খুঁজে বের করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে, নির্মিত হবে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। সংবাদ পর্যালোচনা শেষ হলো, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
13: বাংলাদেশ বেতার ঢাকা

বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন শুনবেন দেশের গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির। শিল্পী কণ্ঠে গানে কথা লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: তার ম্যাগাজিন।

0: ফেরিলে মায়ের মুখ, দূরে যাই সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জুড়াই পরাণ মায়ের শীতল কোলে, সকলে যাতনা ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন উত্তরণ।
0: বন্ধুরা, আজ 10ই মে, বাংলাদেশে আজ পালিত হয়েছে বিশ্ব মা দিবস। মায়েদের অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং পরিবারের প্রতি তাদের অসামান্য অবদানকে শ্রদ্ধা ও সম্মান জানাতে দিবসটি পালিত হয়।
1: বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে দিবসটি পালিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে দিবসটি মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়।
0: মা দিবসে সন্তানেরা তাদের মাকে ফুল, গ্রিটিংস কার্ড, স্বাস্থ্য পরীক্ষা কার্ড উপহার দিয়ে, মায়ের প্রিয় খাবার খাইয়ে আরও বিভিন্নভাবে এই দিনটিকে আনন্দ ঘন করে তোলেন।
1: অনেক প্রতিষ্ঠান ও সংগঠন বিশেষ সম্মাননা অনুষ্ঠান বা মা পদক প্রদানের মাধ্যমে মায়েদের শ্রদ্ধা জানায়। আমরাও উত্তরণ অনুষ্ঠানের পক্ষ থেকে মায়েদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
0: প্রিয় শ্রোতা সঙ্গী, গ্রীষ্মের সন্ধ্যা উত্তীর্ণ এই মুহূর্তে উত্তরণ আয়োজনে আপনাদের জন্য রয়েছে বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন বিশ্ব বিচিত্রা।
1: খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপন করছেন সায়রা হাবিব।
2: বৃষ্টি মানে শুধু জল নয়, এ যেন বিস্ময়ের এক গল্প। আমাদের চেনা এই প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে অজানা অবাক করা সব তথ্য। আজকের বিশ্ব বিচিত্রায় জানাবো বৃষ্টি নিয়ে অবাক করা তেমনি কিছু তথ্য। কিছু গরম ও শুষ্ক অঞ্চলে বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় ভূতুড়ে বৃষ্টি বা ফ্যান্টম রেইন। ভারতের মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান, যেখানে বছরে গড়ে প্রায় 12,000 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। সবচেয়ে কম বৃষ্টি মরুভূমিতে নয় বরং অ্যান্টার্কটিকায় হয়। তবে চিলির আতাকামা মরুভূমি পৃথিবীর শুষ্কতম স্থান, যেখানে বছরের বেশিরভাগ সময় বা কখনো বৃষ্টি হয় না। বৃষ্টির পর মাটির যে মনোমুগ্ধকর গন্ধ পাওয়া যায় তাকে বলা হয় পিট্রিকোর, যা আসে মাটি ও উদ্ভিদের নির্গত তেল থেকে। মেঘের উচ্চতা অনুযায়ী একটি বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছাতে প্রায় 2 থেকে 7 মিনিট সময় নিতে পারে এবং ঘন্টায় প্রায় 18 থেকে 22 কিলোমিটার গতিতে মাটিতে নেমে আসে।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন বিশ্ববিচিত্রা। ইতালির রোমের ভ্যাটিকান সিটিতে পোপের সরকারি বাসভবনের প্রার্থনালয় হল সিস্টাইন চ্যাপেল। এই প্রার্থনালয়ের সিলিং জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন চিত্রকর্ম।
1: 5,000 বর্গফুট আয়তনের সিলিং এ চিত্রকর্মগুলি এঁকেছেন বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলা।
0: তিনি এখানে 1,473টির বেশি দৈনন্দিন দৃশ্য এবং বাইবেলের কাহিনী, যেমন আদমের সৃষ্টি বা ক্রিয়েশন অফ আদম, ফুটিয়ে তুলেছেন।
1: এতে তার সময় লেগেছিল 4 বছর। 1512 সালের 1 নভেম্বর এই চিত্রকর্ম আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
0: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে সিস্টাইন চ্যাপেল চিত্রকর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
3: সিস্টাইন চ্যাপেল শিল্প, ইতিহাস ও সৃজনশীলতার এক মহাকাব্য। সিস্টাইন চ্যাপেল বিশ্বের অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থাপনা ও শিল্প ভাণ্ডার। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকীর্তির আবাসস্থল। রেনেসাঁ যুগের শিল্প, ধর্মীয় ভাবনা, স্থাপত্য ও মানব প্রতিভার এক অনন্য সমন্বয় এই চ্যাপেলকে বিশ্ব সভ্যতার এক অমূল্য সম্পদে পরিণত করেছে। বিশেষত এর ছাদ চিত্র ও বেদিপটের চিত্রকর্ম শিল্পপ্রেমী, ইতিহাসবিদ এবং পর্যটকদের কাছে এক বিস্ময়। ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত স্বাধীন নগর রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে সিস্টাইন চ্যাপেল অবস্থিত। এটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল এবং পোপের আনুষ্ঠানিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এই চ্যাপেল বিশেষভাবে পরিচিত কারণ এখানেই নতুন পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের গোপন সভা অর্থাৎ কনক্লেভ অনুষ্ঠিত হয়। যখন পোপ নির্বাচিত হন, চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়, যা বিশ্বজুড়ে কোটি মানুষের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সিস্টাইন চ্যাপেল শুধু শিল্পের স্থান নয়, এটি ক্যাথলিক বিশ্বের গভীর আধ্যাত্মিক কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্যাটিকান মিউজিয়ামসের অংশ হিসেবে সিস্টাইন চ্যাপেল দেখতে যান। ভেতরে সাধারণত নীরবতা বজায় রাখতে বলা হয়, কারণ এটি উপাসনালয়েও বটে। সিস্টাইন নামটি এসেছে পোপ চতুর্থ সিক্সটাস এর নাম থেকে। তার নির্দেশেই 1473 থেকে 1481 সালের মধ্যে চ্যাপেলটি নির্মিত হয়। পূর্বে এখানে একটি পুরনো ধর্মীয় স্থাপনা ছিল, যা ভেঙে নতুনভাবে এই ভবন গড়ে তোলা হয়। সিস্টাইন চ্যাপেলের বাইরের অংশ তুলনামূলক সরল হলেও ভেতরের সৌন্দর্য অতুলনীয়। এর দৈর্ঘ্য প্রায় 40.9 মিটার, প্রস্থ 13.4 মিটার এবং উচ্চতা প্রায় 20.7 মিটার। স্থাপত্যে ধর্মীয় গাম্ভীর্য ও জ্যামিতিক ভারসাম্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। চ্যাপেলের অভ্যন্তরে প্রাচীর, ছাদ এবং বেদিপট জুড়ে অসংখ্য চিত্রকর্ম রয়েছে, যা বাইবেলের নানা ঘটনা তুলে ধরে। মাইকেল অ্যাঞ্জেলো এর নাম সিস্টাইন চ্যাপেলের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। যদিও তিনি মূলত ভাস্কর হিসেবে পরিচিত ছিলেন, তবু এখানকার চিত্রকর্ম তাকে বিশ্বের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে প্রতিষ্ঠা এনে দিয়েছে। 1508 সালে পোপ দ্বিতীয় জুলিয়াস মাইকেল অ্যাঞ্জেলোকে সিস্টাইন চ্যাপেলের ছাদ আঁকার দায়িত্ব দেন। শিল্পী প্রথমে এ কাজে অনাগ্রহী ছিলেন, কারণ তিনি নিজেকে চিত্রকর নয় ভাস্কর মনে করতেন। কিন্তু পরে তিনি এই কাজ গ্রহণ করেন এবং 1512 সালে তা সম্পন্ন করেন। চ্যাপেলের ছাদে তিনি বাইবেলের জেনেসিস গ্রন্থের নানা ঘটনা চিত্রায়িত করেন। সেখানে সবচেয়ে বিখ্যাত দৃশ্য হল দি ক্রিয়েশন অফ এডাম। এই চিত্রে দেখা যায় ঈশ্বর তার আঙ্গুল বাড়িয়ে আদমকে প্রাণ দিচ্ছেন। ঈশ্বর ও মানুষের প্রায় স্পর্শরত দুটি হাত মানব ইতিহাসের সবচেয়ে পরিচিত শিল্পচিহ্নগুলোর একটি। ছাদে আরও যেসব দৃশ্য রয়েছে, আলো ও অন্ধকারের বিভাজন, সূর্য, চন্দ্র ও পৃথিবী সৃষ্টি, আদম সৃষ্টি, হাওয়া সৃষ্টি, নিষিদ্ধ ফল ভক্ষণ, মহাপ্লাবন এবং নোয়ার কাহিনী। চ্যাপেলের বেদিপটে মাইকেল অ্যাঞ্জেলো পরবর্তীতে আরেকটি বিশাল চিত্রকর্ম আঁকেন, সেটি হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট। এটি 1536 থেকে 1541 সালের মধ্যে আঁকা হয়। এখানে বিচার দিবসের দৃশ্যগুলো দেখানো হয়েছে। চিত্রটিতে শত শত মানবদেহের ভঙ্গি, আবেগ, আতঙ্ক, মুক্তি ও পতনের নাটকীয় প্রকাশ দেখা যায়। এটি পশ্চিমা শিল্পকলার অন্যতম শক্তিশালী ধর্মীয় চিত্র হিসেবে পরিচিত। সিস্টাইন চ্যাপেলের চিত্রগুলো ফ্রেস্কো পদ্ধতিতে আঁকা, অর্থাৎ ভেজা প্লাস্টারের উপর রং প্রয়োগ করা হয়, যাতে রং দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে মিশে যায়। সিস্টাইন চ্যাপেল প্রমাণ করে শিল্প ধর্মকে অমর করে তুলতে পারে, মানবদেহও সৌন্দর্যের ভাষা হতে পারে, একক শিল্পীর কল্পনা যুগকে বদলে দিতে পারে এবং সৃজনশীলতা হচ্ছে বিশ্বাস ও বুদ্ধির সেতুবন্ধ। সিস্টাইন চ্যাপেল শুধু একটি ভবন নয়, এটি মানবাত্মার এক দৃশ্যমান ইতিহাস। এখানে ধর্ম, দর্শন, সৌন্দর্য, সংগ্রাম, বিচার, সৃষ্টি ও মুক্তির কাহিনী রঙে রঙে আঁকা হয়েছে। মাইকেল অ্যাঞ্জেলো তার তুলির মাধ্যমে ছাদকে আকাশে, দেয়ালকে মহাকাব্যে এবং মানুষের শরীরকে চিরন্তন প্রতীকে রূপ দিয়েছেন। আজও সিস্টাইন চ্যাপেলের দিকে তাকালে মনে হয় মানুষ সত্যি অসাধারণ সৃষ্টি করতে সক্ষম।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন শিল্পকথা পর্বটি।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার যারা মুগ্ধ পাঠক কিংবা বলা যায় নিয়মিত পাঠক, তাদের প্রিয় একটি গ্রন্থ হল সঞ্চয়িতা। এই গ্রন্থে রবীন্দ্রনাথ তাঁর স্বনির্বাচিত কবিতাবলী সংকলন করেছেন।
0: গ্রন্থের ভূমিকায় কবি লিখেছেন, সঞ্চয়িতার কবিতাগুলো সংকলনের ভার আমি নিজে নিয়েছি, অন্যের উপরেই দিতাম কিনা না কবিতা যে লেখে কবিতাগুলোর অন্তরের ইতিহাস তার কাছে সুস্পষ্ট। বাহিরের প্রকাশে কবিতাগুলি উজ্জ্বল হয়েছে কিনা হয়তো সেটা তার পক্ষে নিশ্চিত বোঝা কোনো কোনো স্থলে সহজ হয় না।
1: সঞ্চয়িতা প্রকাশ করে বিশ্বভারতী গ্রন্থনা বিভাগ 1338 বঙ্গাব্দের পৌষ মাসে, দুই বছরের মাথায় 1340 বঙ্গাব্দের ফাল্গুন মাসে এর দ্বিতীয় সংস্করণ এবং 1344 বঙ্গাব্দের শ্রাবণ মাসে তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা সম্পর্কে আলোচনা করছেন ডক্টর তারিক মঞ্জুর।
4: রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা প্রথম প্রকাশিত হয় 1931 সালে। কবির সব কাব্যগ্রন্থ সংগ্রহে রাখা যাদের পক্ষে সম্ভব হয় না তারা অন্তত সঞ্চয়িতা কাছে রাখেন। এটি হল রবীন্দ্রনাথের বাছাই করা কবিতার সংকলন, অর্থাৎ বিভিন্ন কাব্য থেকে কবিতা নিয়ে এই বইটি করা হয়েছে। কবিতা বাছাইয়ের কাজটি কবি নিজের হাতে করেছিলেন। কাব্যের ভূমিকায় তিনি লিখেছেন, সঞ্চয়িতার কবিতাগুলি সংকলনের ভার আমি নিজে নিয়েছি, অন্যের উপরেই দিতাম, কেননা কবিতা যে লেখে কবিতাগুলির অন্তরের ইতিহাস তার কাছে সুস্পষ্ট। বাহিরের প্রকাশে কবিতাগুলি উজ্জ্বল হয়েছে কিনা হয়তো সেটা তার পক্ষে নিশ্চিত বোঝা কোনো কোনো স্থলে সহজ হয় না। তবু সংকলনের কাজটি করেছেন এবং লিখেছেন, এই সংকলন উপলক্ষে একটি কথা বলবার সুযোগ পাব প্রত্যাশা করে এ কাজে হাত দিয়েছি। অবশ্য কবিতা প্রিয় পাঠক মাত্রই স্বীকার করবেন এরকম সংকলনের প্রয়োজন রয়েছে, বিশেষ করে রবীন্দ্রনাথের মতো কবির যার কবিতার সংখ্যা এত বেশি যে সব পড়া দুঃসাধ্য প্রায় কাজ। তাছাড়া এরকম নিত্য ব্যবহার উপযোগী একটা বই হাতের কাছে থাকলে যখন তখন রবীন্দ্র কাব্যসমুদ্রে অবগাহন করা যায়। কিশোর বয়সে ও প্রথম যৌবনে লেখা কাব্যগ্রন্থগুলো থেকে কিছু কবিতা সঞ্চয়িতায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম জীবনের কবিতা নিয়ে রবীন্দ্রনাথের একই সঙ্গে ছিল মমতা আর সংকোচ। তিনি নিজেই বলছেন, সেগুলো অপরিণত মনের প্রকাশ অপরিণত ভাষায়। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত আর ছবি ও গান প্রসঙ্গে বলছেন, ওই তিনটি কবিতা গ্রন্থে আর কোনো অপরাধ নেই, কেবল একটি অপরাধ, লেখাগুলি কবিতার রূপ পায়নি। ডিমের মধ্যে যে শাবক আছে সে যেমন পাখি হয়ে ওঠেনি এটাতে কেউ দোষ দেবে না, কিন্তু তাকে পাখি বললে দোষ দিতেই হবে। এরপর মানুষই থেকে কবির আর দ্বিধা নেই। সঞ্চয়িতায় আছে মানুষের 20টি কবিতা। এ কাব্যের কবিতাগুলো মূলত নরনারীর প্রণয় সম্পর্কিত, ভুল ভাঙা, নিষ্ফল কামনা, নারীর উক্তি, পুরুষের উক্তি, ব্যক্ত প্রেম, গুপ্ত প্রেম, এসব নাম দেখেই কাব্যের মূল সুরটি আবিষ্কার করা যায়। মানুষের পরের কাব্যগ্রন্থ সোনার তরি, চিত্রা আর চৈতালি। এই তিনটি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা বাংলাদেশ পর্বে লেখা। জমিদারি দেখাশোনার কাজে এ সময় রবীন্দ্রনাথ ছিলেন শিলাইদহে, শাহজাদপুরে। পদ্মায় বোটে বসেও অনেক কবিতা লিখেছেন। এই তিনটি কাব্যগ্রন্থ থেকে 20টি করে মোট 60টি কবিতা সঞ্চয়িতায় সংকলিত হয়েছে। এগুলোর পরবর্তী কাব্যগ্রন্থ কণিকা। কণিকার কবিতাগুলো আয়তনে ক্ষুদ্র বা কণাস্বরূপ, কিন্তু ভাবজগতের দিক থেকে এগুলোর আয়তন বিস্তৃত। নমুনা দেখা যাক, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, এরকম ছোট ছোট মোট 22টি কবিতা আছে সঞ্চয়িতায়। কল্পনা থেকে 17টি, কথা থেকে 8টি এবং কাহিনী থেকে 3টি কবিতা আছে সঞ্চয়িতায়। এরপর আছে ক্ষণিকার 20টি কবিতা, নৈবেদ্যর 16টি, স্মরণ কাব্যের 5টি, শিশু থেকে 8টি, উৎসর্গ থেকে 12টি আর খেয়ার 11টি কবিতা। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতবিতান, এগুলো হলো গানের বই। এসব বই থেকে বাছাই করা গানও সন্নিবেশিত হয়েছে এই সংকলনে। গদ্য ছন্দে লেখা রবীন্দ্রনাথের প্রথম কাব্য পুনশ্চ, এই কাব্যের 7টি কবিতাকে কবি সঞ্চয়িতায় স্থান দিয়েছেন। শেষ সপ্তক, বিথিকা ও পত্রপুট থেকে 11টি কবিতা রয়েছে সঞ্চয়িতায়। এরপর আছে শ্যামলীর 3টি কবিতা। শ্যামলীও গদ্য ছন্দে লেখা। লেখন আর স্ফুলিঙ্গর কবিতাগুলো কণিকার মতো ক্ষুদ্রাকৃতির। এ দুটি কাব্যের 37টি কবিতা আছে সংকলনে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ 2 বছরে প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে নবজাতক, সানাই, ছড়া, জন্মদিনে, রোগশয্যায়, আরোগ্য, গল্পস্বল্প এবং শেষ লেখা। শেষ জীবনের কাব্য থেকে সব মিলিয়ে 27টি কবিতা নেওয়া হয়েছে সঞ্চয়িতায়। বাছাই করা বহু বিচিত্র কবিতার সংকলনে সঞ্চয়িতা হয়ে উঠেছে বিশাল রবীন্দ্র কাব্য সমগ্রের সংক্ষিপ্ত সারাৎসার।
0: শ্রোতা শুনছিলেন গ্রন্থ পরিচিতি পর্বটি।
1: উত্তরবঙ্গরা 1965 সালে মুক্তি পায় আলী মনসুর পরিচালিত রোমান্টিক ধাঁচের চলচ্চিত্র জানাজানি। এতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেন সৈয়দ হাসান ইমাম, সুলতানা জামান, শওকত আকবর প্রমুখ।
0: একই বছর মুক্তি পায় সালাউদ্দিন পরিচালিত লোককাহিনী নির্ভর ছবি রূপবান। এতে রূপবানের চরিত্রে অভিনয় করেন সুজাতা। এই সিনেমার গানগুলি তুমুল জনপ্রিয়তা লাভ করে। প্রিয় শ্রোতা সঙ্গী, সিনেমার কথা ও গান নিয়ে সাজানো পর্ব কথায় ও গানে চলচ্চিত্র এবারের আয়োজন। আজ শুনবেন রূপবান ও জানাজানি ছাছবির গান। পর্বটি গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম।
5: সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, কথায় ও গানে চলচ্চিত্র এই পর্ব নিয়ে আবারও আপনাদের মুখোমুখি হয়েছি। আজ আমরা একসাথে দুটি ছবি সম্পর্কে জানব। শুরুতেই জানাজানি। 1965 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি বাংলা ভাষার উল্লেখযোগ্য সামাজিক চলচ্চিত্র এই জানাজানি। এটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও অভিনেতা আলী মনসুর। মুক্তি পেয়েছিল 13 আগস্ট। চলচ্চিত্রটিতে তৎকালীন সময়ের অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীরা অভিনয় করেছিলেন, যেমন সৈয়দ হাসান ইমাম, সুলতানা জামান, শওকত আকবর, আনোয়ারা আনোয়ার হোসেন প্রমুখ। এই ছবিটির কাহিনী ও চিত্রনাট্যও কিন্তু লিখেছিলেন ছবিটির পরিচালক আলী মনসুর নিজেই। সঙ্গীত পরিচালক ছিলেন সত্য সাহা। পুরনো অনেক চলচ্চিত্রের মতো এই ছবিটির মূল কপিও কিন্তু দুষ্প্রাপ্য। তবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এই ধরনের ধ্রুপদী চলচ্চিত্রগুলো ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণের কাজ করে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, এবারে আসা যাক 1965 সালে মুক্তি পাওয়া সালাউদ্দিন পরিচালিত রূপবান সিনেমার গল্প নিয়ে। এই চলচ্চিত্রের কাহিনী ছিল লোকগাথা ভিত্তিক, যে গল্প বহু দিন ধরে যাত্রা মঞ্চে পরিবেশিত হয়ে আসছিল। গল্পে শোনা রহিম রূপবান আর তাজেলকে রূপালী পর্দায় কেমন লাগে তা দেখার জন্য তখনকার মানুষ হুমড়ে খেয়ে পড়েছিল হলে। গ্রামের মাচাচিরা, যারা কোনোদিন সিনেমা হলে যাওয়ার কথাও ভাবেননি, তারাও কিন্তু রূপবান দেখতে ঘর ছেড়েছিলেন। 60-এর দশকে সমাজ সচেতন চলচ্চিত্র তৈরি হলেও সেগুলো বাণিজ্যিক সফলতা পায়নি, ফলে প্রযোজকেরা লাভের আশায় উর্দু সিনেমা নির্মাণে ঝুঁকে পড়েন। এসব ছবির দাপটে বাংলা সিনেমা তখন বিপর্যয়ের মুখে পড়ে। এই অন্ধকারে আলো জ্বালেন পরিচালক ও প্রযোজক সালাউদ্দিন। তিনি নির্মাণ করেন রূপবান, যা বদলে দেয় পুরো চিত্রপট। এটি দর্শককে উর্দু সিনেমা থেকে বাংলা সিনেমার দিকে ফিরিয়ে এনেছিল এবং হলমুখী করেছিল। এর সাফল্যে লোককাহিনী ভিত্তিক ছবি নির্মাণের হেরিক পড়ে যায়। এই ছবিটির বাজেট ছিল সেই সময়ের 1.5 লাখ টাকা। আয় হয়েছিল কত জানেন? প্রায় 20 লাখ টাকা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে রূপবানই ছিল বাংলা সিনেমা ইতিহাসের প্রথম সত্যিকারের সুপারহিট ছবি। কুষ্টিয়ার মেয়ে তন্ময় মজুমদার এই সিনেমায় সুজাতা নামে আত্মপ্রকাশ করেন এবং রূপবানের নাম ভূমিকায় অভিনয় করে পৌঁছে যান খ্যাতির শীর্ষে। লোকমুখে তার পরিচয় হয়ে যায় রূপবান কন্যা। তখন সুজাতা কোথাও গেলেও দর্শকদের ঢল নামত। সিনেমাটিতে সুজাতা ছাড়াও আরো অভিনয় করেন মনসুর, চন্দনা, আনোয়ার হোসেন, ইনাম আহমেদ, সিরাজুল ইসলাম, তেজেন চক্রবর্তী, তন্দ্রা, রহিমা, হেলেন সহ আরো অনেকে। কলাকুশলীদের মধ্যে ছিলেন চিত্রগ্রহণে আব্দুস সামাদ আর সম্পাদনায় বশির হোসেন। রূপবানের বেশ কয়েকটি গান জনপ্রিয় হয়েছিল, যা তখন লোকের মুখে মুখে ছিল, এখনো কিন্তু আছে। গানগুলো কণ্ঠ দেন আব্দুল আলিম, নিনা হামিদ, ইসমত আরা, কুসুম হক, নজমুল হোসেন শেরি। গানে কথা লিখেছিলেন মাসুদ করিম, সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন সত্য সাহা। তো শ্রোতা বন্ধুরা, আসুন এবারে একে একে সিনেমার গানগুলো আমরা অল্প কিছুটা অংশে শুনে নেই।

0: বন্ধুরা, গান শুনতে শুনতে সময় শেষ হলো। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী পর্বে। রইল আমন্ত্রণ।
1: প্রিয় বন্ধুরা, কথায় গানে আমরা একেবারে চলে এসেছি উত্তরণের শেষের পর্বে। উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনায় ছিলাম আপনাদের সাথে আমি আসফিয়া তাসনিম
2: এবং আমি কনুজ শিকদার, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন এস এম আল জুবায়ের,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
2: শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: প্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিবেদন নিয়ে।
1: সাথে আছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং আমি সুরাইয়া সুলতানা।
1: আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: শুরুতেই শোনাব কষ্ট ছায়া ছবির গান কনক চাপার কণ্ঠে।
1: আর শুনতে চেয়েছেন আধার দিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ সোহেল রানা সোহেল, সাথে আছেন রাহান সবুজ, আবির, রফিকুল, শেখ ফরিদ এবং দীপক চক্রবর্তী।
0: মনিরামপুর উপজেলার যশোর জেলা থেকে লিখেছেন আলিয়া আফরোজা।
1: তুলন্দ ধামসুর উপজেলা দৌলতপুর মানিগঞ্জ থেকে লিখেছেন মোহাম্মদ আকাশ মিয়া।
0: দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান এবং আকলিমা বেগম।
1: গোড়াদাইর সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন এবং ফাইয়াজ আহমেদ জারিফ।
0: শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসুল শেখ।

0: এবারে বৌমা ছাছবির গান শিল্পেন্দ্র কিশোর ও রুনা লায়লা।
1: অনুরোধ করেছেন দক্ষিণ পিরোজপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত এবং আলেয়া সুলতানা, দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম,
0: বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মন্ডল এবং নাইম মল্লিক বেতার, সাগর দিঘি ঘাটাল টাঙ্গাইল থেকে রানুবালা বাদল মর্মন টুম্পা সরকার,
1: গানটির শিল্পী এন্দ্র কিশোর এবং রুনা লায়লা।
0: আজ কেন এত ভালো লাগছে?

0: ছাকুচাইল ছাতিয়ান মাধবপুর হবিগঞ্জ থেকে অতীন্দ্র সরকারি মন, সুমি সরকার পূজা, দেবশ্রী পল্লবী অনুরাগ, হরিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব এবং দিশা।
1: আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন স্বজন ছায়াছবির গান, শিল্পী অনুপমা দেশপাণ্ডে।

0: ভেন্ডারবাড়ি উলিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম ও ফারুক আলম, ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে এস এম হোসেন, আর আপনারা সবাই লিখেছেন এটি গানের জন্য কোন গানটি বলতো?
1: শুনতে চেয়েছেন প্রেমের তাজমহল ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও মনির খান গেয়েছেন এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল। চলুন শুনি।

0: চাপলা বাজার লালমোহন থেকে নাজমা রিক্তা, সাথে আছে বেলাল, আবু বকর, শাহিদা, সিয়াম, তসলিমা, নীরব ও কুলসুম।
1: শুনতে চেয়েছেন তুমি আমার ছায়াছবির গান, শিল্পী করণ চাপা ও আগুন।

0: এবারে শুনবো চাঁদের আলো ছায়াছবির বিজ্ঞান শিল্পী এন্ড্রু কিশোর ও রেজিয়া পারভিন।
1: শুনে চেয়েছেন গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিম রহমান মিন্টু, সজীব, সুমাইয়া, শিরিন শিলা। চলন শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

0: শুনছেন অনুরোধী রাশের নিবেদন। সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সোয়াইয়া সুলতানা।
1: এবারে গুন্ডার প্রেম ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।
0: আর শুনতে চেয়েছেন আপনারা চিলাইকাতি হাজিবাড়ি পূর্ব ধলা নেত্রকোনা থেকে তোফাইল আহমেদ হানিফ, লিজা আক্তার।
1: শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বর্তমানে সৌদি আরবে রয়েছেন পলাশ হাসান, সাথে রয়েছেন তানজিলা।
0: রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জান মিয়া হোসেন।
1: আরও রয়েছেন জিয়নপুর, চুড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আকিয়া শামীম এবং আজিজ খান।
0: চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: এবারে একটি সংসারের গল্প ছায়া ছবির গান শুনবো ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
1: শুনতে চেয়েছেন বিষয় সরাইল পাংশা রাজবাড়ি থেকে, বর্তমানে হর্টিকালচার সেন্টার গাশিয়ানী গোপালগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুর রহমান, সাথে আছেন লুৎফর জোয়ারদার, আনোয়ার হোসেন, মিলন চন্দ্র মন্ডল, ঝন্টু, রাকিবুল ইসলাম ও আব্দুল সালাম।

0: এবারে আম্মা জানছে ছবির গান শিল্পী আয়ুব পাত্র।
1: শুনতে আছেন দক্ষিণ গোবিন্দপুর, চাঁদপুর, আদমদিঘি, বগুড়া থেকে ফরহাদ, টুটুল, আমিনুল, সামিউল, আরিফুল, ইমরান, জিল্লুর, লিটন ও ফরিদ। বারাগ্রাম, জলঢাকা, নীলফামারী থেকে মনির হোসেন।

শানু ও অনুরাধা পারওয়ালের কণ্ঠে শোনাব প্রিয় তুমি ছায়াছবির গান। গানটি শুনতে চেয়েছেন মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মিল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম।

0: বেলুঘাট দিঘির বাগানপুর থেকে সেলিম রাজ, ইমনবাবু, রিপনবাবু, সেলিন আক্তার এবং রমি খাতুন।
1: চিনির বন্দর, রানীর বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।
0: আপনাদের সবার পছন্দ স্বপ্নের বাসর ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও ইন্দ্র কিশোর।

শঙ্কর দিয়া কুষ্টিয়া থেকে রওশন আরা লাবণী, সোহেল রানা হৃদয়, মুগ্ধ স্নিগ্ধ স্নেহা, আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন কালা কাফন ছায়াছবি গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।

0: হ্যাঁ বন্ধুরা, সত্যি তাই, প্রতিদিনই তোমাকে আমি চাই। তবে আজ খড়ির কাটা বলছে যেতে হবে, এবার যাবার পালা। যাবার আগে জানিয়ে দিতে চাই, অনুরোধের আসুন নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে হবে এই ঠিকানায়, চিঠি পাঠাতে হবে। অনুরোধের আসুন নিবেদন, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও 1207। ইমেল ঠিকানা বিবিনিবেদন 2018@outlook.com। আমি ঠিকানাটি আবার বলছি, অনুরোধের আসুন নিবেদন, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
1: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে উপস্থাপনা ছিলাম আমি এস এম আসাদুজ্জামান
0: এবং আমি সুরাইয়া সুলতানা।
1: নিবেদন গ্রন্থনায় ছিলেন ডক্টর দেবপ্রসাদ দা, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় এস এম আল জুবাইর, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধ হচ্ছে আজকের গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগে যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে পুলিশের কল্যাণে প্যারেডে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের আস্থা অর্জন এবং কোন নিরাপত্তা ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানে পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং ভারতের। থানায় যাওয়ার পর বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। এদিকে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন এবং কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। ভূমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় অর্থে সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলে চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, ব্যক্তিগত সংযোগ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর, তবে দেশের অনেক কাঠামো এখনও সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। তিনি বলেন, রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কন্টেন্ট প্রচারের উপর গুরুত্ব দিতে হবে। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারাদেশে আগামীকাল থেকে ট্রাকে করে ১০ দিন ব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের জরুরি বিক্রয় শুরু করবে। আজ টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ উদ্যোগের আওতায় ভর্তুকি মূল্যে পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে দেশজুড়ে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক নিয়োজিত করা হবে। এ বিশেষ বিক্রয় শুক্রবার ব্যতীত আগামী ২১ মে পর্যন্ত চলবে। হাম ও হামের উপসর্গ নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছিল, হামের উপসর্গ ছিল ৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আজ বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ ৩৪ রানে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৪১৩ ও বিনা উইকেটে ৭, পাকিস্তান ৩৮৬। আগামীকাল সকাল ১০টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান। পথপাথে অনুষ্ঠানে সদকায়ে জারিয়ার গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৭:৫০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭:২০। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল ৮:১০। সকাল ৮:৩০ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯:০৫। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১:৩০। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২:২০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইসেগুড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। বিকেল ৫:৩০ লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর রাত ১০:০৫। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন রাত ১০:৩০।
2: এছাড়া এফএম ১০২ মেগাহার্জে রাত ১২:১৫ নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক রাজপুত্র, রচনা ও প্রযোজনা আশকার ইবনে সাই। এবারে এফএম এর অনুষ্ঠান এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্পে নিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 57%, সন্ধ্যে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:18, সূর্য অস্ত যাবে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে FM 102 মেগাহার্সে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: কষ্ট। এরপর এরপরও আপনারা বলবেন প্রতিরোধ না করে আমরা আত্মসমর্পণ করবো?
1: যাও মুসা, গ্রানাডাবাসীকে জাগ্রত করো। আত্মসমর্পণ নয়, আত্ম অপমান নয়, আত্মরক্ষার জন্য লড়াইয়ের ময়দানে আমরা পাঞ্জা লড়ব মৃত্যুর সঙ্গে।
0: তরুণ বন্ধুরা আমার, তোমরা গ্রানাডার বীর সন্তান, জন্মভূমির বীর শাহীন। তোমার আমার জন্মভূমির উপর কালো থাবা বিস্তার করে উড়ে এসেছে যে ক্রূর শাহীনের পাল, এসো ভয়াল ছাপটে ছিন্ন করে দেই সেই কালো থাবা। পুরবাসী ভাই বোনেরা, দুশ্মনের ভয়ে ঘরের দরওয়াজা সব বন্ধ কেন? সব দরওয়াজা খুলে দাও। তোমাদের তরুণ শাহিনদের উপর আজ নগর প্রাকার রক্ষার ভার। আমরা মর্দে মুজাহিদ, প্রতিটি দেহ আমাদের এক একটি জীবন্ত প্রাকার। তোমাদের দুয়ারে দুশ্মন আসবে শুধু সেই দেহ নিষ্প্রাণ নিশ্চল করে দিয়ে।
2: সেনাপতি মুসা,
0: গ্রানাডার ঘরে ঘরে তুমি ঘুরে বেড়াচ্ছ জোহরা, অবরুদ্ধ গ্রানাডার আত্মের সেবায় উৎসর্গিত প্রাণ আমার মহিয়সী জোহরা।
2: জানো জয়ধ্বনিতে হর্ষধ্বনিতে কি বলছে গ্রানাডার মানুষ?
0: কি বলছে?
2: তরুণদের কাছে তুমি আদর্শ সিপাহসালার, প্রবীণ যোদ্ধাদের অন্তর শ্রদ্ধায় আপ্লুত, অক্ষম বৃদ্ধ আর অবলা নারীর কাছে তুমি আল্লাহর রহমত।
3: দুশমন, ওই দুশমন!

0: 200 বছর পরে আবার যেন শুরু হলো ক্রুসেড। আল মুগিরা, আমি অবাক হয়ে ভাবছি, শত প্রতিকূল অবস্থায়ও প্রতিরোধের এত শক্তি কি করে পাচ্ছে মুসার গ্রানাডা? বছরের পর বছর কেটে যাচ্ছে, মরছে মারছে ওরা, খাদ্যাভাবে পাচ্ছে চরম কষ্ট, অথচ রাজধানী রক্ষায় এখনো তারা দৃঢ় অটল।
1: আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে নতুন সিপাহসালার মুসা।
0: অথচ আল মুগিরার বিশ্বাস ছিল কষ্টে পড়ে গ্রানাডার মানুষ বিদ্রোহ করবে মুসার বিরুদ্ধে।
1: আমার বিশ্বাস ভ্রান্ত প্রমাণিত
0: হচ্ছে। বিশ্বাসঘাতকের বিশ্বাস তো
1: আমি বিশ্বাসঘাতক
0: আমাদের পরম বন্ধু, কিন্তু মুসলিমদের কাছে, তাই ওদের দেশপ্রেমের যে শক্তি তার স্বরূপ আল মুগিরা জানবে কি করে?
1: এই অবস্থায় গ্রানাডা আক্রমণ করলে হয় না রাজা?
0: ওই মুসলিম বীরদের আমি জানি, অবরোধই চলবে, আমার স্পষ্ট নির্দেশ। যুদ্ধের জন্য মুরদের শত প্ররোচনার মুখেও সম্পূর্ণ নির্বিকার থাকবে আমার সেনাবাহিনী। বর্তমান ছাউনির স্থানে আমরা গড়ে তুলেছি আর এক শহর, সান্তা ফে, পবিত্র ধর্মের নগরী। আমারই আদেশে সকল দিক সকল স্থান থেকে গ্রানাডায় কোনো কিছুর সরবরাহ সম্পূর্ণ বন্ধ। নগরীতে দুর্ভিক্ষের করাল ছায়া, তবু মুসা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ। অবরোধ আর প্রতিরোধের এই সংগ্রাম কখন শেষ হয় আমি তাই দেখতে চাই। দেখতে চাই কতদিন গ্রানাডার স্বপ্নের রাজপুত্র হয়ে থাকতে পারে দেশপ্রেমিক মুসা আর তার শাহীন সাথীরা।
2: ততদিন জোহরা আমরা বেঁচে থাকব, ততদিন প্রতিরোধের শাহিনরা অত্যাচারিতের স্বপ্নপুত্র হয়ে বেঁচে থাকবে, ততদিন যতদিন দুনিয়ায় থাকবে অবরোধের জালেম শক্তি। গ্রানাডার মুসা মরে যাবে, গ্রানাডার শাহিনরা নিঃশেষ হয়ে যাবে, শাহিনের দল নতুন করে বেঁচে উঠবে অন্য কোথাও অন্য কোনো দেশে, আমরা তাই চিরঞ্জীব অমর।
3: এক এক করে কেটে গেল 10টি বছর, প্রায় শূন্য হয়ে গেল গ্রানাডা নগরী।
2: জোহরা, জোহরা, তোমার কত কিছু আশা ছিল।
3: সব কিছু পেয়েছি আমি, পাওয়ার ছিল তোমারও তো কত কিছু।
2: আমিও পেয়েছি সবই,
3: পাওয়ার পাত্র কানাই কানাই পূর্ণ হলো। ঘরে চলো, তোমার সায়ের জিকে।

0: দেখে আসবে অনেক বুড়ো হয়ে গেছেন এই কবছরে। কি হলো?
1: বিশ্বাসঘাতক আলমগীরাকে হত্যা করেছে কোনো শাহীন সাথী। চলো তোমার পিতাজির কাছে

0: পিতাজি স্বপ্ন দেখছেন হয়তো।
1: ওই দেখো জোহরা, মৃত্যুমলিন অবরুদ্ধ গ্রানাডায় চাঁদ উঠেছে।
0: ওখানে বসে পিতাজির মতো তুমিও স্বপ্ন দেখবে মুসা?
1: হ্যাঁ, অন্য কোনো স্বপ্ন?
2: আসুন সাইর সালেম।
3: আপনি?
2: আমি গ্রানাডার আমির আবু আবদুল্লাহ, গ্রানাডার বিশ্বাস হন্তা রাজপুত্র, রাজমাতা বেগম আয়েশার প্রিয়তম পুত্র, ভাগ্যহত চির অভিশপ্ত।
3: আলহামরা দেখতে এলাম।
2: চলুন প্রবেশ করুন আলহামরার অঙ্গনে। প্রথমে বিরাট দরওয়াজা, নাম বিচার দরওয়াজা, বর্গাকৃতি অঙ্গন, মুসলিম স্থাপত্যের অনুসারী এই লোহিত প্রাসাদ আলহামরা। আসুন এই পথে দরবারের বিশাল কক্ষে। অবাক হয়ে কি দেখছেন, বাইরের দুনিয়া এখানে নির্বাক।
3: চলুন।
2: সব কিছু নীরব আজ, কিন্তু অনুভূতিহীন নয়, ধ্বংস আর মৃত্যুর নীরবতা এখানে। চলুন এগিয়ে যাই, সাক্ষাৎ পাবেন তাদের যাদের শান শওকতে গ্রানাডার ইতিহাস আজও চঞ্চল। আলহামরা সব কিছু কথা বলে। পাশে ওখানে আছে নৌকাকৃতি এক কক্ষ, রাষ্ট্রদূতদের কক্ষ। গ্রানাডার উমাইয়া সুলতানের ওই কক্ষে বসে শুনতেন বিদেশি দূতদের আবেদন। এখানে ঝরুকা, বেশ কয়েক বছর আগে, তখন আমি তরুণ, আমার মা আমির আবুল হাসানের প্রধান মহিষী বেগম আয়েশা।
4: আলমগীরা, এই ঝরকাপথে রাজপ্রাসাদ থেকে গোপনে পার করে দিলাম আমার প্রিয় পুত্র আবু আবদুল্লাহকে। তোমরা আমার সমর্থক, যে গ্রীজ গোত্রের প্রধানেরা যেমন করে হোক তার প্রাণ রক্ষা করে চলবে।
5: বেগম জোরাইয়ার ষড়যন্ত্রে রাজপুত্রকে নিয়ে আমরা চলেছি কষ্টের পথে। আপনি নিশ্চিন্ত থাকুন বেগম আম্মা, আমরা বেঁচে থাকতে রাজপুত্রের দেহে কাঁটার আঁচড় পড়বে না।
4: গ্রানাডার বনি সিরাজ গোত্র সমর্থন করছে বেগম জোরাইয়াকে, কিন্তু আমি জানি আমাদের সংঘর্ষ শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী নারীর ঈর্ষা সঞ্জাত নয়, এর পেছনে রয়েছে রাজা ফার্দিনান্দের নিগূঢ় পরিকল্পনা। সুলতান বুঝতে পেরেও জোরাইয়ার আকর্ষণে অসহায়, তাই পুত্রকে বাঁচাতে, বৈরী স্বার্থের পথ রুদ্ধ করতে রাজধানী ছাড়া করছি একমাত্র পুত্রকে।
6: আপনি শেখ আল মুগিরা?
5: রাজা ফার্দিনান্দের অনুমান সত্য।
6: বেগম আয়েশা খবর পেয়েছেন রাজপুত্র আবু আবদুল্লাহ সহ আপনি আমাদের বন্দী, সীমান্তের পাহাড় উপত্যকায় আপনারা ধরা পড়েছেন আমাদের হাতে?
5: হয়তো জানেন।
6: বন্দীর জীবন রক্ষা হতে পারে, তার সঙ্গে আলাদাভাবে আপনি হতে পারেন প্রভূত ক্ষমতা আর অর্থের অধিকারী, যদি
5: যদি
6: যদি আমাদের হয়ে চিরদিন কাজ করতে রাজি থাকেন, অন্যথায় মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারেন।
7: আমি রাজি।
6: আমরা আনন্দিত। এবার নানা ছলে রাজপুত্র আবু আবদুল্লাহকে করে দিতে হবে আমাদের একান্ত বসংবাদ।
0: কিন্তু আবদুল্লাহ, এই কি মসনদ তুমি লাভ করেছ? যে ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য গ্রানাডার প্রাসাদে এত রক্তের বন্যা, সে ষড়যন্ত্রই সফল হলো। গ্রানাডার আজাদি বিকিয়ে দিয়ে তুমি সেজে এলে ফার্দিনান্দের হাতের পুতুল।
2: এছাড়া আমি আর কি করতে পারতাম? রাজা ফার্দিনান্দ কত মিষ্টি কথা বললেন, মিত্র বলে বুকে টেনে নিলেন, তারপর তারপর স্বাক্ষর নিলেন চুক্তিপত্রে।
4: তাহলে বনি সিরাজ গোত্রের প্রধানেরা কেন প্রাণ দিল জেগ্রিস ঘাতকদের হাতে? গুনাহ করেছ, গুনাহ করেছ আবু আবদুল্লাহ, গুনাহ করেছ তুমি, গুনাহ করেছি আমি। জন্মভূমিকে দুশ্মনের গ্রাস থেকে বাঁচাতে গিয়ে নিজ স্বার্থের মোহে তাকে আমরা ঠেলে দিলাম দুশ্মনের মুখে। জানি না, জানি না কি তার শাস্তি।
3: বেগম আয়েশা।
0: পিতাজি, বেগম আয়েশার নাম ধরে ডেকে উঠলেন।
3: হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম মা, অভিশপ্ত দুর্ভাগা স্বপ্ন। বাইরে কিসের কোলাহল মুসা?
1: আমি জানতে যাচ্ছি।
7: শেষ
3: সময় উপস্থিত সুলতান।
2: সমর্পণ পত্র রচনা করেন উজিরে আজম।
0: গ্রানাডার পতন হলো পিতাজি।
3: আমি জানি কন্যা, শুনেছি আন্দালুসিয়ার মৌ সাম্রাজ্যের যবনিকা পতনে রাজা ফার্দিনান্দের কামান করছেন, আমি শুনেছি। কিন্তু মুসা কোথায় মা? আমাদের মুসা, তাকে তো দেখতে পাচ্ছি না।
0: এখনো ফিরে আসেনি।
8: শায়ের সালেমের সঙ্গে শেষ দেখা করতে এলাম।
3: কি? ও, গ্রানাডার ওয়াজির আজম
8: ছিলাম, চলে যাচ্ছি আমির আবু আবদুল্লার সঙ্গে। কিন্তু পথে শুনে এলাম এক আজাদি পাগল যুবকের অপূর্ব বীরত্ব কথা।
3: বলুন।
8: 10 জন খ্রিস্টান বীর ভেগা প্রান্তর অতিক্রম করে আসছিল রাজধানীর পথে। হঠাৎ তারা দেখতে পেল এগিয়ে আসছে আপাদমস্তক বর্মে আচ্ছাদিত এক মুসলিম অশ্বারোহী। আক্রমণ করল এসে খ্রিস্টান বীরদের, যেন এক মরণপণ যুদ্ধোন্মাদের আক্রমণ। শত্রু সংখ্যা অনেক, তবুও পিছপা হল না সেই মুসলিম বীর। শত্রু নিপাতের জন্য যেন সে বদ্ধপরিকর।
3: তারপর
8: যা হবার তাই হলো। 5 জনকে নিহত করে মর্মান্তিক ভাবে আহত হলো নিজে। তারপর যখন দেখল বন্দী হওয়া ছাড়া গত্যন্তর নেই, তখন বন্দিত্ব এড়াতে দেহের সমস্ত শক্তি সংহত করে ঝাঁপ দিল নদী গর্ভে। সর্বাঙ্গের ভারী বর্ম মুহূর্তে টেনে নিল তাকে নদীর তলদেশে।
3: কে কে কে সে মুসলিম বীর?
0: আমি জানি পিতাজি, আমার মন বলছে, আমি জানি, আমি জানি।
3: জোহরা, জোহরা, তবে কি?
9: আমি জানি।

এতক্ষণ রাজপুত্র নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করলেন আমির আবু আবদুল্লাহ, রঞ্জু আহমেদ, আল মুগিরা মনিরুল ইসলাম বাদল, শায়ের সালেম আসকার ইবনে শাইখ, রাজা ফার্দিনান্দ আব্দুল মালেক খান, উজির নুরুল আলম তালুকদার, বেগম আয়েশা আয়েশা আখতার। অন্যান্য চরিত্রে কাজী আব্দুল ওয়াদুদ, আলী আকবর, মাহবুবুর রহমান ও কাজী আলমগীর। এবং জোহরা ও মুসার চরিত্রে অভিনয় করলেন আঞ্জুমানারা বেগম ও শামসুল আলম। শব্দগ্রহণে আব্দুর রব, শব্দ সংযোজনা ও সম্পাদনায় কাজী ইসহাক ও মাহবুবুর রহমান। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন আসকার ইবনে শাইখ।

বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। বর্ণালীর প্রথম গানটি শিল্পী রুমানা ইসলাম, গীতিকার আহমেদ ইউসুফ সাবের, সুরকার ফুয়াদ নাসের বাবু। এরপরের গানটি শিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুরকার লাকি আখন্দ।

আপনারা আধুনিক গান শুনছেন বর্ণালী অনুষ্ঠানে। পরের গানগুলোর শিল্পী রুকসানা মমতাজ, গীতিকার সাইফুল ইসলাম সর্দার, সুরকার শম খায়রুল ইসলাম। পরের গানটা শিল্পী খালিদ হাসান মিলু, গীতিকার আব্দুল হাই আলহাদি, সুরকার ইউনুস আলী। এবং তার পরের গান শিল্পী নাফিসা তাবাসসুম, গীতিকার আলাউদ্দিন আলী, সুরকারও আলাউদ্দিন আলী। চলুন গান তিনটি শুনি।

গানটি শিল্পী ছিলেন শেখ ইস্তিয়াক, গীতিকার লিটন অধিকারী রিন্টু, সুরকার মাকসুদ জামিল মিন্টু। আর এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথমে শোনাব দেশের গান, শিল্পী প্রিয়াঙ্কা গো, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবাইয়াত শামীম চৌধুরী। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমোদ রঞ্জন রায়। এরপরে শুনবেন সুলতানা বিবিয়ানা ছায়াছবির গান, গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন ইমরান ও পরশী।

এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত, শিল্পী আনুষা আনাদিন। এরপরে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী ফেরদৌস আরার কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিঃসতীয় অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথমেই শোনাব দেশের গান, শিল্পী রুমানা ইসলাম, গীতিকার আহমেদ ফরিদ, সুরকার ফিরোজ খান। এরপরে শুনবেন একটি ইংরেজি গান, শিল্পী মেরি ল্যাম্বার্ট। এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত, মাইলসের পরিবেশনায় শিল্পী শাফিন আহমেদ।

শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন রাধারমণ দত্তের গান, শিল্পী সঞ্জিতা ইয়াসমিন। এরপরে শুনবেন স্প্যানিশ গান, শিল্পী লুইস ফুনসি। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নাজনীন সুলতানা।

শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনলেন শাহ আব্দুল করিমের গান, শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলে। এরপরে শুনবেন ইটালিয়ান গান আনালিসা। তারপরে শুনবেন হাসন রাজার গান, শিল্পী রোকেয়া ফারুক।

গানটির শিল্পী ছিলেন জহির আলী, গীতিকার এবং সুরকার কানাইলাল শীল। আপনারা দেশ বিদেশের রকমারি গান শুনছেন। এবারে শুনবেন একটি রাশিয়ান গান, শিল্পী নয়শা। এরপরে শুনবেন লালন গীতি, শিল্পী মোহাম্মদ

এই গানটির সাথে শেষ হল আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এবারে শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী দিলরুবা আনাম।

নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন দিলরুবা আনম। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান। পথ পাথে অনুষ্ঠানে সদকায়ে জারিয়ার গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটওয়ারি। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8টা 10 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রম কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঠে আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন রাত 10টা 30 মিনিটে। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিশ্চিত অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم
1: السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা আজ সোমবার আঠাশে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জিলকাদ ১৪৪৭ হিজরি ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ সুপ্রিয় শ্রোতা আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে আপনাদের সবার প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হল আমাদের আজকের অধিবেশন
0: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ এফএম ১০৬ মেগাহার্টজ এফএম ১০২ মেগাহার্টজ বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে সৈয়দা শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসিমউদ্দিন প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম এস এম আল জুবায়ের ও মোহাম্মদ আরিফ বিল্লা
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত আজ সূরা হুদের ৮৯ আয়াত থেকে ৯১ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আব্দুল মান্নান
3: أعوذ بالله من الشيطان الرجيم